ইন্দ্রাণী সেনের কণ্ঠে শুনলাম বিরহ মধুর হলো আজি মধুরাতে। শেষ করব আনন্দধ্বনি ইন্দ্রাণী সেন এবং শ্রাবণী সেনের দ্বৈত কণ্ঠের একটি গান দিয়ে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

প্রভাত বিনায়, সুপ্রভাত জানিয়ে আপনাদের বেতার বন্ধু আমি অর্পিতা আপনাদের সঙ্গে এই প্রভাতী অনুষ্ঠানে। শ্বেতাসতর উপনিষদে ঋষি আমাদের মানুষকে অমৃতের পুত্র বলে সম্বোধন করে বলেছেন, শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। রবীন্দ্রনাথই দিব্য চেতনার শ্রুতিনন্দন অনুবাদ করে নৈবদ্য কাব্যে লিখেছেন, শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ, দিব্য ধামবাসী আমি জেনেছি তাহারে, মহান্ত পুরুষ যিনি আধারেরও পারে জ্যোতির্ময়, তারে যিনি তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পার অন্য পথ নাহি। শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, অর্থাৎ বিশ্বের অমৃতের পুত্ররা শোনো। উপনিষদের মূল ভাবনায় দর্শনে কোথাও ঘৃণা এবং বিদ্বেষ নেই, মানুষ মাত্রই অমৃতের সন্তান। আমাদের ধর্ম বিশ্বের কাউকে ঘৃণা করতে না শিখিয়ে বরং মানুষ থেকে শুরু করে কীট পতঙ্গকেও ভালোবাসতে শেখায়। অমৃতের সন্তান আমরা মানব, তাই নিয়ে কথা হবে আজ।

অমৃতের পুত্র, এই মানব জাতি রবীন্দ্রনাথ এই অমৃতের সন্তানদের নিয়ে তাই প্রবন্ধে লিখেছেন, অমৃত উৎসের ধারে মানুষকে একবার করে আসতে হবে, আপনাকে নতুন করে নিতে হবে। জীবনের তত্ত্বই মরণের ভিতর দিয়ে নতুনকে কেবলই প্রকাশ করা, সংসারের মধ্যে জরা সব জীর্ণ করছে, যা কিছু নতুন তার উপর সে তার তপ্ত হাতের কালিমা বোলাচ্ছে। তাই দেখতে দেখতে নির্মল ললাটে বলির রেখা বাড়ে, সকল কর্মের ক্লান্তি ও অবসাদ কেবলই জমে ওঠে। এই জড়ার আক্রমণে আমরা প্রতিদিন পুরাতন হয়ে যাচ্ছি, সেই জন্য মানুষ নানান উপলক্ষ করে একটি জিনিসকে কেবলই প্রকাশ করতে চায়, সে জিনিসটি তার চিরযৌবন। জরা দৈত্য যে তার সব রক্ত শোষণ করেছে সে কথা মানতে চায় না, সে জানে যে তার অন্তরের চিরনবীন চিরযৌবনের ভাণ্ডারে অমৃত পরিপূর্ণ। সেই কথাটি ঘোষণা করবার জন্যই মানুষের উৎসব। অমৃতস্য পুত্রা, রবীন্দ্রনাথের এই ভাবনাকে আজ আমি অর্পিতা আপনাদের মাঝে তুলে ধরছি।

মানুষ দেখতে পেয়েছে যে সংসারের সঞ্চয় প্রতিদিন ক্ষয় হয়ে যায়। যতই ভয় ভাবনা করি, যতই আগলে আগলে রাখি, কাল সমস্তই নষ্ট করবে, নবীন সৌন্দর্য কোথাও রাখবে না। সংসার যে বৃদ্ধকে তৈরি করেছে, সে আরম্ভ করে নবীন শিশুকে নিয়ে, তারপরে একদিন বৃদ্ধ করে তাকে ছেড়ে দেয়। প্রভাতের শুভ্র নির্মলতা নিয়ে সে আরম্ভ করে, তারপর তার উপর কালের প্রলেপ দিতে দিতে তাকে নিষিদ্ধ রাত্রের কালিমায় হারিয়ে ফেলে। অথচ এই জড়ার হাত থেকে মানুষকে তো রক্ষা পেতে হবে, কেমন করে পাবে, কোথায় পাবে? যেখানে চিরপ্রাণ সেইখানে পাবে। সে প্রাণের লীলার ধারা তো এক সূত্রের ধারা নয়। দেখো না কেন রাত্রির পরে দিন নতুন নতুন পুষ্পে পুষ্প।

বিস্ফোরিত হয়ে প্রকাশ পাচ্ছে। দিনান্তে নিষেধের তারা নতুন করেই আপনার দীপ জ্বালাচ্ছে। মৃত্যু সূত্রে প্রাণের মালাকর অমনি করে জীবনের ফুলকে নবীন করে গেঁথে তুলছেন, কিন্তু সংসার একটানা মৃত্যুকে ধরে রেখেছে। সেসব জিনিসকে কেবলই ক্ষয় করতে করতে সেই অতল গহ্বরে নিয়ে গিয়ে ফেলে। কিন্তু এই একটানা মৃত্যুর ধারা যদি চরম সত্য হতো, তবে তো কিছুই নতুন হয়ে উঠত না, তবে তো এতদিনে পৃথিবী পচে উঠত, তবে জড়ার মূর্তি সব জায়গায় প্রকাশ পেত। সেই জন্য মানুষ উৎসবের দিনে বলে, আমি এই মৃত্যুর ধারাকে মানব না, আমি অমৃতকে চাই। একথা মানুষ বলেছে, অমৃতকে আমি দেখেছি, আমি পেয়েছি, সমস্তই বেঁচে আছে অমৃতে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold-এ, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold-এ।
1: প্রভাত বিনায় আমি অর্পিতা এবং কথা হচ্ছে রবীন্দ্রনাথের প্রবন্ধ অমৃতের সন্তান এই মানব কুলকে নিয়ে। রবীন্দ্রনাথ যখন অমৃতের পুত্র এই প্রবন্ধে লিখেছেন, সেই চিন্তাভাবনা আমরা ভাগ করে নিচ্ছি। মৃত্যুর সাক্ষ্য চারিদিকে, অথচ মানুষ বলে উঠেছে, ওগো শোনো তোমরা অমৃতের পুত্র, তোমরা মৃত্যুর পুত্র নয়। আমি তাকে জেনেছি এই বার্তা যারা বলেছেন, তারা সে কথা বলবার আরম্ভে সম্বোধনেই আমাদের কি আশ্বাস দিয়ে বলেছেন, তোমরা দিব্যধামবাসী অমৃতের পুত্র, তোমরা সংসারবাসী মৃত্যুর পুত্র নও। জগতে মৃত্যুর বাসীর ভেতর দিয়ে এই অমৃতের সঙ্গীত যে প্রচারিত হচ্ছে, এ সঙ্গীত তো পশুরা শুনতে পায়, শুনতে পায় না, কারণ পশুদের সেই শ্রবণ শক্তি বা উপলব্ধি করার ক্ষমতা নেই। তারা খেয়ে দিয়ে ধুলোয় কাদায় লুটিয়ে দিন কাটিয়ে দিচ্ছে। অমৃতের সঙ্গীত যে তোমরাই শোনবার অধিকারী, কেন তোমরা যে মৃত্যুর অধীন নও, তোমরা মৃত্যুর একটানা পথে চলছ না, তোমরা যে ধামে রয়েছ, যে লোকে বাস করছ সে কোন লোক, তোমরা কি এই পৃথিবীর ধুলো মাটিতেই রয়েছ যেখানে সমস্ত জীর্ণ হয়ে ঝরে ঝরে পড়ছে, না তোমরা দিব্য লোকে বাস করছ, অমৃত লোকে বাস করছ। এই কথা মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে মানুষ বলছে, সমস্ত সাক্ষ্যকে অস্বীকার করে মানুষ বলছে, এ কথা সে মরতে মরতে বলছে, এই মাটির উপর মাটির জীবের সঙ্গে বাস করে বলছে, তোমরা এই মাটিতে বাস করছ না, দিব্য ধামে তোমরা বাস করছ। আসলে সেই দিব্যধামের আলো কোথা থেকে আসে? তমস পরস্তাত, তমসার পরপার থেকে আসে, অন্ধকারের উৎস থেকে এই আলো উৎসারিত হয়। এই মৃত্যুর অন্ধকার সত্য নয়, সত্য সেই জ্যোতি যা যুগে যুগে মোহের অন্ধকারকে বিদীর্ণ করে এসেছে। যুগে যুগে মানুষ অজ্ঞানের ভেতর দিয়ে জ্ঞানকে পাচ্ছে, যুগে যুগে মানুষ পাপকে মলিনতাকে বিদীর্ণ করে পুণ্যকে আহরণ করছে, বিরোধের মধ্য দিয়ে সত্যকে পাচ্ছে। এছাড়া সত্যকে পাবার আর কোনো উপায়ই মানুষের নেই। আমরা রবীন্দ্রনাথের প্রবন্ধে আছি।

মানুষ যারা মনে করে যদি অসত্য এই দিব্যথামের কথা কল্পনা মাত্র, তাদের কথা যদি সত্য হতো তবে মাটিতে মানুষ একদিন যেমন জন্মেছিল ঠিক তেমনই থাকত, তার আর কোনো বিকাশ হতো না। মানুষের মধ্যে অমৃত রয়েছে বলেই না মৃত্যুকে ভেদ করে সেই অমৃতের প্রকাশ হচ্ছে। ফোয়ারা যেমন তার ছোট একটুখানি ছিদ্রকে ভেদ করে ঊর্ধ্বে আপনার ধারাকে উৎক্ষিপ্ত করে, তেমনি এই মৃত্যুর সংকীর্ণ ছিদ্রের ভিতর দিয়ে অমৃতের উৎস উঠছে। যারা এটা দেখাতে পেয়েছেন, যারা দেখতে পেয়েছেন, তারা ডাক দিয়ে বলেছেন, ভয় করো না, অন্ধকার সত্য নয়, মৃত্যু সত্য নয়, তোমাদের অমৃতের অধিকার। মৃত্যুর কাছে দাসখত লিখে দিও না, যদি প্রবৃত্তির হাতে আত্মসমর্পণ করো তবে এই অমৃতত্বের অধিকারকে যে অপমানিত করবে। কীট যেমন করে ফুলকে খায় তেমনই করে প্রবৃত্তি যে একে খেতে থাকবে। তিনি নিজে বলেছেন, তোরা অমৃতের পুত্র, আমার মতন তোরা, আর আমরা সে কথা প্রতিদিন কি মিথ্যে করব? ভেবে দেখো, মানুষকে কি অমৃতের পুত্র করে তোলা সহজ? মানুষের বিকাশে যত বাধা, ফুলের বিকাশে তত বাধা নেই। সে যে খোলা আকাশে থাকে, সমস্ত আলোকের ধারা বাতাসের ধারা নিয়ত সেই আকাশ ধুয়ে দিচ্ছে। সে বাতাসে তো দূষিত বাষ্প জমা হয়, তাকে বিষাক্ত করছে না। মুহূর্তে আকাশ ভরা সেই প্রাণ বিষকে স্খালন করে দিচ্ছে, তাকে কোথাও জমতে দিচ্ছে না। মানুষের মুশকিল হয়েছে, সে আপনার সংস্কার দিয়ে আপনার চারিদিকে একটি আবরণ উঠিয়েছে। কত যুগের কত আবর্জনাকে সে জমিয়ে জমিয়ে তুলেছে। সে বলে, আকাশের আলোকে আমি বিশ্বাস করব না, আমার ঘরের মাটির দ্বীপকে আমি বিশ্বাস করব। আলোক নতুন কিন্তু আমার এই দ্বীপ সনাতন। তার শয়নগৃহ বিষাক্ত বাতাস জমা হয়ে রয়েছে, সেইটিতেই সে পড়ে থাকতে চায়। কেননা সে যে হলো তার সঞ্চিত বাতাস, সে নতুন বাতাস নয়। ঈশ্বরের আলো, ঈশ্বরের বাতাস কেবলই যে নতুনকে আনে, সেই নতুনকে সে বিশ্বাস করছে না। ঘরের কোণের অন্ধকারটা পুরাতন, তাকেই সে পূজা করে।

এই জন্য ঈশ্বরকে ইতিহাসের বেড়া যুগে যুগে ভাঙতে হয়। তার আলোককে, তার আকাশকে যা নিষেধ করে দাঁড়ায়, তারই উপরে একদিন তার বজ্র এসে পড়ে, সেইখানে একদিন ঝড় বয়, তবেই মুক্তি। স্তূপাকার সংস্কার যা জমা হয়ে উঠে সমস্ত চলবার পথকে আটকে বসে আছে, সেইখানে রক্ত স্রোত বয়ে যায়, তবে মুক্তি। স্বার্থের সঞ্চয় যখন অভ্রভেদী হয়ে ওঠে, তখন কামানের গোলা দিয়ে তাকে ভাঙতে হয়, তবে মুক্তি। তখন কান্নায় আকাশ ছেয়ে যায়, সেই কান্নার ধারা নইলে উত্তাপ দূর হবে কেমন করে। চিরদিন এমনি করেই সত্যের সঙ্গে লড়াই করে এসেছে মানুষ। মানুষের নিজের হাতে গড়া জিনিসের ওপর মানুষের বড় মোহ, সেই জন্য মানুষ নিজের হাতেই নিজে মার খায়, মানুষ নিজের হাতে নিজেকে মারবার গদা তৈরি করে। সেই জন্য আজ সেই নিজের হাতে গড়া গদার আঘাতে রাজ্য সাম্রাজ্যের সমস্ত সীমা চূর্ণ হয়ে যাচ্ছে। মানুষের স্বার্থবুদ্ধি আজ বলছে, ধর্মবুদ্ধির কোনো কথা আমি শুনতে চাই না, আমি গায়ের জোরে সব কেড়ে কুড়ে নেব। সংসারের পোষ্যপুত্র যারা, তারা সংসারের ধর্ম গ্রহণ করে, সে ধর্ম যে সকল সে দুর্বলের ওপর প্রভুত্ব করবে। কিন্তু মানুষ যে সংসারের পুত্র নয়, সে যে অমৃতের পুত্র, সেই জন্য তাকে নিজের গদা দিয়ে স্বার্থের ধর্ম যা তার

পরধর্ম তাকে ধূলিসাৎ করতে হবে। এ সংগ্রাম মানুষকে করতেই হবে। যা জমিয়েছে তাকে চিরকালই আঁকড়ে ধরে রাখবে, এ কেমন মমতা! যেমন দেহের প্রতি আমাদের মমতা, আমরা কি হাজার চেষ্টা করলেও দেহকে রাখতে পারি? যতই কেঁদে মরি না কেন, যতই বলি না কেন যে তার সঙ্গে অনেক দিন ধরে আমার সম্বন্ধ, তাকে রাখতে পারবো না। কারণ তাকে রক্ষা মানে মৃত্যুকে ধরে রাখা। আমাদের যে দেহকে ত্যাগ করে মৃত্যুকেই মারতে হয়, তেমনই বাপ পিতামহ থেকে যা চলে আসছে, যা জমে রয়েছে, তাকে চিরকাল ধরে রাখবার ইচ্ছাও মৃত্যুকে ধরে রাখবার ইচ্ছা মাত্র। দেহকে রাখতে পারলুম না, পুরাতনকেও রাখতে পারবো না।

মানুষ অমৃতের পুত্র, অমৃতের পুত্র সে বলেই রবীন্দ্রনাথ লিখছেন। ইতিহাস বিধাতা তাই বললেন, নতুন হতে হবে। কামানির গর্জনে আজ সেই বাণী শুনতে পাচ্ছি, নতুন হতে হবে। জাতীয়তার আদর্শকে নিয়ে ইউরোপ এতকাল ধরে তার প্রতাপকে অভ্রবেদী করে তুলেছে। ছোট জাহাজ ছিল, তারপরে বড় জাহাজ, তারপরে বড় জাহাজ থেকে আরও বড় জাহাজ। কামান ছোট ছিল, তা থেকে আরও বড় কামান গড়ে তুলে ইউরোপ তার মারণ অস্ত্র সব এতকাল বসে সানিয়েছে। জলে স্থলে এই সব ব্যাপার করে তুলে তার তৃপ্তি হলো না, আকাশে পর্যন্ত মারবার যন্ত্র তাকে তৈরি করতে হলো। নিজের প্রতাপকে এমনি করে অভ্রভেদী করে সে দুর্বলকে টিপে তার রক্ত পান করবে, এমন কথাকে সে বলতে পারে? মানুষ মানুষকে খেয়ে বাঁচবে এই হবে? ইতিহাস বিধাতা তাই হতে দেবেন? তিনি কামানের গর্জনের ধ্বনির ভিতর দিয়ে বলছেন, নতুন হতে হবে। রবীন্দ্রনাথ সেই অনন্ত প্রাণকে বলেছেন, তুমি যে আবর্জনা স্তূপ জমিয়েছ তা তোমাকে আশ্রয় দিতে পারেনি, আমি অনন্ত প্রাণ, আমায় বিশ্বাস করো। বীর পুত্র, দুঃসাহসিক পুত্র সব বেরিয়ে পড়ো। এই বাণী কি আসেনি? এ কথা তিনি কি শোনাননি? রবীন্দ্রনাথ বলছেন, তোমরা অমৃতের পুত্র, তোমরা দিব্যধামবাসী, তোমাদেরই এই অন্ধকারের মধ্যে সেই পরপার থেকে আলোক আসছে, সেইখান থেকে যে আলোক আসছে তাতে জাগ্রত হও। রবীন্দ্রনাথের কথা নিয়ে আমি অর্পিতা ছিলাম, মনের মেলোডি নিয়ে আবারও আসবো আপনাদের সাথে কথা বলতে 8:30 মিনিটে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

মনের মেলোডিতে আমি অর্পিতা আবারও হাজির আপনাদের সাথে কথা বলতে। আজকে কথা হবে কী নিয়ে, আজকে ওয়ার্ল্ড হার্ট ডে। আসলে ওয়ার্ল্ড হার্ট ডে বলে বিশ্ব হার্ট দিবস, মানে আমাদের হৃদয়কে আজকে নতুন করে আবার পর্যবেক্ষণ করা, বারে বারে তাকে ঠিক রাখার দিন। ওয়ার্ল্ড হার্ট ডে বলে আমরা এই বছরের থিমের ওপরে নজর দেব, ডোন্ট মিস আ বিট, একটা বিটও কিন্তু মিস করা যাবে না, তাই হৃদয়ের যত্ন নিতে হবে যাতে হৃদরোগের সূক্ষ্ম বা লুকোনো লক্ষণগুলো মানুষকে সচেতন করা যায়। সময় মতো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং যে কোনো প্রাথমিক উপসর্গগুলোকে আমরা যাতে চিনতে পারি, আর সবথেকে যেটা ভীষণ জরুরি, হৃদরোগ প্রতিরোধ করার জন্য স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিজের মনকে ভালো রাখা। মনকে ভালো রাখাটা হৃদরোগের ঝুঁকি কমায়, তাই আজকে এই নিয়ে কথা হবে যে যেহেতু মনের শক্তি অসীম, যদি মনের গভীরতা আমরা বুঝতে পারি বা মনের সমস্ত দুঃখ কষ্ট বুঝতে পারি, তাহলে মনের গভীরে যে কথাগুলো লুকিয়ে থাকে তা যদি সঠিকভাবে প্রকাশ করে দিতে পারি, তাহলে মন হালকা হয়, আমাদের হৃদয়ও ভালো থাকে। রবীন্দ্রনাথের কথায় যদি বলি, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। তো এই মনের কথা বলতে আজকে আমার সাথে আপনারা আসুন, যে কথা মনের গভীরে লুকিয়ে থাকে, যে কথা খুব দুঃখ দেয় বা যন্ত্রণা দেয়, যে কথা হয়তো অনেকদিন কাউকে বলা হয়নি বা কোনোদিনই কাউকে বলা হয়নি, সে কথা আজকে মন খুলে বলুন। কারণ মন খুলে কথা বলাটা কিন্তু হৃদরোগের ঝুঁকি কমায়। তো মন খুলে কথা বলুন, এবং মনের ভেতরে এরকম যদি কোনো অজানা দুঃখের কথা থাকে সেটি আজকে খুলে বলুন। মন খুলে কথা বললে দুঃখ কিন্তু অনেক কমে যায়। 9903059922 তে আসুন আর কথা বলুন মন খুলে।

আজকে ওয়ার্ল্ড হার্ট ডে। এই যে আমাদের হৃদয়ে, হৃদয়কে ভালো রাখতে গেলে মন খুলে কথা বলুন। এই যে মনের মধ্যে কথা জমিয়ে রাখা, কথাকে জমিয়ে জমিয়ে গুমড়ে গুমড়ে থাকা, সেটাই কিন্তু মোটেও ভালো নয় হার্টের পক্ষে।

তাই হার্টকে ভালো রাখতে গেলে মন খুলে প্রাণ খুলে কথা বলুন, এবং আমাকে আপনাদের মনের কথা যদি ভাগ করে নিতে চান ভাগ করতে পারেন। এবং মন খুলে কথা বলা ভীষণ জরুরি আমাদের হৃদয়ের স্বাস্থ্যের জন্য, মানসিক স্বাস্থ্যের জন্য মন খুলে কথা বলা, প্রাণ খুলে কথা বলা ভীষণ জরুরি। কারণ এখন মন খুলে কথা বলার সাথী বা সঙ্গী বা প্রিয়জন কমে এসেছে, মুঠোফোনে বন্দি আমাদের জীবন। আমরা সবসময় ভার্চুয়াল থাকতে ভালোবাসি বা থাকতে বাধ্য হই, কারণ সবাই মুঠোফোনে ব্যস্ত, তাই মন খুলে প্রাণ খুলে কথা বলার লোক নেই। আমাদের হৃদয়ের স্বাস্থ্যের জন্য আমাদেরকে মন খুলে প্রাণ খুলে কথা বলতে হবে। আপনারা কি বলেন, আপনাদের কি মতামত? আর মনের গভীর গোপন কোনো দুঃখের কথা যদি জানাতে চান তাহলে অবশ্যই আমাকে জানান 9903055992, কারণ আজকে ওয়ার্ল্ড হার্ট ডে, বিশ্ব হৃদয় দিবস। এই দিনে সমস্ত রকমভাবে আমাদের হার্টকে বা হৃদয়কে ভালো রাখার চেষ্টা করা হয়, শারীরিকভাবে এবং মানসিকভাবে দুটোই কিন্তু জরুরি। শারীরিকভাবে আপনি তো পর্যবেক্ষণ করবেন, নিয়মিত পরীক্ষা করবেন, সামান্য সামান্য উপসর্গ থাকলেও অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন, কোনোভাবেই অবহেলা করবেন না, কিন্তু মানসিক স্বাস্থ্যও কিন্তু খুব জরুরি। তাই মন খুলে কথা বলুন, প্রাণ খুলে হাসুন, আর আমাকে জানান যে কীভাবে মন খুলে কথা বলেন আপনি, আর মনের গভীর গোপন কোনো দুঃখ থাকলে সেটিও জানান। যেমন রজত বিশ্বাস লিখেছেন বানপুর নদিয়া থেকে, একবার একজন জিজ্ঞাসা করেছিল পৃথিবীর সবথেকে দ্রুতগামী বস্তু কি, কেউ একজন বলেছিল মন। সত্যি মনে ভেবেই আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারি, মন হলো সবথেকে শক্তিশালী জায়গা বা মাধ্যম। কথায় বলে শরীরের বয়স বাড়লেও মনে তরুণ থাকুন। মনকে ভালো রাখার কি কি উপায় আপনার জানা আছে? মন খুলে কথা বলা, প্রাণ খুলে কথা বলার কি কি উপায় আপনার জানা আছে, তাই নিয়ে কথা বলুন। সৌভিক সরকার লিখেছেন কসবাহালতু থেকে, চলো বন্ধু একদিন সব ব্যস্ততা, সব মান অভিমান আর স্মার্টফোন একটু দূরে সরিয়ে রাখি। কোনো হিসেব নিকেশ নয়, কোনো অভিযোগ নয়, সবাই শুধু মন খুলে আড্ডা দিই, পুরনো গল্পে হাসি, নতুন গল্পে মেতে উঠি, একে অপরের কথা মন দিয়ে শুনি। কারণ স্ক্রিনে যতই মানুষ কাছে থাকুক, মুখোমুখি বসে প্রাণ খুলে হাসার উষ্ণতার কোনো বিকল্প নেই। চলো আবার সেই সহজ দিনগুলোয় ফিরি, যেখানে বন্ধুত্ব মানে শুধু পাশে থাকা, আড্ডা মানে মনটা একটু হালকা করে বাড়ি ফেরা। সৌভিক সরকার লিখেছেন কসবা হালতু থেকে। আপনারা লিখে জানান যে আজকে ওয়ার্ল্ড হার্ট ডে, যেহেতু হৃদয়ের মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য, হৃদয়কে মানসিকভাবে ভালো রাখার জন্য মন খুলে কথা বলুন, প্রাণ খুলে হাসুন, আর কোনো দুঃখের কথা আমাকে অবশ্যই জানাতে পারেন যদি সেটা আপনি উপযুক্ত মনে করেন।

সুপ্রভাত অর্পিতা দিদিভাই, মন খারাপ ছিল, একটি কথা আমার দিদিকে বলতে পারছিলাম না। ওর বিয়ে হয়ে গিয়েছে, আমার সাথে একটু মন কষাকষি হয়েছিল। নিজে থেকেই ফোন করে মিটমাট করে নিলাম, দুজনেই মন খুলে প্রাণ খুলে হাসলাম। অনেকক্ষণ ধরে মন অনেকটাই হালকা হলো এবং দুজনেই হালকা হলাম। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখেছেন, আসলে আমাদের হৃদয়কে ভালো রাখতে গেলে, আমাদের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে মন খুলে কথা বলুন এবং প্রাণ খুলে কথা বলুন। তাই আসুন, মানসিক স্বাস্থ্য, আমাদের হৃদয়ে

0: মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য কিভাবে আপনি মন খুলে কথা বলবেন বা মন খুলে কথা বলেন, কিভাবে প্রাণ খুলে হাসেন সেই কথাই বলতে বা মনের মধ্যে জমে থাকা দুঃখ যন্ত্রণাকে কিভাবে আপনি দূর করেন যাতে আমাদের হৃদয়ে আনন্দে থাকে। আজকে ওয়ার্ল্ড হার্ট ডে, মনের গভীরে তেমন কোনো যন্ত্রণা না বলা কথা নেই, জীবনে হেসে খেলে কাটিয়ে দিচ্ছি, প্রতিদিন আপনাদের অনুষ্ঠান শুনছি, ভালো ভালো গান শুনি, এই নিয়েই জীবন কেটে যাচ্ছে, মনে কোনো টেনশন রাখি না। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন, আর কুমার শানুর গান শোনানোর জন্য আমাকে ধন্যবাদ দিয়েছেন। আসলে কুমার শানু এই আওয়াজের সাথে আমিও ভীষণ প্রিয় শিল্পী, গান আপনাদের শোনাতে পারছি। যাই হোক, চলে যাই পরের গানে এবং আপনাদের বার্তার জন্য অপেক্ষা করছি। আজকে ওয়ার্ল্ড হার্ট ডে, আপনারা আসুন কথা বলতে, মন খুলে কিভাবে কথা বলেন, কিভাবে প্রাণ খুলে হাসেন, এভাবে নিজের মনের দুঃখ যন্ত্রণাকে কিভাবে দূর করেন, কিভাবে ছোট ছোট দুঃখকে জমিয়ে না রেখে সেটি মন খুলে কথা বলে হালকা করে নেন, তাই বলতে আসুন আপনারা।
1: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা, শেষ রিপ্লাই। এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ মনের মেলোডি মনের

মান্না দে গিয়েছেন, ভালোবাসা চেয়েছি তোমার মতো হৃদয়হীনার কাছে। আমাদের অফিসে এক কর্তা খুব কড়া ছিলেন বা স্ট্রিক্ট ছিলেন, বকাবকি করতেন, আমরা বলতাম উনি হার্টলেস। ওনার একবার হার্ট অ্যাটাক হলো, এতে প্রমাণ হয়েছিল যে ওনার হৃদয় ছিল, আমরা মজা করে বলতাম। আশিস দত্ত সল্টলেক থেকে লিখেছেন এবং পায়েল বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মানসিক স্বাস্থ্য ভালো রাখতে ফোনে চোখ না রেখে নিজের মনের দিকে চোখ রাখুন, বন্ধুদের সাথে আড্ডা দিন, মন খুলে কথা বলুন বন্ধুদের সাথে, আর শিশুদের খোলা মাঠে খেলতে দিন। আসলে আমাদের হৃদয়ের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য ভীষণ জরুরি মন খুলে কথা বলা, এবং মন খুলে কথা বলতে গেলে, মনকে ভালো রাখতে গেলে

বলে কি কি করা উচিত সেই কথাই আমরা বলবো। শুভ্রা ভট্টাচার্য লিখেছেন, বাসট্রনী কলকাতা 70 থেকে। এই বিষয়টি শুনে চুপ করে থাকতে পারলাম না। ভরা সংসারেও দিনের শেষে বড্ড একাকিত্ব লাগে। অতীতের কিছু ভুল সিদ্ধান্ত, অপূর্ব স্বপ্ন আর আমার প্রিয় মানুষের দূরে চলে যাওয়ার যন্ত্রণা প্রতিদিন আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। হাসি মুখের আড়ালেই চাপা কষ্টটা কাউকে বলতে পারি না, ভয় হয় কেউ বুঝবে না। রবীন্দ্রনাথের মতোই মনটা ব্যাকুল হয়ে থাকে, কিন্তু শোনার কেউ নেই। আজ এই অনুষ্ঠানে সত্যিটা স্বীকার করেই মনের জমানো পাথরটা বড্ড হালকা হলো। বাকি সময়টা বই পড়ি, গান শুনি, ঠাকুর ঘরের শান্ত পরিবেশে নিজেকে সঁপে দিই। ওই যে আমি হৃদয়ের কথা কহিতে আকুল, শুধাইল না কেহ। আমি কিন্তু আপনাদের সুধা মানে শুধাইছি যে কিভাবে মনের দুঃখ যদি থাকে আমার সাথে শেয়ার করুন, আর বন্ধুদের সাথে মন খুলে প্রাণ খুলে কথা বলুন। যদিও বন্ধু এখন পাওয়া বড় দুষ্কর, সঠিক বন্ধু। শুভ সকাল অর্পিতাদি, মনে কিছু টেনশন থাকলে, চিন্তাভাবনা থাকলে বাড়িতে হালকা করব, তা নিজের পরিবার ছোট মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে। আমাদের নিজেদের একটি যাত্রা দল আছে, রোজ রাত্রে দোকান বন্ধ করে যাত্রার রিহার্সালে চলে যাই। সেখানে 10-12 জন থাকি, কিছু হাসি হয়, কিছু আলোচনা হয়, রিহার্সাল হয়। 1.5 থেকে 2 ঘন্টা আমরা রিহার্সাল রুমে কাটাই। মনটা খুব ভালো হয়ে যায়, চিন্তাভাবনা দূর হয়ে যায়। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রী তলা থেকে লিখেছেন, এই যে মন খুলে মনকে ভালো রাখার জন্য যে কাজ করছেন, মানসিক স্বাস্থ্য হৃদয়কে ভালো রাখার জন্য, কারণ শুধু শারীরিক স্বাস্থ্যই কিন্তু, এই যে আমাদের হার্টের যাবতীয় প্রবলেম কিন্তু হয় টেনশন থেকে, স্ট্রেস থেকে, অ্যাংজাইটি থেকে, প্যালপিটেশন থেকে, এই সব কিছু থেকে দূরে থাকার উপায় হচ্ছে মনকে ভালো রাখা। মন খুলে কথা বলুন, প্রাণ খুলে হাসুন, মনে দুঃখ জমানো কথা আমার সাথে ভাগ করে নিন।

দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখেছেন, শুভ সকাল অর্পিতা দিঘি, আপনাকেও সুপ্রভাত। মন খুলে কথা বললে আমাদের মন হালকা হয়, ভেতর থেকে একটি ভালো লাগার অনুভূতি তৈরি হয়। আমি নিজেও মন খুলে কথা বলতে ভালোবাসি, পাশাপাশি ফুলের ফুল গাছের পরিচর্যা করি, সুন্দর গান শুনি, মন শরীর দুই ভালো থাকে। গতকাল হিয়ার মাঝে অনুষ্ঠানে শুনছিলাম একটি দামি কথা, যাকে আমরা বেশি করে চাই তাকে আমরা কম করে পাই। এই কথাটি যেন আমাদের মনের কথা, খুব ভালো লেগেছে আমার এই কথাটা। এই সমস্ত কাজের মধ্যে থাকলে মন শরীর দুই ভালো থাকে, লিখেছেন সীমা দাস। রমা রায় লিখেছেন দাসনগর হাওড়া পাঁচ থেকে, ওয়ার্ল্ড হার্ট ডের তে লিখছি, প্রতিদিন মন খুলে কথা বলি, প্রাণ ভরে হাসি পরিবারের সকলের সাথে। মনের একটি গুপ্ত ইচ্ছে আছে, সেটিই জানাই। একটি গানের লাইন, আমার ইচ্ছে করে বিশ্বজুড়ে এক পরিবার গড়তে, বিশ্ব মানবতার পক্ষে সবাই মিলে লড়তে। হৃদয়ের যত্ন নেবেন সকলকে, লিখেছেন রমাদি। ভালো থাকবেন, আমরা সকলেই যেন আমাদের হৃদয়ের যত্ন নিই। অবশ্যই সুপ্রভাত অর্পিতা, হৃদয়ের সাথে মনের বন্ধুত্ব এক সূত্রে বাঁধা, মনকে ভালো রাখতে হবে এবং হৃদয়ও তাহলে ভালো থাকবে। এমন এমন অনেক কথা আছে যা বলবার জন্য প্রকৃত বন্ধু চাই, তাই এটুকুই বলবো, হৃদয় দিয়ে ভালোবাসা ভালোবাসো, দেখবে তুমিও হৃদয় ভরা ভালোবাসা পাবে যা হৃদয়কে সুস্থ রাখবে। অমিতাভ হোর লিখেছেন গলফ গার্ডেন থেকে। আর চলে যাব পরের কানে, কথা হবে আবারও।

হৃদয়ের কথা ব্যাকুল হয়ে বললে সত্যি সোনার লোক গিয়েছে কমে। আর এই কথাটাও সত্যি, লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে লিখেছেন, আজকাল মনের কথা বলা অনেক সময় বিপজ্জনক বলেই দেখা দেয়। শুনেছি ক্রোশানরা গির্জায় গিয়ে মনের কথা বলে থাকেন, আর এটাও সত্যি যে মনের কথা বলাটা খুবই অদ্ভুত এক এক সময় মানে দেখা দেয়। কারণ সত্যি কথা বলতে ওই যে যাকে বলবো সে আদতে মনের মানুষ কিনা সেটাই তো বুঝতে পারছি না আমরা। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, মন ভালো রাখার জন্য প্রতিদিন সকালে রেডিও শুনতে শুনতে যোগা করি, নিজেকে সারাদিন নিজের কর্মের মধ্যে ব্যস্ত রাখি, বাগানের পরিচর্যা করি, বই পড়ি, লেখালেখি করি, মাঝে মাঝে বাড়ির সবাইকে নিয়ে বেড়াতে যাই। এই বেশ আনন্দে আছি, ভালো আছি, সকলের সুস্থতা কামনা করেছেন। এবারে চলে যাই পরের বার্তায়। অনিরিনা ঘোষ লিখেছেন, শুভ রৌদ্রোজ্জ্বল সকাল, সবসময় কি করলে ভালো, কি জানলে ভালো, কিভাবে চললে ভালো, এগুলি গুগল, টিভি, রেডিও, খবরে কাগজে, ম্যাগাজিনে দেখি, এমনকি লাফিং ক্লাব গঠন করে আলাদাভাবে হাসতে যাই। যৌথ পরিবার নিয়ে মানুষ একক বৃত্ত থেকেও বেরিয়ে আসতে পারে না, দু মিনিট দাঁড়াবারই সময় নেই তো মন খুলে কথা এবং গল্প। মোবাইলে এআই রোবটের যুগ, কোনো রকম আর্থিকভাবে লাভবান হই না, কেরিয়ারে সুবিধে হয় না, আমরা সেরকম সময় সত্যি কি ব্যয় করি? আড্ডা মারাকে এখন অনেক

সময়ের অপচয় বলেই মনে করে। আর একক বৃত্ত থেকে যেহেতু বেরিয়ে আসতে পারি না, যেহেতু যৌথ পরিবার নেই, তাই মনের কথা শোনার বা বলার সত্যিই কেউ নেই। হৃদয় তেমন যত্ন নিতে জানতো না ডাক্তারি নিরীখে হয়তো আগেকার দিনের মানুষ, কিন্তু মনের কথা বলবার লোক ছিল, যৌথ পরিবার ছিল, সত্যিকারের আড্ডা হতো, পাড়ার ক্লাব ঘরে বন্ধুদের সত্যিকারের গল্প হতো। আমরা ডাক্তারি চেক আপ করে হৃদয়ের যত্ন নিই বটে, কিন্তু মনের কথা, মনের ব্যথা কারোর সঙ্গে ভাগ করে নিতে পারি না। অনিদিনা ঘোষ, বেহালা থেকে। তাই কারো মনের কথা বলার বা শোনার আমাদের সত্যিই কি সময় হয়? এই প্রশ্নটা রেখেছেন অনিদিনা দি। কিশোর বালি হাওড়া থেকে লিখেছেন, আজ থেকে 25-30 বছর আগে মানুষ মানুষের সাথে একটু মন খুলে কথা বলতে পারত, গোটা দুনিয়াটা পাল্টে গেছে। এই কিছু বছর হলো কোনো দুঃখের কথা কোনো বন্ধুকে ভাগ করে নেওয়ার সেই কালচার আর নেই। এখন কেউ কারোর সঙ্গে কথা বলে না, মনের কথা মনের মধ্যেই জমিয়ে রাখে। তাই কম বয়সী ছেলেমেয়েরা যেন মানসিক রোগীতে পরিণত হচ্ছে, কাউকে জানান দিচ্ছে না তাদের মনের কথা, মনের ডাক্তার দেখাচ্ছে আর কাউন্সেলিং করাচ্ছে। যাই হোক, মন খুলে কথা বলাটা খুব জরুরি, দু একজন কাছের বন্ধুর সাথে মন খুলে কথা বলুন, তাই লিখেছেন কিশোরদা। আর যারা আপনার ভুল ধরবে না, যেখানে আপনি মন খুলে হাসি ঠাট্টা করলেও যারা জাজমেন্টাল হবে না, দাড়ি কমা যাদের কাছে সব কিছু চেপে রাখতে হবে না। বন্ধুকে অনেক সময় অনেক মেপে ঝুপে কথা বললে সে বোধহয় প্রকৃত বন্ধু নয়। আর আমার দু তিনটে এরকম বন্ধু আছে যাদের কাছে আমি প্রাণ খুলে মন খুলে কথা বলি, আড্ডা মারার জন্য আলাদা, যেহেতু সময় বার করা মুশকিল, তার মধ্যেই যতটা সময় বার করে রবিবার করে একটু একঘেয়েমি কাটিয়ে আসা যায়, মানে সেটাই লিখেছেন। মনকে ভালো রাখুন, প্রাণায়াম করুন, লোকের সাথে মন খুলে প্রাণ খুলে কথা বলুন। কিশোর বালি হাওড়া থেকে লিখেছেন, অনেকগুলো বার্তা পড়লাম, আর একটা গানই চলে যাই, তারপরে আসছি আবারও কথায়।

বলবো কি ভাই মনের কথা, শুনতে চা শুনতে আর চাইবে কে? ভুগছি নিজে নানান রোগে, হাই সুগার আর কার্ডিয়াকে, উচ্চ রক্তচাপ পালমোনারি, সঙ্গে ফাও কিছু আরো। ঈশ্বরকে ডেকে বলি যত ইচ্ছা আমায় মারো, হব না তো একটুও কাবু। বেতার বন্ধু সাথে আছে, মনের মেলোডি শ্রোতা বন্ধু সবাই যেন আছে পাশে, গল্প কথায় গানে লিখায় আর যে বন্ধুর মধুর বচন, সব মিলিয়ে প্রাণ জুড়োয় মনটা যেন খুশির ভুবন। শিশির ভেজা শিউলি ঘ্রাণে মা আসছেন মেঘের ভেলায়, এমনও দিনে খুশির হাওয়ায় মন ভরছে কাশের দোলায়। একমুঠো শিউলির সুবাস মাখা ভালোবাসা পাঠালাম নন্দা রায়পুরেল, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে লিখেছেন তপন রায়চৌধুরী, বাগড়িহাটি জোড়া মন্দির থেকে। আজকে দিনে মন খুলে কথা বলাটা আতঙ্কজনক, কেননা আপনি যদি কাউকে মন খুলে কিছু বলেন, সেটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় কেমনভাবে সেটিকে বিস্তৃত করবে, আপনার কাছে অপমানকর বলে মনে হবে। আমার একটি অভিজ্ঞতা আছে যে আমাদের ফ্যামিলিতে নতুন অতিথি আসছে শুনে আমি একটি আনন্দ মন্তব্য করেছিলাম, তাতে আমাকে শুনতে হয়েছিল যে ফ্যামিলিতে তুমি ইন্টারফেয়ার করবে না। তো মন খুলে কথা বলাটা অনেক সময় বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। সুমিন যাদবপুর থেকে লিখেছেন, ওয়ার্ল্ড হার্ট ডে, তাই হার্ট ভালো রাখতে রান্নায় তেল আর নুনের ব্যবহার কমাতে পারি। বিকেলে রোজ 30 মিনিট, সকাল বিকেলে মানে রোজ 30 মিনিট করে হাঁটুন জোরে জোরে। লিফ্টের ব্যবহার কমান, সিঁড়ি ব্যবহার করুন, ধূমপান মদ্যপান ত্যাগ করুন, 6-7 ঘন্টা ঘুমোন, মোবাইল থেকে দূরে থাকুন। 30 পেরোলেই বছরে একবার ব্লাড প্রেশার সুগার কোলেস্টেরল চেক আপ করুন। মনের ভালোর জন্য রাগ কম পুষে রাখুন, মন খুলে কথা বলুন এবং মনের কথা মনে জমিয়ে রাখবেন না। কষ্ট হলে কাঁদুন, আনন্দ হলে হাসুন, প্রিয় মানুষের সাথে সময় কাটান, একটু হাসুন, দিনে অন্তত পক্ষে একবার প্রাণ খুলে হাসুন। হাসি হলো হার্টের সেরা ওষুধ, একদম তাই, প্রাণ খুলে হাসুন। হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষটি লিখেছেন, রোজ ঝলমল সকালের মিষ্টি শুভেচ্ছা আপনাকে সকলকে এবং আপনাকেও তাই প্রভাত। আচ্ছা, এবার যৌথ পরিবার ভেঙে সবাই বিচ্ছিন্ন, ফোনের মাধ্যমে যোগাযোগ, আর বোনের গণেশ পুজোয় সবার সাথে সাক্ষাৎ হয়, অদ্ভুত আনন্দ অনুভূতি হলো। সবাই সবার সাথে মন খুলে কথা, মনে হলো সবাই যেন কথার ঝুলি খুলে দিয়েছে। শুধু একটাই কষ্ট, আমার বাড়ির ভাগ চাই, এই নিয়ে আমাদের একটি পারিবারিক কেস চলছে, যেটা সবথেকে আমার কাছে দুঃখজনক। যাই হোক, ওই যে বিষয় বিষ, এটাই বলবো। উৎপল মুখোপাধ্যায় পুনা থেকে লিখেছেন, মনের মেলোডিতে কান পেতে গান শুনছি, মন ভালো করছি। শরীর ভালো রাখার জন্য মন ভালো রাখতে হবে, সকালে 2 ঘন্টা যোগাসন করে মন ভালো রাখি, খোলা মনে থাকি, পজিটিভ থাকি, সোশ্যাল ওয়েলফেয়ার করার চেষ্টা করি। আর আমাকে ভালো থাকতে বলেছেন, অবশ্যই আপনিও ভালো থাকুন। আর অমিত বন্ধু ঘোষ মানিকতলা থেকে লিখেছেন, শুভ সকাল, মনে হয় যে কোনো মানুষের সমস্যা, পারিবারিক অশান্তি, কষ্টের যন্ত্রণা মনের মানুষকে, যাকে আপনি বিশ্বাস করেন, ভরসা করেন, তাকে বলতে পারেন। তেমন মানুষকে মনের কষ্টের কথা বলুন, মন হালকা হবে, শরীরও ভালো থাকবে, নিশ্চয়ই কাউকে না কাউকে আমরা পাবই। আরও বার্তা আছে, অতনু লিখেছেন পাঠক আসন্দিয়া হাওড়া থেকে, বিশ্ব হৃদয় দিবসে মনের দরজা খুলে মনের মেলোডি অনুষ্ঠানে সুন্দর একটি বিষয় নির্বাচিত করার জন্য ধন্যবাদ। মন খুলে কথা বললে মনের মধ্যে জমে থাকা রাগ খুব দূর হয়ে মনটা ভীষণ হালকা হয়ে যায়, আর এই কাজটা নিজের পরিবারের মধ্যে করতে পারলে পরিবারের সকলের মধ্যে মন খোলা পরিবেশ তৈরি হয়। লিখেছেন মনের মেলোডি, নমস্কার, কেমন আছেন? বিশ্ব হৃদয় দিবস, হৃদয়কে সুস্থ সুন্দর রাখার জন্য আমাদের মনকে খুশি রাখতে হবে, মন খুলে হাসতে হবে, ব্লাড প্রেশার যাতে সামান্য হয় হাঁটা অভ্যেস করা উচিত, তাতে আমাদের হার্ট ভালো পাম্পিং করে, আর ভালো ঘুম দরকার, মানসিক চিন্তা যাতে

শান্ত থাকে, মুখরোচক খাবার খাই, তখনও মন ভালো থাকে। ধ্যান ব্যায়াম এগুলো করি, আর মনের মেলোডি শুনলে মন আরও সুন্দর হয়। কদমা জামশেদপুর থেকে চিন্ময় মাহাতো, অনেকগুলো বার্তা পড়েছি, আচ্ছা আরও কয়েকটা বার্তা পড়ে ফেলি। বর্তমানে সমাজে মন খুলে কথা বলার কোনো সুযোগ নেই, নিজের পরিবারে বাইরের কারোর কাছে মন খুলে কথা বললেই পেছন থেকে আপনাকে ছুরি মারবে, এই বিষয়ে আমি ভুক্তভোগী। সব বছর হলো আমি এই রোগে আক্রান্ত, তবে কলকাতার নামী সরকারি হাসপাতালে চিকিৎসা সুন্দর পরামর্শ নিয়ে সুস্থ আছি। আর সমাজে যারা ধান্দাবাজ তারাই গলাবাজি করে সফল হয়, তাই আমি বর্তমানে বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠান শুনি, FM এর লেখালেখি করে মনটা ভালো রাখার চেষ্টা করি। উলিবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে গোপাল মান্না লিখেছেন যে বিশ্বাস করে কাউকে কথা বলে বিপদে পড়তে হয়। শুভলক্ষ্মী সিংহরায় সাইদাপুর মুর্শিদাবাদ থেকে লিখেছেন, প্রিয় মানুষটি চলে যাওয়ার পর একা হয়ে পড়েছি, সবাইকে মনের দুঃখের কথা বলাও যায় না, বলতে যাইও না, হয়তো ভাববে শুধু দুঃখের কথাই বলতে এসেছি তাই কাউকে বলি না, রেডিও শুনি, ডায়েরি লিখি, নিজেকে ব্যস্ত রাখি। এটাও একটা খুব সমস্যা যে মনের কথা বললে কিছু মানুষ ভুল বোঝেন। চলে যাই পরের গানে।

প্রেম তো করতেই হবে, কিন্তু ওই যে প্রেম করলে বড় বিপদ, কিন্তু মনের মানুষ পেতে গেলে প্রেম তো করতেই হবে, মনের কথা বলার জন্য, মন ভালো করার জন্য। মনের মেলোডিতে মানসিক স্বাস্থ্য কীভাবে ভালো রাখা যায় হৃদয় দিবসে, বিশ্ব হৃদয় দিবসে, তার পরামর্শ দিয়েছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। সেই সমস্ত অভাবী মানুষকে সাহায্য করুন যারা কিছুই আপনার কাছে চায় না, দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে। আর

লিখেছেন দিদি সুপ্রভাত, মনিকা মাইতি নামখানা থেকে। মন ভালো করার জন্য মানুষ দরকার যার সাথে সব কথা বলা যাবে। সেই মানুষটা আমার জীবনে এখন নেই, সেই মানুষটা হলো আমার মা, যার সাথে আমি সব থেকে সব কথা, সব মন খারাপের কথা বলতাম। মায়ের ছবির দিকে তাকিয়ে বলি যাতে মন ভালো হয়ে যায়। প্রদীপ মুখোপাধ্যায় লিখেছেন, হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, সুধা ইল না কেহ। আমি চাই এরকম একটি সংগঠন তৈরি হোক যেখানে সবসময় যেটি আমাদের সাথে থাকবে, আমাদের সঙ্গ দেবে, উৎসাহ দেবে, আনন্দ দেবে, আর এটা কি আমার চাহিদা। জগাচা হাওড়া থেকে প্রদীপ মুখোপাধ্যায়। সত্যি হৃদয়ের কথা বলতে চাই কিন্তু কেউ শুনছে না। গোটা বিশ্ব এখন যেন কণ্ঠরোধের খেলায় সামিল, বাকস্বাধীনতা অতীত, শিক্ষা স্বাস্থ্য কর্মস্থল গণমাধ্যম সবই তো রাজনীতির জেলে বন্দী। আর ডোন্ট মিস আ বিট হাস্যকর একটি থিম, যেখানে পুঁজিপতি দেবগণ প্রতি মুহূর্তে শাসকগণ নানানভাবে মানুষের হৃৎস্পন্দন বন্ধ করে দেওয়ার কারখানা তৈরি করছে, সেখানে কি করে এই কথাটা আমি বিশ্বাস করব। লিখেছেন চন্দ্রাবলী দি, চন্দ্রাবলী সেন, বালিগঞ্জ থেকে। আমি মন খুলে অন্তরের কথাগুলি FM বন্ধুদের সাথে শেয়ার করলাম। আসলে ওই যে যা চাই তাহা ভুল করে চাই। আনন্দগোপাল ঘোষ কালিকাপুর থেকে লিখেছেন, বিশ্ব হৃদয় দিবসে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করা প্রতিরোধের উপায় সম্পর্কে সব মানুষকে চাপমুক্ত রাখতে হবে। মনকে সহজ করতে বই পড়া, ছবি আঁকা, গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া, নিয়মিত ব্যায়াম করা, ঘুমকে অগ্রাধিকার দেওয়া, হাঁটাচলা করা, পুষ্টিকর খাবার খাওয়া এবং নিয়মিত রক্তচাপ শর্করামুক্ত পরীক্ষা করা, এগুলি করতে হবে, এবং ধূমপান, সব রকমের তামাকজাত দ্রব্য বর্জন করতে হবে। এগুলোই লিখেছেন আনন্দ গোপাল ঘোষ কালিকাপুর কলকাতা থেকে। আর সত্যি সবার বার্তাই পড়তে পড়তে পড়তে পড়তে এইটুকুনি মনে হলো যে কত কথাই না বাকি রয়ে গেল। আর লিখেছেন, আমি যখন কাজের মধ্যে থাকি, সঙ্গীতে ডুবে থাকি, তোমাদের অনুষ্ঠান শুনি, হাসির ভিডিও দেখি, সন্ধ্যার পর বন্ধুদের সাথে আড্ডা, তে মন খুলে কথা বলি, মনকে ভালো রাখি। উত্তম কুমার দাস দারহাটা হরিপাল হুগলি থেকে লিখেছেন, আর মন ভালো করার জন্য একটা মানুষ দরকার। ও মনিকা মাইতি দু জায়গাতেই বার্তা পাঠিয়েছেন। আর আরেকটাকে লিখেছেন, আরও কে কী বার্তা এসছে, সারাদিন কাজের পেছনেই চলে যায়, তারপর একটা বাচ্চাকে সামলাতে সামলাতে সময় পেলে সিনেমা দেখি। পূর্ণিমা দত্ত গঙ্গাসাগর শ্রীধাম থেকে লিখেছেন। আর লিখেছেন শিপ্রা কারার, লিখেছেন বেতর হাওড়া চার থেকে, মন খুলে কথা বলার মানুষ সের বড়ই অভাব, বিশ্বাস করতে ভয় হয় যদি সে আমার কষ্টের কথা শুনে PNPC করে, তাই কি করেন আজ সবাই সেই কারণে যন্ত্রণার শিকার, কে শুনবে কার কথা। তাছাড়া এমন অনেক কথা আমাদের আছে যা কিছুতেই কাউকে বলা যায় না। আমার বন্ধু প্রীতির হার্টের অসুখ, সে খুবই স্বাস্থ্য সচেতন মানে নয়, তাই বোধহয় বলেছেন। আর যাই হোক, লিখেছেন যে মন খুলে কথা বলার সত্যি খুব অসুবিধাজনক, মন খুলে কথা বলার লোক অভাব। ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে লিখেছেন, মন খুলে কথা বলি, গান শুনি, অনেক মানুষের সাথে সময় কাটাই, তবু মনের দর্পণে কিছু অসৎ মানুষ কাছাকাছি, মানে মনের দর্পণে কিছু অসৎ মানুষের কাছাকাছি হতে হয়, তাই সকলকে বলবো মানুষ চিনে মন খুলবেন, বা এটা খুব জরুরি কথা লিখেছেন। যাই হোক, মোটামুটি সবাই বার্তার প্রাপ্তি স্বীকার কিন্তু আমি মোটামুটি করে নিয়েছি। আর আর সময় বিশেষ নেই, প্রচুর গান শুনছিলাম, প্রচুর বার্তা আজকে পড়েছি। আর দেখি আরেকটা বার্তা মনে হয় এলো। দিদিভাই, মনকে ভালো রাখতে সব মনের ময়লা ভালো করে মুছে ফেলে দুঃখ দরিদ্র মানুষের পাশে থাকা সবথেকে বেশি আনন্দের বলে মনে করি। বামনপুকুর বটতলা দাসপাড়া উত্তর চব্বিশ পরগনা থেকে ভূপাল দাস লিখেছেন। দেখুন, মোটামুটি সবার বার্তাই কিন্তু পড়ে ফেলেছি। আর মনকে ভালো রাখার জন্য আজকে বিশ্ব হৃদয় দিবসে মন খুলে কথা বলুন। তবে মন খুলে কথা বলাতেও অনেক সময় বড় বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। কে যে মনের মানুষ, সঠিক মনের মানুষ, সঠিক বন্ধু, সেটাই এখন আমরা গুলিয়ে ফেলেছি। এমন জটিল জীবন যন্ত্রে আমরা আবদ্ধ হয়ে পড়েছি, তাই মনের মানুষ, সঠিক মনের মানুষ, সঠিক প্রাণ খুলে কথা বলার মানুষ হারিয়ে যাচ্ছে অতি দ্রুত।

এই ভালো মানুষকে খুঁজে বার করুন, তার কাছে মনের কথা খুলে বলুন, ততদিন অবধি বই পড়ুন। বইয়ের থেকে প্রকৃত বন্ধু আর কেউ নেই, এটা আমার মনে হয়। বই কিন্তু মন ভালো রাখে। আর আজকের মতো বিদায়, আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। আমি অর্পিতা টাটা বাই বাই বলে একটা ভালো গান আপনাদের জন্য উপহার দিয়ে যাচ্ছি।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং সিবিএসইকে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদেরও ত্রিভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আগামী 1 অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে গোবর্ধন যোজনা শুরু হচ্ছে। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কসবার বাড়িতে আজ সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সহ 19টি দেশ থেকে আমদানি করা বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের ওপর কোনো শুল্ক আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে। এশিয়ান গেমসে মহিলাদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে ভারতীয় শুটার নিরু ধান্ডা সোনা জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। ভারত 5টি সোনা জিতে পদক তালিকার 11 স্থানে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট কেন্দ্র ও সিবিএসইকে বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়াদেরও তিন ভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। ইতিমধ্যেই সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর পড়ুয়াদের এই ছাড় দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে সিবিএসইকে আরও সময় দেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে এই নীতি কার্যকর করা পিছিয়ে দেওয়া যেতে পারে। কেন্দ্রের দাবি, প্রায় 99% স্কুল ত্রিভাষার নীতি কার্যকর করেছে। প্রায় 1.2% স্কুলে পরিকাঠামোগত সমস্যা রয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020 এবং জাতীয় স্কুল শিক্ষা পাঠ্যক্রম কাঠামো 2023 অনুযায়ী পড়ুয়াদের তিনটি ভাষা শিখতে হবে, যার মধ্যে অন্তত দুটি ভারতীয় ভাষা। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে বৈঠকে রাজধানীর বায়ু দূষণ নিয়ন্ত্রণে কর্মপরিকল্পনা পর্যালোচনা করেন। শীতের আগে ও শীতকালে দূষণ মোকাবিলায় নেওয়া পদক্ষেপ এবং প্রয়োজনীয় অতিরিক্ত ব্যবস্থা

0: নিয়ে আলোচনা হয়। ওড়িশার পারাদ্বীপ উপকূলের কাছে বেলিজের পতাকাবাহী রাসায়নিক ট্যাঙ্কার এমটি সিগাল 9 সামুদ্রিক দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ ও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষের উদ্যোগের প্রশংসা করেছেন বন্দর জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সোনোয়াল বলেন, ভারতের বন্দরগুলি সব সময় সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পশ্চিমবঙ্গে কেন্দ্রে জ্বালানি সংক্রান্ত বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতায় গতকাল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীকে পাশে নিয়ে তিনি অভিযোগ করেন, পূর্বতন সরকারের অসহযোগিতার কারণে রাজ্যের মানুষ উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, গোবর্ধন প্রকল্পের মতো সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। আগে এই প্রকল্প রাজ্য কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি রাজ্যে কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। বর্তমানে কেন্দ্র এবছরের জন্য 1,00,000 সৌর সংযোগের লক্ষ্য দিয়েছে। ইতিমধ্যে প্রায় 5,000 সংযোগ সম্পূর্ণ হয়েছে এবং আগামী দিনে তা 5,00,000 পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, সূর্যঘর যোজনা প্রকল্পে শুধু ভর্তুকিই নয়, বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদন, অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে বিক্রি এবং বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন গড়ে তুলে আয়ের সুযোগও তৈরি হবে। একই সঙ্গে তিনি বলেন, আগামী 1 অক্টোবর গোবর্ধন যোজনা চালু করা হচ্ছে। রাজ্য সরকারও এই প্রকল্প বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা নেবে বলে তাঁর আশা। এ নিয়ে তিনি মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করবেন বলেও জানান। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কসবার বাড়িতে আজ সকালে তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির আধিকারিকরা। মন্ত্রীর ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বাড়িতেও চলছে তল্লাশি। উল্লেখ্য, পুজো পরিক্রমার নামে ইউনেস্কোর ভুয়ো পাস বিক্রি করে 50-60 কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে ইন্দ্রনীল সেন ও তার স্ত্রী মধুচন্দ্রার বিরুদ্ধে। মৌবাজার থানায় অভিযোগও দায়ের হয়েছিল। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় রেরা 2016 একটি প্রতিবেদন।
1: আবাসন ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এবং বাড়ি বা ফ্ল্যাটের ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিয়েল এস্টেট আইন 2016, সংক্ষেপে রেরা। 2016 সংসদে পাশ হওয়া এই আইন 2017 পয়লা মে থেকে কার্যকর হয়। প্রকল্পের অনুমোদন, নির্মাণের অগ্রগতি, নির্ধারিত সময়ে বাড়ি হস্তান্তর এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই আইনে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ বলে জানালেন ভারত চেম্বার অফ কমার্সের পূর্বতন সভাপতি বিশিষ্ট আইনজ্ঞ এন জি খৈতান।
2: আপনি যখন একটা এগ্রিমেন্ট করবেন তো ওরা প্রিসক্রাইব করা আছে এগ্রিমেন্ট, আপনি এই ধরনের অ্যাক্ট রুল এর মধ্যে এগ্রিমেন্টটা প্রিসক্রাইব করা আছে, যারপর আপনি এদিকে ওর ওদিকে যেতে পারেন না। প্রমোটার একটা টাকা নিয়ে পালিয়ে যেতে পারে না, ওকে একটা সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে হবে, যেখানে ও 30% নিজের জন্য রাখতে পারে আর 70% ওকে প্রজেক্টের জন্য ইউজ করতে হবে।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গে আজ শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026-এর দ্বিতীয় তথা শেষ পর্ব। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র বিরল রোগের চিকিৎসায় ভারত এবং আরও 19টি দেশ থেকে আমদানি করা কিছু বিশেষ ওষুধ এবং সেগুলি তৈরির উপকরণের ওপরে কোনো শুল্ক আরোপ করবে না। মার্কিন বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে ফেডারেল রেজিস্টারে এই দেশগুলির তালিকা প্রস্তুত করা হয়েছে। 29 সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে পেটেন্টপ্রাপ্ত কিছু ফার্মাসিউটিক্যাল ও ব্যবহৃত সামগ্রী আমদানির ওপরে 100% শুল্ক আরোপের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত 2 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেটেন্টপ্রাপ্ত বিভিন্ন ওষুধ ও ব্যবহৃত সামগ্রী আমদানির ওপর এই শুল্ক আরোপের কথা ঘোষণা করেন। উল্লেখ্য, ভারত ছাড়াও

0: যে সমস্ত দেশকে শুল্ক ছাড়ের আওতায় আনা হয়েছে তার মধ্যে আছে বাংলাদেশ, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, ব্রিটেন ও ভিয়েতনাম। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। 5 অক্টোবর পর্যন্ত এই সফরে তিনি G20 বাণিজ্য মন্ত্রীদের দুদিনের বৈঠকে অংশ নেবেন। বৈঠকের ফাঁকে তিনি সংশ্লিষ্ট দেশের মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই সংক্রান্ত আলোচনায় কৃষক, মৎস্যজীবী, নারী উদ্যোক্তা, স্টার্ট আপ, MSME এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য সুযোগ সম্প্রসারণের বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া হবে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ তার বিরুদ্ধে থাকা 6টি মামলাতে এই জামিনের নির্দেশ দেন। এর ফলে উপনির্বাচনের আগেই তিনি মুক্তি পাচ্ছেন। আগামী 20 অক্টোবর পর্যন্ত এই অন্তর্বর্তী জামিন কার্যকর থাকবে। পরদিন তাকে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে হবে। উল্লেখ্য, মিলন প্রধানের বিরুদ্ধে 6টি মামলার 2টি কাঁথি আদালতে এবং 4টি মামলা হলদিয়া আদালতে রয়েছে। নিম্ন আদালতের রায়ে তার 7 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ ছিল। বিচারপতি ঘোষ আজ 10,000 টাকার 2টি ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেছেন। অন্যদিকে নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানী রথের জন্য শংসাপত্র ও শিক্ষাগত যোগ্যতা নথিতে দেওয়া তথ্যে অসঙ্গতির অভিযোগে তার প্রার্থীপদ বাতিলের আবেদনের মামলা আজ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও, কংগ্রেসের আনা এই আবেদন আজ খারিজ করে দেন। আজ বিশ্ব হৃদরোগ দিবস। হৃদরোগের প্রতিরোধ এবং প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর 29 সেপ্টেম্বর এই দিনটি পালন করা হয়। সামাজিক মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী JP Nadda বলেছেন, হৃদরোগ হওয়ার আগে সতর্কতামূলক লক্ষণগুলো চিনতে, স্বাস্থ্যকর জীবনশৈলী মেনে চলতে, এই অসুখের ঝুঁকির কারণগুলো নিয়ন্ত্রণে রাখতে এবং সময়মতো চিকিৎসা সেবা নিতে সকলকে উৎসাহিত করতে আজকের দিনটির উদ্দেশ্য। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে মহিলাদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে ভারতীয় শুটার নিরু ধান্ডা সোনা জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। এর আগে তিনি দলগত ট্র্যাপ ইভেন্টে অসীমা অহলাও এবং মনীষা কিরের সঙ্গে যৌথভাবে রৌপ্য পদক পান। ভারতীয় শুটার এশা সিং মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে সোনা পেয়েছেন। বক্সিংয়ের সেমিফাইনালে জিতে নিজ নিজ বিভাগে ফাইনালে উঠেছেন পারভিন হুডা এবং অঙ্কুশ পাঙ্ঘাল। অ্যাথলেটিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে জসবীর সিং রূপ এবং ব্রোঞ্জ পেয়েছেন রোহিত যাদব। পুরুষদের লং জাম্পে শ্রীশঙ্কর মুরলী এবং 1500 মিটার দৌড়ে গুলবীর সিং রৌপ্য পদক পেয়েছেন। ভারত 5টি সোনা, 21টি রূপ এবং 21টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার 11 স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং CBSEকে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদেরও ত্রিভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছেন। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আগামী 1 অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে গোবর্ধন যোজনা শুরু হচ্ছে। এশিয়ান গেমসে মহিলাদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে ভারতীয় শুটার নিরু ধান্ডা সোনা জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। খবর শেষ হলো।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে জাগৃতি শর্মা। भारत और सऊदी अरब ने रक्षा, सुरक्षा, व्यापार, निवेश, ऊर्जा, प्रौद्योगिकी, स्वास्थ्य देखभाल और शिक्षा के क्षेत्र में सहयोग की समीक्षा की। दोहा में एशियाई बुनियादी ढांचा निवेश बैंक की वार्षिक बैठक से इतर सऊदी अरब के वित्त मंत्री मोहम्मद अल जदान के साथ बैठक में वित्त मंत्री निर्मला सीतारामन ने सऊदी अरब को भरोसेमंद और रणनीतिक साझेदार बताया। उन्होंने भारत सऊदी अरब द्विपक्षीय निवेश समझौते पर वार्ता सफलतापूर्वक पूरा होने का स्वागत भी किया। इस समझौते का उद्देश्य निवेश के लिए और अधिक मजबूत तथा भरोसेमंद व्यवस्था उपलब्ध कराना है। श्रीमती सीतारामन ने स्विट्जरलैंड के एशियाई अवसंरचना निवेश बैंक गवर्नर पियत्रो लाजेरी से मुलाकात कर भारत में निवेश के अवसरों पर चर्चा की। उन्होंने नेपाल के वित्त मंत्री स्वर्णिम वागले के साथ बैठक में बाढ़ के बाद पुनर्बहाली कार्यों तथा द्विपक्षीय परियोजनाओं पर चर्चा की। वाणिज्य और उद्योग मंत्री पीयूष गोयल अमेरिका में कल से शुरू होने वाली 2 दिन की G20 व्यापार मंत्रियों की बैठक में शामिल होंगे। बैठक से इतर श्री गोयल अपने समकक्षों के साथ द्विपक्षीय बैठक करेंगे। इन बैठकों में किसानों, मछुआरों, महिला उद्यमियों, स्टार्टअप और सूक्ष्म, लघु तथा मध्यम उद्यम के लिए अवसर बढ़ाने पर चर्चा होगी। नौसेना का वर्ष 2026 का दूसरा कमांडर्स सम्मेलन आज से नई दिल्ली में हो रहा है। रक्षा मंत्रालय ने बताया कि 3 दिन के सम्मेलन में नौसेना के वरिष्ठ अधिकारी, विभिन्न क्षेत्रों के संचालक और क्षेत्रीय कमांडर भाग ले रहे हैं। सम्मेलन में सैन्य और रणनीतिक स्तर पर नौसेना की परिचालन तैयारियों की व्यापक समीक्षा की जा रही है। केंद्रीय संस्कृति और पर्यटन मंत्री गजेंद्र सिंह शेखावत ने कहा है कि मीडिया और पत्रकारिता लोगों के दृष्टिकोण को आकार देने

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন

0: আমরা এখন একেবারেই কুয়াশা ঘেরা কোনো কিছু চাইছি না যদিও, এবং গত কদিন বেশ সুন্দর রোদ ঝলমলে আকাশ, আর আমাদের সব থেকে খুশির সময় এগিয়ে আসছে, মানে একদম খুব কাছে। এই আনন্দ প্রত্যেকের মনেই কিন্তু এই মুহূর্তে ছুঁয়ে যাচ্ছে, আর সেই আনন্দ নিয়ে আজকে ঘড়ি যখন 1:10 বলেছে তখনই আমরা অনুষ্ঠান শুরু করেছি। আজকের অনুষ্ঠানে তোমায় গান শোনাবতে রয়েছি আমি দোলন,
1: অনুপূর্বা।
0: অনুপূর্বা, এই গান আমরা শুনলাম শঙ্কর চন্দ্রদেব বারাসাত থেকে, অনুরোধ করেছিলেন তার অনুরোধে শ্যামল গুপ্তের কথায় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের সুরে।
1: অনেক পুরনো দিনের গান আসলে, শ্রোতা বন্ধুরা অনুরোধ করেন বলেই এইসব গানগুলো আমরা নিজেরাও শুনতে পাই, পুরনো দিনের গান, এবং শোনাই আপনাদের অনুরোধে। এরপর ধনঞ্জয় ভট্টাচার্যের গান শুনতে চেয়েছেন, ওই যে দোলন বলল যে উৎসবের জন্য আমরা তৈরি হচ্ছি, ত্রিনয়নী দুর্গা তোমার রূপের সীমা পাই না খুঁজে। তাপসকান্তি ঘোষ দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার থেকে এই গানের জন্য অনুরোধ করে পাঠিয়েছেন। এই গানের সুরকার রাজেন সরকার।
0: ধুলি ছবি থেকে 1954 সালের গান, আমরা
1: শোনাই ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে।

আগুনে চান জ্বলে পুড়ে যায়, আর আমরা পাই চাঁদনি।

শুনছিলাম আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে কলঙ্কিনী ছবি থেকে গান, যে গানের গীতিকার শ্যামল গুপ্ত এবং সুরকার শ্যামল মিত্র, মানে দুই শ্যামলের যুগলবন্দিতে নির্মিত এই গান গাইলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এবং এই গানের জন্য আমাদের অনুরোধ করেছিলেন সুনীত সেনগুপ্ত, 60 হিন্দুস্থান পার্ক, কলকাতা 29 থেকে। সুনীতবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই গানটা আমার মনে হলো আমি হয়তো প্রথমবার শুনলাম, অনুপূর্বা শুনে থাকতে পারে। অত্যন্ত স্বল্পশ্রুত গান এবং অদ্ভুত একটা অন্য ধারার গান, যে গানের মধ্যে একটা মানে বাংলা হিন্দি দুয়েরই একটা মানে যথেষ্ট মিশেল রয়েছে, একটা মুজরার গান বোঝাই যাচ্ছে। এবং গায়কীয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের যে এই গানের উপযোগী, এটা মানে কিভাবে করে তুলেছেন, মানে এখানে গায়কী তো এক অন্য সন্ধ্যাকে আমরা খুঁজে পেলাম, অসংখ্য ধন্যবাদ। পরের গানে আমরা চলে যাই, গানের পর বলবো কার অনুরোধে শুনলাম।

0: মুকুল দত্তের কথায় আর ডি বর্মনের সুরে আমরা শুনছিলাম কিশোর কুমারের গান, আর শুনতে শুনতে আমরা বলছিলাম যে একদম টিপিক্যাল পুজো এসে যাওয়ার গানগুলো বা পুজোর গান, প্যান্ডেল মানে এই ধরনের গান, ভীষণ আমাদের মানে বারবার ফিরে যেতে হয় এইসব গানগুলোর কাছে।
1: এবং দেখো প্রায় 80s এর গান হলেও কিন্তু এখনো মানে তার আবেদন শ্রোতাদের কাছে
0: একদম একদম, এগুলো চিরন্তন।
1: ইন্দ্রজিৎ পাল নবাসন মুন্সিরহাট হাওড়া থেকে কিশোর কুমারের কণ্ঠে গানটি শুনতে চেয়েছিলেন। এরপর নির্মলা মিশ্রের গানের জন্য একটা অনুরোধ আছে, দোলন বাসুদেব বসাক, কল্পনা বসাক, ফুলিয়া মাঠ পাড়া নদিয়া থেকে। তো গানের কথা আর সুর কার?
0: প্রবীণ মজুমদারের 1965 সালের গান। আর এই গান তো মানে এর আবেদন একেবারে আমাদের
1: ভাষায় বলা যাবে না,
0: একেবারে অন্তরের অন্তঃস্থলের আবেদন।
1: যেমন সুর যেমন লেখা নির্মলা মিশ্র তেমনি গেয়েছেন,
0: একেবারে প্রাণ নিংড়ানো একটা কাতরোক্তি, গান তো নয় যেন একটা কাতরোক্তি আমরা গানে চাই।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: স্বপন হালদার অনুরোধ করে পাঠিয়েছেন একটা জন্মদিনের গান শোনানোর জন্য। তো সেই জন্যই তার অনুরোধে তুষার দেবনাথের কণ্ঠে জন্মদিনের গান।
1: হ্যাঁ, তার মেয়ের জন্মদিন আজকে, সেই কারণে আমাদের পক্ষ থেকে রইল শুভেচ্ছা।

0: আমরা অনুপম রায়ের কথা শুনে গানটি শুনছিলাম, আর একটা কথা বলি, যার অনুরোধে গান শুনলাম, স্বপন হালদার, আপনি কিন্তু কোথা থেকে অনুরোধ করছেন লেখেননি, অবশ্যই আপনার অনুরোধের সঙ্গে আপনার লোকেশন উল্লেখ করবেন এর পরে যখন অনুরোধ পাঠাবেন। অনুপম রায়
1: পরে, হ্যাঁ, একটা শরতের
0: গানে আমরা যাব। একটু তার আগে বলে দিই, আমাদের অনেক বন্ধুরা তো আছেন যারা অনুরোধ করেন না, অন্যদের অনুরোধের গান শোনেন আমাদেরই মতন,
1: কিন্তু সঙ্গে থাকেন।
0: হ্যাঁ, সোমেন সরকার লিখেছেন, সঙ্গে আছি, হিতেন্দ্র দাস,
1: তিনি রোজই লেখেন, আজকে মন্তব্য করেছেন যে নাইস,
0: এরকম বন্ধুরা আমাদের সঙ্গে আছেন জানলে এটা আমাদের ভালো লাগে।
1: ঠিকই তাই,
0: পরের গানে যাব।
1: শরতের কাশফুল আর পেঁজাতুলো মেঘ সত্যি তো জানান দিচ্ছে। সুলিল চৌধুরীর কথায় সুরে সবিতা চৌধুরীর গান শুনতে চেয়েছেন সঞ্জিত পাল হাওড়া থেকে, গৌরীপুর হাওড়া থেকে সঞ্জিত পালের অনুরোধে সেই শরতের অসাধারণ গান।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: মেনে মে হয় যেত নয় হারো হয় যেত নয় হারো।
1: শুনছিলাম আমরা সুবীর সেনের গাওয়া গান, অপূর্ব অদ্ভুত সুন্দর একটা গান, বাবু গুহ ঠাকুরও তার কথায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুর। এটা এই গানটি 1965 সালে নির্মাণ, আর কার অনুরোধে শুনলাম আমরা এই গান তার কথা বলতেই হয়, আমাদের অনুরোধ করেছেন যে বন্ধু
2: সর্বেশ্বর পাল,
1: হ্যাঁ, এবং তিনি গতকাল
2: হুগলি থেকে,
1: হ্যাঁ, তিনি গতকাল এটা অনুরোধ করেছিলেন, সেটা যেহেতু হয়নি আজকে আমরা শোনালাম আপনার পছন্দের গান। আমরা এর পরের গানে যাব, তাই তো?
2: হ্যাঁ, এরপরে বিপ্লব মিশ্র এবং অনুষ্কা মিশ্র, অঞ্জলি মিশ্র সাথে আছেন মিলনপল্লী বাঁকুড়া থেকে, অনুরোধ করেছেন মান্নাদের কণ্ঠে শাওন রাতে যদি গানটা শোনানোর জন্য।
1: হ্যাঁ বন্ধুদের, গানের অনুরোধটা আমরা রাখছি, কিন্তু শিল্পীর অনুরোধটা আমরা একটু সেখানে আমাদের অনুরোধ মিশে গেছে আর কি। আমরা গান শুনবো পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে।

বাংলায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

আহা, কি অপূর্ব গান! এবং সুধীন দাশগুপ্তের একদম একটা অন্য ধারার সুর, মানে সুধীন দাশগুপ্তের গানের সুরের যে ইউজুয়াল ধরন তার সঙ্গে এটা মেলে না। কি অপূর্ব গান! মিল্টু ঘোষের কথায় 1970 সালে গান গেয়েছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়, আর এই গানের জন্য অনুরোধ করেছিলেন বিরাটি থেকে আমাদের বন্ধু মনীষ মিশ্র। চলে যাব মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গানে। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান, যে গান আমরা শুনব আমাদের ফোনের বন্ধুর অনুরোধে, এই গান বিথিকা চক্রবর্তী অনুরোধ করেছেন মধ্যমগ্রাম থেকে এই গানটির জন্য।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে তোমায় গান শোনাবো।

0: আরতি মুখোপাধ্যায়ের গান শুনছিলাম আমরা বড়বাজার থেকে শর্মা মণ্ডলের অনুরোধে। আর শেষ শিল্পী আমাদের আজকের হেমন্ত মুখোপাধ্যায়,
1: অনিক বৈদ্য রাজারহাট থেকে। এই গানের কথা গৌরীপ্রসন্ন মজুমদার আর সুর করেছেন সমরেশ রায়।
0: এই গান শুনতে শুনতে আমরা বিদায় নেব এই পর্ব থেকে, ফিরে আসব 2:30 সুরেলা সফর নিয়ে। আজ থাকবেন পরিচালক অসিত সেন আমাদের অনুষ্ঠানের বিষয়। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন। আপনাদের সঙ্গে ছিলাম দোলন,
1: অনুপূর্বা।

0: কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
1: আপনার স্মার্টফোন হোক বা হেডফোন, অ্যাপ্লায়েন্সেস হোক বা কার, ক্যা ও রকেট যো আপকে ডিভাইস পে স্যাটেলাইট সিগন্যালস ভেজতা হ্যায়, হর ও চিজ জিসে পানে কে লিয়ে হাম কভি দুনিয়া কি তরফ দেখতে থে, আজ খুদ বানাতে হ্যায় অর পুরি দুনিয়া তক পৌঁছাতে হ্যায়। এক সোচ সে শুরু হুয়া ইয়ে সফর অর 12 সাল মে ইন্ডিয়া কি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং 6 গুণা বড়ি, মোবাইল ফোনস 32 গুণা অর এক্সপোর্টস 84% বড় গয়ে। মেক ইন ইন্ডিয়া নে ইন্ডিয়া কো গ্লোবাল স্টেজ পর দি এক মজবুত পহচান।
2: ভারত গ্লোবাল বিজনেসেস কে লিয়ে নয়ে অবসরোঁ কা কেন্দ্র বন রাহা, ইসলিয়ে মেক ইন ইন্ডিয়া, ইনোভেট উইথ ইন্ডিয়া, স্কেল ফর দ্য ওয়ার্ল্ড।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
4: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM Gold। সফরে আজ ডিরেক্টর স্কাট, ডিরেক্টর স্কাট।

0: আমরা শুরু করলাম, শুনছিলাম যে গান, কিশোর কুমারের সফরের গান শুনছিলাম, আর তারও আগে শুরু করেছিলাম একদম প্রথম যে সফর সেই গান দিয়ে। কেন করেছিলাম এই সফরের সঙ্গে এর আগের প্রথম যে সফর হয়েছিল তার কোথায় সম্বন্ধ, সেটা নিয়ে তো গল্প আছেই, আসবো আমরা সে কথায়। কিন্তু তার আগে যেটা শুরুতেই হয়তো বলার প্রয়োজন রাখে, কারণ আজকে শতবর্ষ পেরিয়েও 104 বছর বয়স তার এই মুহূর্তে, কিন্তু শতবর্ষ পেরিয়েও পরিচালক অসিত সেন নামটা আজকের দিনে কতটা মানুষ মনে রেখেছে অনুপূর্বা, এইটা কি একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় না আমাদের কাছে?
1: একদমই তাই। মানে সিনেমা মোদী মানুষ, যারা সিনেমা নিয়ে চর্চা করে, পড়াশোনা করে, তাদের কাছে এই নামটা হয়তো পরিচিত, কিন্তু জেনেক্সের কথা বা জেনজির কথা যদি বলি, অসিত সেনের নাম কিছু তাদের কাছে বিস্তৃত একদম। মানে এটা তাঁকে নিয়ে অনুষ্ঠান করতে বসে এটা বলতে খুব খারাপ লাগছে, দুঃখ হচ্ছে, কিন্তু এটাই বাস্তব। শুধু অসিত সেন না, যদি ধরো বলি অরবিন্দ মুখোপাধ্যায়,
0: হ্যাঁ, মানে
1: বাঙালির কাছে অথচ কি অসম্ভব হিট হিট বাংলা ছবি তিনি আমাদের দিয়েছেন।
0: এবং অসিত সেন এমন একজন পরিচালক যিনি এই যেটা নিয়ে চিরকালীন চিরন্তন একটা বিতর্ক, মেন স্ট্রিম পপুলার ফিল্ম এবং ওই কোট আনকোট আর্ট ফিল্ম বা প্যারালেল সিনেমা, অসিত সেন বোধ হয় একমাত্র মানুষ যিনি এর মাঝখানের যে মানে সীমারেখাটা সেটাকে অনায়াসে তিনি ঘেঁটে দিতে পারতেন, তিনি সেটাকে মানে লিন করে দিতে পারতেন, সেই মানুষ হচ্ছেন অসিত সেন।
1: এবং সেই পরিচালক যিনি প্রত্যেকটা ছবিতে একটা নারী কেন্দ্রিক চরিত্রকে কিন্তু এস্টাবলিশ করেছেন
0: অবশ্যই। এবং আজকে আমরা আমাদের কোথাও মানে আমরা বাংলা চলচ্চিত্র বলতে আমাদের চর্চাটা তো নির্দিষ্ট কিছু কিছু ক্ষেত্রে সীমাবদ্ধ হয়ে গেছে, এবং আপামর মানুষ ওই কয়েকটি নামকে ঘিরেই তাদের মানে মনে হয় যে বাংলা চলচ্চিত্রের যাত্রাটা ওখানেই শুরু, ওখানেই শেষ হয়ে যাচ্ছে। একটা ঘটনা বলি, অসিত সেন যখন বোম্বেতে কাজ করছেন, একদিন এলেন সেখানে টিনু আনন্দের বাবা, এসে বললেন আমার দুই ছেলে টিনু আর বিট্টু, আমি দুই মানিকের হাতে তাদেরকে সঁপে দিয়েছি, এবার শুধু আমার দেখার অপেক্ষা তারা কে কি রত্ন হয়ে বেরোয়। এইটা এই গল্পের মানে এইটা বলার পেছনে কারণ হচ্ছে টিনু আনন্দ সে সময় সত্যজিৎ রায়ের ইউনিটে সহকারী কাজ করছেন এবং বিট্টু আনন্দ তখন অসিত সেনের সঙ্গে কাজ করছেন, যে অসিত সেনেরও ডাকনাম কিন্তু মানিক। তো সেই অর্থে তিনি বলেছিলেন আমার দুই ছেলে দুই মানিকের কাছে আছে এবং তারা রত্ন হয়েই বেরোবে। বিট্টু আনন্দ পরে খুব বড় প্রযোজক হয়েছিলেন আমরা জানি। তো অসিত সেনের যখন প্রথম এই সফর

0: দিয়ে আমরা শুরু করলাম। এই ছবির প্রস্তাব যখন তার কাছে আসে, তখন অসিত সেনের ছবিতে গানের ব্যবহারটা খুব, মানে তুমি দেখবে খুব থটফুলি তিনি গানকে ব্যবহার করেন। তো তখন তাকে প্রযোজকদের মানে তরফ থেকে একটা দাবি ছিল যে গান যেন ওই প্রথম যে সাফার হয়েছিল 46-এ সেই ধরনের একটা গানের মানে মিউজিক্যাল ছবি হয়। তো অসিত সেন তখন এই গানটা যখন, যেটা আমরা দিয়ে শুরু করলাম কভি ইয়াদ করকে, অসিত সেন শুনে বলেছিলেন যে আমার ছবিতে এই যে গানই আমি রাখি না কেন, আমি এতটা মিউজিক্যাল বানাবো বা বানাবো না, বা কটা সিকোয়েন্স থাকবে বা থাকবেই না, গান তো উনি হ্যাঁ কমই ব্যবহার করেছেন, কিন্তু যে সিচুয়েশনে যে সিকোয়েন্সে গান থাকবে সেই গানও, সেই গান মানুষ অবশ্যই মনে রাখবে, ওই কভি ইয়াদ করকে বলতে হবে না, মানে সেই স্মৃতিটা চিরন্তন হয়ে থেকে যাবে আমার ছবিতে গানের। এটা একদম তিনি নিজে মুখে জোর গলায় বলছেন।
1: এবং একজন মানুষ, একজন পরিচালক, যিনি পরিচালক হওয়ার আগে একটা স্টুডিওতে কাজ করছেন, মানে সেখানে তৈরি হওয়া, এবং অন্য একজন পরিচালক, তিনি তার তথ্যচিত্রের শুটিংয়ে যেতে পারছেন না কোনো একটা কারণে, শারীরিক কারণে বা পারিবারিক কারণে, তার বদলে উনি যাচ্ছেন, এই যে মানে ফিলার হিসেবে তিনি গেলেন, কিন্তু সেইখান থেকে তিনি তৈরি করলেন, নিজের জাতটাকে চেনালেন, এটা একটা বড় ব্যাপার।
0: আসলে মানে দেখো, বেড়ে ওঠাটা তো খুব অন্যরকম, মানে হ্যাঁ, বিক্রমপুরের আউটসাই থেকে চলে গেলেন আসাম, বাবা ছিলেন খুব মানে প্রতিষ্ঠিত মানুষ, কিন্তু অসিত সেনের জীবনটা একটা অদ্ভুত, একটা বোহেমিয়ান জীবন হয়ে গেল। এর মূলে দেখো, প্রথমে অসিত সেন যেটা তাঁর বিভিন্ন মানে ছবির মধ্যে শুধু দেখিয়েছেন তা নয়, তার বক্তব্যে বলেছেন, সব কিছু করেছেন, যে ওই কোথাও একটা তোমার ভেতরে যে চোখ তুমি ক্যামেরায় রাখবে, সেই চোখের মধ্যে, সেই চোখটাকে হতে হবে হৃদয়ের চোখ, যে চোখের মধ্যে বিষাদ থাকবে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, তবে সেইটা ক্যামেরার মধ্যে দিয়ে ফিল্টার্ড হয়ে গিয়ে স্ক্রিনে এমন কিছুকে ফুটিয়ে তুলবে যার অবদান অনন্য, মানে যার আবেদন অনন্য। এইটা কিন্তু অসিত সেন বারবার বলেছেন। তো আজকে না এই কথা বলতে বসে, মানে দেখো অনুপূর্ব, আমরা যখন গানগুলো নিচ্ছিলাম, আমাদের মনে হচ্ছিল যে কত গান, কখন বাজাবো, কখন কথা বলবো, সময় যেন সত্যিই তাকে নিয়ে কথা বলতে গেলে বড্ডই কম হয়ে যায়, কিন্তু তারপরেও বারবার আমাদের ফিরে আসতে হয় তার কাছে, কারণ এত অসামান্য প্রত্যেক কটা ছবি, এত এত মনন দিয়ে ভাবতে হয়।
1: এবং বলছিলাম যে নারী কেন্দ্রিক, দেখো প্রথম দিকের ছবি যদি দেখি, চলাচল, পঞ্চতপা, সেখানে অরুন্ধতী দেবী, তিনি নিজেই একটা অসম্ভব গ্রেসফুল অভিনেত্রী, মানে তার পার্সোনালিটি, সেখানে তাকে ওইভাবে তিনি দাঁড় করিয়েছেন। পরের ছবিগুলোতে সুচিত্রা সেন, মানে সেই সময় উত্তম কুমারকে নিয়ে তিনি ছবি তৈরি করতেই পারতেন, তাদের যখন জুটি তৈরি হয়ে আছে,
0: একদম,
1: কিন্তু একেবারে ছক ভেঙে বের করে এনেছেন। সেখানে উত্তর ফাল্গুনির কথাই বলি বা দীপ জেলে যাইয়ের কথাই বলি, ওই নারী কেন্দ্রিক একটা চরিত্র, এবং সেখানেও কিন্তু জীবনের ওঠা পড়া, তিনি যে ভীষণ দারিদ্র্যের মধ্য দিয়ে গেছেন এমনটা নয়, কিন্তু ওই যে তুমি বললে যে বোহেমিয়ান জীবন, ঢাকা বিক্রমপুর থেকে চলে আসা আসাম, সেখানে দাঙ্গা বিধ্বস্ত মানুষ সেই সময়, সেটা নিয়ে তিনি তথ্যচিত্র করছেন, তার জীবনের একটা দলিল হয়ে উঠছে ছবিটা।
0: এবং খুব প্রথম জীবনে জানো তো, খুব মানে যাকে বলে তার ভীষণ প্রিয়তমা যে নারীটি, তার যাকে বিয়ের খুব অল্প দিনের মধ্যে তিনি হারিয়ে ফেললেন, সেই রেখাকে হারানো, তার স্ত্রীকে হারানো, সারাটা জীবন মানে ওই জায়গাটা না একদম খালি হয়ে গেল, এবং সেই যন্ত্রণা বুকে তো তিনি সারা জীবন বই বেরিয়েছেন, ছেলেকে, শিশুপুত্রকে মা বোনেদের কাছে রেখে তিনি চলে গিয়েছিলেন, তার মতন করে জীবনটা কাটিয়েছেন, একেবারেই একটা বোহেমিয়ান জীবন। এবং বম্বেতে কাজ করাকালীন সে তোমার লক্ষ্মণজি থেকে, তার প্রডিউসার থেকে শুরু করে তার টেকনিশিয়ানরা, এরা অনেকবার চেষ্টা করেছেন যে কি করে এই মানুষটাকে সংসারী করা যায়, কি করে কি ঘরমুখী করা যায়, কিন্তু পারেননি কেউ। তো এই যে ছবি, চলচ্চিত্রের প্রতি তার যে ভাবনাটা একটা সম্পূর্ণ অন্য দর্শন ছিল। একদম প্রথম জীবনে যখন বিমলার সঙ্গে কাজ করছেন, তখন

0: তারও আগে ধরো 1950-এ তো একটা উনি বিপ্লবী বলে একটা ডকুমেন্টারি করলেন। তারপরে বিমল রায়কে নিয়ে যখন নিউ থিয়েটার্সে কাজ করলেন, যে ছবি করলেন তখন বিমল রায়ের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট থাকার কারণে, সুভাষচন্দ্রকে নিয়ে যখন ছবি হলো, বিমল রায়ের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট থাকার কারণে মানে বিমল রায় নিজেই তো একটা ইনস্টিটিউশন, এবং মানে অসিত সেন দেখলেন যে মানে বিমল রায় কীভাবে এই যে চলচ্চিত্র নির্মাণের গোড়ার দিকের মানুষ, তো তিনি কীভাবে প্রত্যেকটা জায়গা ধরে ধরে তৈরি করে দিচ্ছেন। ঋষিকেশ মুখার্জি, সলিল চৌধুরীদের প্রত্যেকের কাজের জন্য আলাদা করে তিনি জায়গা তৈরি করে দিয়েছিলেন। মানে নিউ থিয়েটার্সে যেটা বিএন সরকার করেছিলেন সেটা বিমল রায় গিয়ে করলেন বোম্বেতে মোহন স্টুডিওতে। অসিত সেন কিন্তু এই সমস্তটা দেখছেন, এবং প্রত্যেকটা বিভাগের যে গুরুত্ব, যা যে কারণে তিনি তার ছবিতে বা কাজ করার সময় তিনি ক্যামেরাম্যানদের অসম্ভব শ্রদ্ধা করতেন, অসম্ভব গুরুত্ব দিতেন তাদের, কারণ তিনি জানতেন যে একটা ছবি নির্মাণের পেছনে ক্যামেরাম্যান কতখানি, এবং নিজেও তো ক্যামেরাটা ভীষণ ভালো বুঝতেন,
1: এবং পরের দিকে ছবিতে ক্যামেরাম্যান হিসেবে তিনি
0: কাজ করেছেন। এটার পেছনে একটা গল্প আছে, আসবো সে কথায়। আমরা একটা আজকে না এলোমেলো যাবো, মানে ক্রোনোলজিক্যালি যে এগোবো হয়তো,
1: মানে কথার পৃষ্ঠে কথা আসবে, তার কাজের ধরন কিরকম ছিল।
0: জীবন তৃষ্ণার একটা গান আমরা শুনি,
1: এবং ক্যামেরার কথা বলছিলাম, ক্যামেরা যে তিনি নিজে পরিচালনা, মানে ক্যামেরার কাজটা করতে, অপারেট করতে কি ভালোবাসতেন, যে শেষ দিন পর্যন্ত তিনি ফিল্ম ইনস্টিটিউশনের বিভিন্ন ট্রেনার হিসেবে থেকেছিলেন,
0: পড়িয়েছেন,
1: হ্যাঁ পড়িয়েছেন, ফিল্ম
0: এডুকেশনের সঙ্গে যুক্ত
1: ছিলেন। হ্যাঁ, আমরা চলাচলের কথা বলছিলেন,
0: চলাচলের কথা বলছিলাম। হ্যাঁ, চলাচল, তাহলে ঠিক আছে, চলো আমরা চলাচলের গানই শুনি। আমরা জীবন তৃষ্ণার গান শুনতে যাচ্ছি,
1: সাফারের গান যখন আমরা শুনতে যাচ্ছি,
0: হ্যাঁ অবশ্যই আমরা
1: সেই লিংকে, আমরা এটাই তো বাংলা চলাচলের, হিন্দিটাই সাফার তৈরি করেছিলেন 1970-তে। আমরা চলাচলের কথা বলছিলাম, অরুন্ধতী দেবীর সামান্য অভিনয়।
0: আমরা শ্যামল মিত্রের কণ্ঠে চলাচল থেকে এই গান শুনি।

এই ছবিটার তো একদম শুরুর দিকের ছবি, তার 50-এর দশকের ছবি। তারও আগে জানো তো একটা ছবি তিনি করেছিলেন জোনাকির আলো বলে। জোনাকির আলো ছবিটা একেবারেই পাওয়া যায় না। তো জোনাকির আলো প্রসঙ্গে তিনি নিজে পরে, অনেক পরে বোম্বেতে যখন বৈরাগের অফার নিয়ে এলেন তার কাছে প্রডিউসাররা, তাদের খুব আগ্রহ ছিল যে দিলীপ কুমারকে পেতে হবে। তো অসিত সেন মানে কিছুতেই, অসিত সেন দিলীপ কুমারের খুব ভালো বন্ধু ছিলেন, কিন্তু দিলীপ কুমারের ধরনটা জানতেন। ফিল্ম মেকিং একটা জিনিস আর অভিনয় আর একটা জিনিস, তো অসিত সেন জানতেন। তো অসিত সেন সেটা বুঝেই বলেছিলেন তাদেরকে। এর আগেও একবার তারা এই প্রস্তাব দিয়েছিলেন, অসিত সেন তখন তাদেরকে অন্যভাবে ছবি করিয়েছিলেন। তো তিনি

0: একেবারে তো আর সেটা না করতে পারলেন না, তখন তিনি বললেন যে ঠিক আছে আমি দিলীপ কুমারকে রাজি করিয়ে দেবো, আমি বললেও ফেলতে পারবে না, কিন্তু তারপরের ব্যাপারটা আপনারা দেখে নেবেন। এবং মানে দিলীপ কুমারের ধরন ছিল, দিলীপ কুমার একবার ইনভলভড হওয়া মানে দিলীপ কুমার সবেতে তিনি মানে তার মতামত দেবেন আর কি। তো অসিত সেন সেটা জানতেন এবং
1: তোমার কথা কেটেই বলছি, তপন সিনহার সাথে কাজ করার সময় এটা নিয়েও কিন্তু একটু টানাপোড়েন মন কষাকষি হতো,
0: মানে সমস্ত কিছুতে দিলীপ কুমার ইন্টারফেয়ার করতেন এবং খুব ওই ওনার ধরন অনুযায়ী খুব রাজকীয় চালে, খুব একটা স্লো প্রসেসে সবকিছু হবে, মানে হচ্ছে তো হচ্ছেই, চলছে তো চলছে
1: থেকে শুরু করে সবকিছুই।
0: তো সেটার জন্য মানে বৈরাগের জন্য আবরার আলভিকে নেওয়া হলো স্ক্রিপ্টে। তো অসিত সেন উনি প্রথম কয়েকদিনেই বুঝে গেলেন পুরো বিষয়টা এবং উনি নিজের মানে স্বগতোক্তি করলেন যে ঠিক আছে আমার কোনো চাপ নেই, আমি পুরো সাইডে থাকবো। প্রডিউসারদের বললেন এই ছবিটার টেকনিক্যাল এক্সেলেন্স যাতে ভালো হয় আমি সেটা আমি অ্যাসিওর করছি, বাকি ঠিক আছে। তো প্রডিউসাররা বলছে না না তো আপনি বলুন আপনার মানে মতামতটা কি, মানে না না ইউসুফ যখন বলছে ও দিলীপ কুমার বলছে তো ঠিক আছে, কিন্তু উনি নিজে মানে বলছেন যে গল্পের কিছুই আমি বুঝতে পারছি না, মাথা মুন্ডু কী যে ইউসুফ বলে যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু ওই ঠিক আছে সবটাই হ্যাঁ করে যাওয়া। কারণ তার আগে উনি ইন্ডাস্ট্রি ওনাকে শিখিয়েছে যে বা ওনার যে ভীষণ শুভাকাঙ্ক্ষীরা ছিলেন তারা অনেক সময় ওনাকে বলেছেন যে অসিত আপনি তো বাছ বিচার করলে কাজ করতে পারবেন না, ভালো ছবি ছাড়া করবো না, এই বিচারটা এত রাখবেন না।
1: এবং করেন উনি প্রচুর পরিমাণে যে ছবি
0: একদমই করেননি, একদমই করেননি। এবং যখন ওনার কাজ থাকতো না ওনার তো একটা ভীষণ আক্ষেপ ছিল যে দ্বীপ জেলে যাই উত্তর ফাল্গুনির মতো ছবি মানে সেখানে প্রডিউসার মানে প্রডিউসার বলেছিলেন আমার ইনভেস্টমেন্টের দ্বিগুণ উঠে এলেই হবে, সেখানে প্রডিউসার 5 times টাকা ফেরত পেয়েছিলেন এবং ফেরত পাওয়ার পর সুচিত্রা সেনকে যার জন্য তারা খুশি একটা বিশাল হীরের আংটি দিয়েছিলেন। অসিত সেনের একটা ভীষণ দুঃখ ছিল, দেখো বাংলাকে ভালোবাসতেন অসম্ভব, যতই বোম্বেতে কাজ করুক মনটা এখানে থাকতো, দীর্ঘদিন তো বোম্বেতে উনি বাড়ি কেনেন, ওনাকে জোর করে প্রডিউসার কি নিয়ে দিয়েছেন যখন তখন। তো যাই হোক ওনার এটা একটা আক্ষেপ ছিল যে এত কিছুর পরে কোনোদিন বাংলায় আমি সেভাবে প্রডিউসার পেলাম না, বাংলায় কটা কাজ করেছেন বলো না। যাই হোক তো
1: সত্যি কথা বলতে অসিত সেনের ছবি বাংলা বলতে তোমার উত্তর ফাল্গুনি দ্বীপ জেলে যাই এটাই কিন্তু
0: লোকজন জানে,
1: পঞ্চতপা এবং চলাচল ঠিক আছে কিন্তু সেইভাবে একটা বিশাল সাড়া জাগানো ছবি হয়নি
0: হয়নি এবং মানে সাড়া জাগায়নি হয়তো মানুষ, কিন্তু ছবি হিসেবে অত্যন্ত উচ্চমানের এবং জীবনতৃষ্ণা, তাই এতগুলো মাল্টি লেয়ার্ড ছবি জীবনতৃষ্ণা আসছি সে কথায় যেটা বলছিলাম। তো বৈরাগ যখন এই প্রপোজাল এলো উনি তখন মনে মনে ভাবলেন ওনার জোনাকির আলোর কথা তখন মনে পড়লো, তখন উনি জোনাকির আলোর তখন প্রডিউসারদের বললেন যে মানে জোনাকির আলোর ক্ষেত্রে যা বলেছিলাম ওটা যদি মানে আজকের মতন জোনাকির আলো যে সময় করছি সে সময়ের তো এত অ্যাওয়ার্ড এসব ছিল না, আজকে তো শুনেছি আজকালকার দিনে তো শুনি আর্ট ফিল্ম যারা করে সেসব ছবি হলে চলে না কিন্তু তাদের ঘর পুরস্কারে ভরে যায়, তো সেরকম যদি এই ছবিটা পুরোপুরি আমায় করতে দেওয়া হতো আমি এটাকে নিয়ে পৃথিবীর অনেক জায়গায় যেতে পারতাম, কিন্তু উনি ওইটা জানেন যে ওখানে তো দিলীপ কুমারই সব সর্বে সর্বা হবেন, তো সে কারণে তিনি নিজেকে জাস্ট উইথড্র করে নিলেন। তো তারপরে তো মানে বৈরাগ নিয়ে বিরাট গল্প আছে এবং এমনও হয়েছে কখনো কখনো কাজ করতে বসে আবরার আলভি যিনি আগে গুরুদত্তের সঙ্গে কাজ করে এসেছেন, আবরার আলভি এসে মানে একটুখানি হয়তো দিলীপ কুমার উঠে বাইরে গেছেন বা ওরা একটু স্মোক করার জন্য বাইরে এসে এসে বলছেন যে অসিতবাবু কার সঙ্গে কাজ করে এসেছি আর এই কার সঙ্গে মানে এখানে কি করছি। তো অসিত সেন আমি আস্তে আস্তে বললাম কিছু করার নেই, তোমরা তো জেনে শুনেই ছবির কাজ অ্যাকসেপ্ট করেছো, মানে অসম্ভব বর্ণময় চরিত্রের মানুষ ছিলেন জানো তো। এবং মানে
1: এবং আরেকটা জিনিস ছিলেন শুটিং ফ্লোরে ওই যে টেকনিশিয়ানদের কথা বলছিলে, একটা না স্বাধীনতা খুব একটা কারোর সাথে কনফ্লিক্টে যেতেন না,
0: হ্যাঁ হ্যাঁ
1: যেরকম দিলীপ কুমার তিনি রাজি হয়েছিলেন মানে না আমার বিষয়টাই ফলাতে হবে এইটা কিন্তু কখনো করতেন না, কিন্তু দেখতেন তাতে করে যেন ছবির মানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ না করতে হয়, এইখান থেকেই মানে খুব অ্যামিকেবল পদ্ধতিতেই তিনি এটা কাজ করতেন।

0: করেছেন টেকনিশিয়ানদের সাথে।
1: হ্যাঁ, মানে ভীষণ লাভেবল পার্সোনালিটি ছিলেন, তো যার জন্য সবার সঙ্গে একটা ভীষণ, ওনার বাড়িটাই ছিল একটা আড্ডাখানা। আসবো সে কথায়, আমরা সংবাদ বিরতিতে যাব জীবন তৃষ্ণা ছবির গান শুনতে শুনতে।

এসসি দাস, এডিপিএস, সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36, সিআর অ্যাভিনিউ, কলকাতা 712 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in এ। আবারও বলি, cpmg_wb

0: pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিটে মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সঙ্গে টেলিফোন নাম্বার 03322120250 অথবা 03322120612 অথবা 03322120500 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগ ইমেইলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।
1: সুরেনা সফরে আজ ডিরেক্টরস কাট।

0: এই আনোখি রাত ছবিটা বম্বেতে ওনার মানে প্রথম দেখের কাজ আর কি। এবং এই ছবিটা যখন হয় সেই সময় ছবির শুরুতেই দেখবে যখন টাইটেল কার্ড দেখানো হচ্ছে, প্রথমেই যেটা আসে আমরা দেখতে পাই রওশনের একটা ছবি, সঙ্গীত পরিচালক, এবং তার নিচে লেখা আছে ছবিটা তিনি রওশনকে ডেডিকেট করছেন, ইন মেমোরি অফ মাই ডিয়ার ফ্রেন্ড বলে লেখা। মানে রওশনের সঙ্গে অসিত সেনের একটা অসম্ভব ভালো বন্ধুত্ব ছিল, একটা খুব মিষ্টি স্নিগ্ধ বন্ধুত্ব যাকে বলে। এবং এই ছবি শুটিংয়ের সময় তিনি সমানে আসতেন সেটে, সারাক্ষণ রওশন এসে বসে থাকতেন, মানে ওনার কাজ থাকুক না থাকুক। এবার যেটা হয়েছিল, ছবিটা প্রথম শুরু হওয়ার আগে সবাই বলেছিল এই ছবির কাহিনী সিনেমার উপযুক্ত নয়, এটা নাটক খুব ভালো হবে।
1: হ্যাঁ, কারণ হচ্ছে যে ওই তথাকথিত সঞ্জীব কুমার, কিন্তু তার বিপরীতে যে একজন নায়িকা যদি ধরাই হয় সেরকম কেউ ছিল না, মানে এটা ওনার কাছে একটা চ্যালেঞ্জ ছিল।
0: মানে প্রথাগত হিন্দি সিনেমার ফর্মুলা মিলে তো নয়,
1: একেবারেই নয়।
0: একটা বোকা মানুষ, তার গল্প দিয়ে শুরু হচ্ছে ছবি, যাকে সবাই এসে অ্যাকিউজ করে, এবং তারপরে মানে তার বন্ধুটাকে বুঝিয়ে শুনিয়ে যে তুই এরকম করে কি করবি, তুই একটা বিয়ে কর, এইরকম মানে ভীষণ সহজ সরল একটা গতিতে এগোয়। এবং সেখানে মানে এই ছবি করার সময় যখন পরীক্ষিত সাহানি ছিলেন এই ছবিতে, সঞ্জীব কুমার ছিলেন,
1: এবং সঞ্জীব কুমারকে কিভাবে পোর্ট্রে করিয়েছেন অসাধারণ।
0: এবং সবথেকে এবং এই ছবির পরেই কিন্তু সঞ্জীব কুমারের যে স্টারডম, যে রাইজ করলেন তিনি এই ছবির। এবং অসিত সেন বলেছিলেন যে ছবি আনোখি রাত ছবিটা মোটামুটি ভালো চলেছিল, ভালো ব্যবসা করেছিল, খুব সুপার ডুপার হিট হয়নি কিন্তু ভালো চলেছিল। এবং আনোখি রাতের পরেই তার তারও কাজ বাড়লো, সঞ্জীব কুমার
1: ন্যাশনাল ফিল্ম
0: অ্যাওয়ার্ড পেলেন, একদম
1: পেলেন।
0: এবং সঞ্জীব কুমারের যাকে বলে স্টারডমে তার রাইজ করা, সেটা কিন্তু এই ছবি দিয়েই শুরু হয়েছিল। তো ছবির যখন শুটিং হতো, যেটা মানে হয়ে গেল একটা মানে খুব একেবারে খেলাচ্ছলেই সবটা হতো। এবং পরের দিন ছবির মানে শুটিংয়ের আগে, নেক্সট শুটিংয়ের আগে, ওই আগের দিনের শ্যুটটা একটু ডেভেলপ করে দেখে নেওয়ার ব্যাপার ছিল, সেটা যখন ওরা দেখতেন তখন পরীক্ষিত সাহানি বা এদিকে সঞ্জীব কুমার এরা সবই বলতেন আপনি কখন এ সমস্ত করালেন, আমরা তো বুঝতেই পারিনি কি করে এগুলো হয়ে গেল। তখন উনি হাসতে হাসতে বলেছিলেন তাদের যে আসলে এই জন্যই চলচ্চিত্রকে ডিরেক্টর্স মিডিয়াম বলা হয়। এইটা শুধু মাথায় রেখো, তাহলেই অনেক বড় অভিনেতা হতে পারবে। এবং সঞ্জীব কুমার সেটাই করেছিলেন। এবং একটা জিনিস শোনা যায়, সঞ্জীব কুমার যখন ভীষণ পরিণত, যখন প্রচুর কাজ করছেন, তখনও নিজের চর্চার জন্য, এটা পরীক্ষিত সাহানির ক্ষেত্রে হয়েছিল, উনি কিন্তু নিজের অভিনয় ঝালিয়ে নেওয়া নিজের চর্চার জন্য একটা ছবি বারবার দেখতেন, সেটা হচ্ছে আনোখি রাত। তো মানে আমি একটু বলছি, অসিত সেনের যে ইমেন্স কন্ট্রিবিউশন সেটাকে ধরার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠান হয়তো কিছুই না, এরকম অনেকগুলো অনুষ্ঠান করলেও হয়তো তার সব কথা বলা হবে না। কিন্তু একটা জিনিস আমার ওই আগের সেগমেন্টে খুব বলতে ইচ্ছে করছিল, আমরা চলাচলের গান শুনছিলাম, চলাচলে তিনি সঙ্গীত পরিচালন হিসেবে নিলেন নির্মল ভট্টাচার্যকে, মানে অনিল ভট্টাচার্য, নির্মল ভট্টাচার্য অসামান্য গীতিকার সুরকারেরা, কিন্তু ভীষণ আন্ডার রেটেড বাংলার ক্ষেত্রে, অসামান্য সব সুর দিয়েছেন কিন্তু ভীষণ আন্ডার রেটেড, তাকে দিয়ে তিনি ছবিতে কাজ করালেন। আবার দেখো সে সময় প্লেব্যাক সিঙ্গিংয়ে ভূপেন হাজারিকাকে আমরা পাচ্ছি। তো এই সবটা মিলিয়েই একটা ছবি, মানে একটা অন্য জায়গায় যে আমরা অনেকক্ষণ বম্বে
1: আনোখি রাতের কথা এই যে বলছিলাম, সঞ্জীব কুমার লব্ধ প্রতিষ্ঠিত অভিনেতা, তাকে ওইভাবে যে তিনি কাস্ট করেছেন ওইভাবে করেছেন, তখন মনে হচ্ছিল যে সত্যি পরিচালকেরই সিনেমা। কারণ সাদমার কথা যদি একটু ভাবি, মানে শ্রীদেবীকে যেইভাবে অভিনয় করানো হয়েছে, সেখানে একটা অভিনেতার ভেতরে যা থাকে অভিনেতা অভিনেত্রীদের, সেটা বের করে আনার মূল ক্ষমতা কিন্তু পরিচালকের থাকে। যেটা আমার নৌকাডুবি দেখে মনে হয়েছিল, রিয়া সেনকে দিয়ে ঋতুপর্ণ ঘোষ যা করিয়েছিলেন অভিনয়, মানে নৌকাডুবি। তো আমরা

0: যাকে যেরকম অভ্যেসে দেখে সেলুলয়েড যাকে যেভাবে এ করায়, কিন্তু তার বাইরেও যে কিছু থাকে আনোখি রাত, এবং পুরো সিনেমাটা কিন্তু টেনে নিয়ে যাওয়া ওই একটাই সাদাসিধে একটা মানুষের চরিত্রকে কেন্দ্র করে।
1: একদম। তো আমরা অনেকক্ষণ হিন্দি ছবির কথা বলছি, আমার একটু বাংলা আসে।
0: অরুণা ইরানিকে পেয়েছি,
1: অরুণা ইরানিকে
0: পেয়েছি ওই ছবিতে।
1: হ্যাঁ,
0: বাংলা ছবি,
1: একটু বাংলার কথায় আসি, কান দিয়েই আসি। দুটো কালোজয়ী ছবি, তার বাংলা ছবির কথা বললে তো মানে উত্তর ফাল্গুনি দ্বীপ চলে যাই অসামান্য ছবি। একটু
0: গানও তেমনি দ্বীপ চলে যাই এর।
1: আমরা জীবনতৃষ্ণার গান শুনেছিলাম, জীবনতৃষ্ণা ছবিটা নিয়ে তো কথা বলা হলো না। জীবনতৃষ্ণা একটা এমন ছবি যে ছবিটাকে মানে আমি বলছিলাম না, মাল্টি লেয়ার্ড। এবং দেখো তুমি, ওখানে উত্তম কুমারকেই প্রথম তিনি এমন একটা অ্যাঙ্গেলে মানে এমন একটা চরিত্রে কাস্ট করলেন যেখানে কিন্তু উত্তম কুমার খুব রাজশেখর সম্ভবত ওর চরিত্রের নাম, যেখানে কিন্তু তিনি খুব যে সহজ মানে একদম 50-এর দশকে হিরো মানেই যে প্যারামিটারগুলো থাকতো সেই প্যারামিটারের কিন্তু নয়, এবং তার নামের সঙ্গে প্রচুর কি বলবো প্রচুর গল্প জড়িয়ে আছে, সেই রকম একটা মানুষকে তিনি কাস্ট করছেন। এবং সুচিত্রা সেন এবং তার দাদা মানে বিকাশ রায় ছিলেন যে চরিত্রে, সেই দাদার সঙ্গেও তার কোথাও একটা ভীষণ একটা মানে একটা ঠান্ডা লড়াই রয়েছে। আবার ওদিকে পাহাড়ি সান্যাল এবং আমাদের চন্দ্রাবতী দেবী, তাদের মধ্যেও একটা আরেকটা সেখানেও একটা রহস্যের জায়গা রয়েছে, পরত রয়েছে। তো এই এতগুলো, এবং উত্তমের সঙ্গে সুচিত্রার যে ইন্টারাকশন এই ছবিতে, কখনোই সেটা খুব আর বাকি ছবিগুলোর মতন যে ভীষণ মাখোমাখো প্রেম ইত্যাদি
0: সেটা ছিল,
1: প্রচণ্ড যাকে বলে মানে ব্যক্তিত্বের সংঘাত, সাংঘাতিক লেভেলের, এবং সেই ব্যক্তিত্বের সংঘাতটাকে পেরিয়ে একে অন্যের যাকে বলে মানে মানে মননের কাছে পৌঁছতে পারা সেইখানটায়, সেই জায়গাটা এই ছবি এস্টাবলিশ করছে।
0: এবং তার পরিচালিত বাংলা ছবিগুলো তো সবকটাই প্রায় নারী কেন্দ্রিকই মানে মুখ্য হয়ে উঠছে। আমরা যদি দ্বীপ জেলে যাই এর কথায় দেখি, নার্স, সেখানে এটারই হিন্দি হচ্ছে খামোশি, ওয়াইদা রহমানকে আমরা পাচ্ছি। অন্যদিকে উত্তর ফাল্গুনি, সেখানেও কিন্তু সিনেমাটাকে টেনে নিয়ে যাচ্ছে সুচিত্রা সেন, এই জীবন তৃষ্ণার কথাও। আর তুমি যে বললে না মাল্টি লেয়ার্ড একটা ছবি, তার কারণ হচ্ছে উনি এই ধরনের ছবিগুলোকে খুব উপন্যাস ভিত্তিক বা ছোট গল্প ভিত্তিক করতেন। আর আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা মানে সবকটা এই ভীষণ প্রভাব ফেলেছিল। আমরা যদি দুটো সিনেমার কথা বলি, আশুতোষ মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনেই তো তিনি তৈরি করেছেন, প্রচুর ছবি তৈরি করেছেন, এবং তখন উপন্যাস ভিত্তিক, যেটা আমরা তপন সিনহার ছবিতেও দেখেছি মানে সাহিত্য নির্ভর,
1: আমাদের সে সময়ের বাংলা ছবিটা
0: সেটাই।
1: এবং এ বিষয়ে সাহিত্য নির্ভর একটা ভীষণ ওনার একটা স্ট্রং পয়েন্ট ছিল, আসবো আমরা সে কথায়।
0: আমরা গানে,
1: হ্যাঁ, উত্তর ফাল্গুনির কথা বলছিল, উত্তর ফাল্গুনির গানে গেলাম, গানে যাই আমরা।

0: উত্তর ফাল্গুনের গান শুনছিলাম আমরা, একটা জিনিস দেখো ছায়াদেবীর যে মানে সিঙ্গিং এবিলিটি কি চমৎকার কাজে লাগিয়েছেন না এখানে, শুধুমাত্র যে তার লিপে একটা গান দিয়ে দেওয়া সেটা নয়, সুচিত্রা সেনকে যে শেখাচ্ছেন এই শেখানোটা, মানে সংলাপ এবং গান দুটোকে কি অসামান্য ব্যবহার করেছেন। এই প্রসঙ্গে বলি যে হয় না, মানে পরিচালকের মনসানাটা কোথায় হয়, যে ধরো আমার মানে ছবি করতে গেলে পরিচালক তো দেখেন তার হাতে উপকরণ কি কি রয়েছে, সব সময় যে সব উপকরণ লাগে এমনটা নয়, কিন্তু যে উপকরণটা সেভাবে লাগছে না, এখানে ছায়াদেবীকে দিয়ে গান না গাওয়ালেও চলতো, তো যে উপকরণটা লাগছে না সেটাকেও একটা অ্যাডেড পয়েন্ট করে দিলে সে ছবির অলঙ্করণ আরো বেড়ে ওঠে।
1: আরেকটা জিনিস যেটা উনি জানতেন, যে ছায়াদেবীর উনি যখন সিলেকশন করতেন শুধু অসিত সেনের নয় তপন সিনহারও, মানে অভিনেতা অভিনেত্রীদের ব্যাকগ্রাউন্ডটাকে খুব ভালো করে তারা মানে রিসার্চ করে নেওয়াই, যদি বলি শব্দটা কম বলা হবে না, যে তার পড়াশোনা, তার আর কী কী কোকারিকুলার অ্যাক্টিভিটিস আছে। তিনি জানতেন যে ভাগলপুরের বড় হওয়ায় ওই বেল্টের খুব ভালো হিন্দি বলতে জানেন,
0: হ্যাঁ একদম
1: একদম, মানে একটু কথার মধ্যে যদি দোভাষী টান রাখা যায়, এবং ওই যে বাইজি চরিত্র সেখানের যে টপ্পা বা ওই ধরনের সেমি ক্লাসিক্যাল গান মানে মুজরো করার ক্ষেত্রে সব কিছু কিন্তু তিনি খুব পরীক্ষা নিরীক্ষা করে ছায়াদেবীকে ওই সিচুয়েশনে কিন্তু কাস্ট করেছেন।
0: একেবারেই তাই, এবং এই একই বিষয় মানে একই তার যেটা আমি বলছিলাম যে উপকরণকে কিভাবে তিনি কাজে লাগান, আনোখি রাত ছবিটা যখন হয়, আনোখি রাত ছবিতে তুমি দেখবে প্রচুর মানে একটা জমিদার বাড়ি সেটা নিলামে উঠছে, এখান থেকে আর কি ব্যাপারটা মানে শুরু হচ্ছে। তো এই ছবিটাতে যেটা মানে ওখানে আর কি ওই প্রচুর মানে ইয়ে দেখানো হয়েছে, প্রপস দেখানো হয়েছে, মানে প্রচুর অ্যান্টিক
1: ঝাড়বাতি লন্ঠন
0: সেগুলো দেখানো হয়েছে,
1: জমিদার বাড়িতে যেরকম থাকে বড় বড় কার্পেট।
0: হ্যাঁ, তো এটা মানে এটা যখন মানে দেখছেন সমালোচকরা মানে ছবিটা মুক্তি পাওয়ার আগে, তখন অনেকেই বললেন যে অসিত, আপনি তো দারুণ মানে আপনার এই যে অ্যান্টিক জিনিসের প্রতি ভালোবাসা, আপনি তো এটাকে দারুণ কাজে লাগিয়েছেন। ব্যাপারটা ঠিক তেমনটা ছিল না, উনি তাদেরকে কিছু বলেননি, কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রডিউসার যিনি ছিলেন লাচমানজি, তার একটাই নেশা ছিল এই অ্যান্টিক জিনিসপত্র কিনে বেড়ানো, এবং তার দুটো বাড়ি প্রায় ঠাসা ছিল, তিনি তখন মানে ওই জিনিসগুলোকে যে শুধু ছবিতে কাজে লাগানো হলো তা নয়, ক্যামেরাকে তিনি সেইভাবে প্লেস করলেন যাতে ওই প্রত্যেকটা জিনিস একটা একটা করে ক্যারেক্টার হয়ে ওঠে।
1: ঠিক যেরকম দেখো জলসাঘরে বিশ্বম্বর রায়ের চরিত্রকে তুলে ধরার জন্য সত্যজিৎ রায় করেছিলেন, ওই হুকো গড়গড়াটা ওই

0: আর বাতিটা, সব কিছুই শেষ হয়ে গেছে, আর কিছুই নেই, অর্থ কিন্তু কৌলিন্যের প্রতীক হয়ে রয়েছে ওই জিনিসগুলো, তার ওপরে ক্যামেরাটাকে রাখা। ঠিকই তাই, মানে এখানেই তো জাত পরিচালকদের চোখ, ভাবাই যায় না।
1: তো সেইভাবেই আর কি, মানে আলাদা। এবং ওনার যে ক্যামেরা সেন্স, এই ক্যামেরা সেন্সটা কিন্তু এক্ষেত্রে বহু মানে কাজে এসেছিল, যে দারুণভাবে তিনি ওটাকে ব্যবহার করতে পেরেছিলেন, যে নিজে ক্যামেরার টেকনিক্যালিটিসগুলো ভীষণ ভালো জানতেন বলে। আমরা কথা বলছি, বলতে বলতে তো এদিকে আমরা সময়ও এগিয়ে চলেছে।
0: উত্তর ফাল্গুনেরই যে হিন্দি হয়েছিল মমতা,
1: মমতার থেকে আমরা একটা গান শুনি, হেমন্ত কুমারের সুর এবং গুলজার লিখছেন কথা।

আমরা শুনছিলাম খামোশির গান। সুচিত্রা সেন এবং বিকাশ রায় দ্বীপ জেলে যাইতে আমরা যেভাবে তাদের পেলাম, হিন্দিতে ব্যবহার করলেন অশোক কুমারকে। যেমন আমি শুরুতেই বলছিলাম যে ওনার একটা ভীষণ কনফিডেন্স ছিল, উনি এটা বলতেনই যে আমার সিচুয়েশনে গান কখনো ফেল করে না। এবং যে সময় উনি ছবি করছেন সে সময়তেই তো ধরো আজকের মাসালা ফিল্ম আমরা যেগুলোকে বলছি সেগুলো তখন এসে গেছে। তো তিনি একদিন মানে

0: তার ছবির অফার নিয়ে তার কাছে যারা আসতেন তাদেরকে তিনি বলতেন, অনেককে ফিরিয়ে দিতেন, স্ট্রেটওয়ে ফিরিয়ে দিতেন যে না এই ছবি আমি হবে না আমার দ্বারা। কিন্তু একটা সময় অনেকে তাকে এরকমও রিকোয়েস্ট করতে লাগলো যে আপনার নামটা অন্তত যদি থাকে। উনি সেই প্রথম বুঝলেন যে মানে ওনার নামের মূল্য আছে এতটা, যে ওনার নামেও ছবি চলে। তো উনি তখন একজনকে বলছেন যে এই ছবিটা কি চাও তোমরা, না এরকম এরকম গান থাকবে থাকবে। তখন উনি মানে ছবিটাকে যাকে বলে ডিসেকশন করে তাদেরকে বলছেন যে চাইছো সাতটা গান থাকবে, সাতটা, আমি যদি ধরে নিই পাঁচ মিনিটেরও গান, ওখানে আমার 35 মিনিট চলে গেল, তোমরা বলছো মানে সাতটা অ্যাকশন সিন থাকবে, সাতটা অ্যাকশন সিন মানে ওখানেও আমার প্রায় 45 মিনিট চলে গেল, তাহলে তাহলে কতটুকু সময় তোমরা একজন ডিরেক্টরকে দিচ্ছ গল্পটার জন্য, ছবিটার জন্য কতটুকু সময় দিচ্ছ? এইভাবে কখনো ছবি হয়? মানে এটা কি, আমি তো টেলিফিল্ম করতে আসিনি, আমি তো টেলিফিল্ম করব বলছি না। তো তখন মানে এই কারণে অনেক ছবি তিনি একদম অনায়াসে ছেড়ে দিয়েছেন। এবং বারুইপুরে উনি একটা বাগান বাড়ি করেছিলেন নিচে, ওনার কাছে ভীষণ স্পষ্ট ছিল ওনার মানে কি বলবো আউটলুক যেটা ছিল ছবি সম্বন্ধে। উনি বলতেন কখনোই আমি নিজের প্রিন্সিপাল ছেড়ে গিয়ে তো আমি কোনো কিছুর জন্য হ্যাঙ্কার করবো না, আমার যখন কাজ থাকবে না আমি এখানে চলে কলকাতা চলে আসবো, বারুইপুরে বাগান বাড়িতে বসে থাকবো, সেখানে বসে আমার কাজ থাকলে ভালো, কাজ না থাকলেও আমি এখানে
1: বই পড়বো, উপন্যাস পড়বো,
0: আমি আমার মতন সময় কাটাবো। কিন্তু কখনো কাজের জন্য মানে ভীষণ স্ট্রং পার্সোনালিটির মানুষ ছিলেন। আমি রামানন্দ সেনগুপ্তর সঙ্গে দীর্ঘ সময় একটা আমার কাটানোর সুযোগ হয়েছিল, তো সম্পর্কে উনি ওনার ভাগনা হতেন, অসিত সেন ছিলেন রামানন্দ সেনগুপ্তর ভাগনা। ওনার বায়োগ্রাফিতে উনি অসিত রামানন্দ সেনগুপ্তের কথা লিখেছেন যে ক্যামেরার হাতে খড়িটা ওনার কাছেই হয়েছে।
1: এবং ওই রামানন্দ সেনগুপ্ত মানে কোনো একটা শারীরিক কারণে শুটিংয়ে যেতে পারেননি বলেই টানা 25 দিন অসিত সেন শুটিংয়ে গিয়েছিলেন।
0: হ্যাঁ,
1: সেখান থেকেই তার প্রথম বলতে গেলে মানে ফিল্মের কোনো শুটিংয়ের অভিজ্ঞতা বা ক্যামেরা চালনা শুরুয়াত ওখান থেকেই, তারপরে তো সবটা ইতিহাস।
0: হ্যাঁ, এবং সেখানে মানে যেটা বলছিলাম যে ওনার এই প্রথম দিকে শুরুটা তো এইভাবে তুমি বললে যেটা, কিন্তু তার বাইরে আমি ব্যক্তি অসিত সেন সম্পর্কে যেটা ওনার মুখ থেকে শুনেছি, উনি মানে অসম্ভব মানে কি বলবো মানে
1: প্রিন্সিপাল মেনটেন করতেন।
0: হ্যাঁ, এবং ভীষণ আউটস্পোকেন, হ্যাঁ এটা হলো তো হলো, মানে খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ যাকে বলে। এবং এত বন্ধুবৎসল ছিলেন, ওনার বাড়িটা ছিল একেবারেই একটা আড্ডাখানা, দুনিয়ার লোক সেখানে আসতো, থাকতো, খেত, আবার নিজের মতন চলে যেত। মানে রাজেশ খান্না থেকে ধর্মেন্দ্র থেকে প্রত্যেকের মানে কেউ অনেক লেট নাইট পার্টি করেছে, চলো অসিতদার ওখানে চলে যাই, এইরকম মানে কেউ ফার্স্ট ডেটে যাবে, এসে অসিত সেনের শার্টটা নিয়ে চলে গেল, এরকম সমস্ত ব্যাপার ছিল।
1: এবং এই যে খামোশির কথা বলছিলাম, দেখো সেই সময় ধর্মেন্দ্রকে আমরা একটা গেস্ট অ্যাপিয়ারেন্সে পাচ্ছি, ধর্মেন্দ্র তখন স্টারডম একদম চূড়ান্ত,
0: একদম একদম
1: তাই না? মানে কিন্তু ধর্মেন্দ্রও পিছিয়ে আসেননি, তিনিও কিন্তু ওই গেস্ট অ্যাপিয়ারেন্সে ধর্মেন্দ্রকে নিতে কোথাও কুণ্ঠাবোধ করেন।
0: ঠিকই,
1: এখানেই মানে বোঝা পড়া একটা ভালো অভিনেতার সাথে পরিচালকের এবং ভালো কাজ শিল্পের প্রয়োজনে, মানে ভালো কাজ তৈরির জন্য তিনি কখনোই কম্প্রোমাইজ করতেন না। এই কথাটা আমরা যেটা বারবার বলছিলাম যে ওই যে প্রডিউসারদের ফিরিয়ে দেওয়ার কথা, মানে মশালা ফিল্ম তো তখন ওই মুহূর্তে প্রচুর তৈরি হচ্ছে 80s, কিন্তু বাংলার থেকেও হিন্দিতে তিনি যে ফিল্মগুলো তৈরি করেছেন, কিছু কিছু তো বাংলার ছবি ওই আধারেই তৈরি হয়েছে, দ্বীপ জেলে যাই থেকে শুরু করে অনেক কিছুই, খামোশি, এটা বোধ হয় আশুতোষ মুখোপাধ্যায়ের নার্স দিদি না কী রকম একটা ছোট গল্প থেকে উনি তৈরি করেছিলেন। তো হিন্দি ছবিতে কিন্তু মানে বেশি তিনি জনপ্রিয়তা পেয়েছেন,
0: বম্বেতে তার পরিচিতি এবং প্রসিদ্ধি অনেক
1: অনেক বেশি।
0: একটা গানে যাই।

0: আমরা কথা বলতে বলতে একেবারে অনেকটা সময় পার করে ফেললাম, এবং
1: কিন্তু অনেক ছবির কথা আমরা এখনো বলিনি, কিছুই বাংলা অনেক ছবির কথা বলিনি। একটা জিনিস যেটা দেখো দোলন বারবার বলছিলাম, অসিত সেন কিন্তু সাহিত্য নির্ভর ছবি করতে ভালোবাসতেন, বাংলায় অন্তত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায় এদের গল্প অবলম্বনে তিনি একটার পর একটা ছবি তৈরি করেছেন।
0: তুমি আগুন ছবিটার কথা বলছিলাম,
1: এটাও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনেই তিনি তৈরি করেছিলেন,
0: এবং এই ছবিটার কথা খুব কম শোনা যায়, জানো তিনি নিজেও এই ছবিটার কথা খুবই কম বলেছেন, তার বিভিন্ন সাক্ষাৎকার বা এতে এটার কথা কখনো আসেনি। এবং এই যে আমরা শুনছিলাম যে গান স্বরলিপি ছবির, এই ছবিটা তো পাওয়াই যায় না, ছবিটা পাওয়াই যায় না। তো এইভাবেই মানে একটা এত বর্ণময় ক্রিয়েটিভ মানুষ, তার জীবন খুব মানে ভীষণ ওই আন্ডার রেটেড, আবার ওই শব্দটাই ব্যবহার করতে হয়, সেভাবে তাকে নিয়ে চর্চা হলো না, এবং সেটা আদতে আমাদের ক্ষতি হলো। অসিত সেন যে মানে কি মাপের মানুষ ছিলেন, এবং তুমি জানো তো,
1: এবং এই সব ছবিগুলো রিল এখনো আদৌ প্রিজার্ভ করা আছে কিনা,
0: কিছুই নেই, কখনোই সেগুলো হয়নি করা, এবং সেগুলো মানে নেই, এটা নিয়ে আর
1: মানে ডকুমেন্টেশন হয়নি,
0: কিছুই হয়নি। তো তারপরেও বলবো একটা

0: কথা শিবাজি গণেশন একবার বলেছিলেন, মানে বলেছিলেন শুধু নয়, অসিত সেনকে তিনি একবার তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন, মানে এবং উনি দেখেছিলেন, অসিত সেন লিখছেন যে কি ক্রেজ কাকে বলে, মানে বম্বের আর্টিস্টদের তো মানে ক্রেজ তার কাছে কিছুই নয়, মানে শিবাজি গণেশন গাড়িতে যাচ্ছেন, হাতটা শুধু বাড়িয়ে বসে রয়েছেন, আর লক্ষ লক্ষ লোক রাস্তার ধারে শুধু হাতটা একবার ছোঁবে বলে এরকম। তো উনি দুপুরবেলা পৌঁছেছেন, বলেন চলো এখন তুমি রেস্ট টেস্ট নাও, সন্ধেবেলা আমরা একসঙ্গে একটা সিনেমা দেখবো। তো সন্ধেবেলা ওনার বাড়ির সঙ্গেই লাগোয়া একটা অডিটোরিয়াম করা ছিল, ওনার নিজের একদম ব্যক্তিগত সেটা। তো সেখানে গিয়ে উনি আর অসিত সেন দুজনে বসলেন, তখন বললেন আমার কাছে একটা গীতা আছে, শিবাজি গণেশন বলছেন আমার কাছে একটা গীতা আছে, এই গীতাটা আমি প্রত্যেক দিন একবার করে আমি মানে ছবি কাজ করতে যাওয়ার আগে একবার ঝালিয়ে নিই, এটাকে একবার আমি দেখে নিই রোজ, তো আজ তোমাকে সেটাই দেখাবো বলে ছবিটা শুরু হলো। অসিত সেন বললেন আমি আমার চোখকে কানকে বিশ্বাস করতে পারছিলাম না, আমি দেখলাম দীপ জ্বলে যায়। মদনমোহন অসিত সেনের ছবির অসম্ভব ভক্ত ছিলেন, মদনমোহনকে নিয়ে একবার ছুটি ছবিটা অসিত সেন দেখতে এসেছেন, মদনমোহন বেরিয়ে বললেন যে এ তো সম্পূর্ণ তোমার ঘরানার ছবি। অসিত সেনের সঙ্গে অরুন্ধতী দেবীর একটা অসম্ভব ভালো বন্ধুত্ব ছিল, সম্পর্ক ছিল, যদিও অসিত সেনকে আচমকা যাকে বলে একেবারে সে ডুবিয়ে দিয়ে অরুন্ধতী দেবী বার্লিন চলে গিয়েছিলেন এবং দীপ জ্বেলে যাইতে সুচিত্রা সেন এসেছিলেন যে সময়, সেই থেকে হয়তো একটুখানি তাতে চিড় ধরেছিল, কিন্তু আবার শেষ বয়সে এসে দুজনের সেই পুরনো বন্ধুত্ব সম্মান শ্রদ্ধা সেইটা ফিরে এসেছিল। তো আমরা তো একেবারে শেষে
1: আমরা অরুন্ধতী দেবীকে চলাচল আর পঞ্চতপা দুটো ছবিতেই পেয়েছি, কথা আমি একবারও বলেছি যে উনি নিজেই অসম্ভব গ্রেসফুল একটা মানুষ ছিলেন, তবু যেন চলাচলে মানে সেই নীলার চরিত্র অরুন্ধতী দেবী, মানে কি অসম্ভব যে ভালো লেগেছিল এইসব ছবি দেখলে। মানে আমরা হিন্দিতে আরেকটা ছবির কথা বলিনি অসিত সেনে, আনাড়ি,
0: উৎপল দত্তকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। তো ক্রাইম থ্রিলার উনি করবেন কিনা ভীষণ ভাবছিলেন যে আদেও ক্রাইম থ্রিলারটা করা ঠিক হবে কিনা, তখন উৎপল দত্ত প্রডিউসারের বাড়ি থেকে বেরিয়ে, মানে প্রডিউসারের বাড়িটা একেবারে মানে ধনকুবের বললেও তাকে কম বলা হয়, তো অসিত সেন বেরিয়ে উৎপল দত্তকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার কি মনে হয় যে এটা কি একটু শো অফ ছিল নাকি, তখন উৎপল দত্ত বলেছিলেন যে আপনি ক্রাইম থ্রিলার বলে এত ভাবছেন, মানে আপনার আপনি ভাবছেন আগে করেননি কখনো, কিন্তু আমি একটা জিনিস জানি আমি আপনাকে সেটাই করতে বলবো। বলো কি বলো, আপনি আপনার খাবারগুলো এবার বের করুন। বলো মানে খাবারগুলো বের করুন, মানে বলো আমি তো জানি ক্যামেরাটা আর টেকনিক্যাল লাইট এবং ক্যামেরা এই দুটো আপনি গুলে খেয়েছেন, এই ছবিটা আপনার সেই খাবারগুলো ডিমান্ড করছে, অর্থাৎ আপনি আপনার টেকনিক্যাল যে নলেজ সেটাকে কাজে লাগান। এবং উৎপল দত্তকে নিয়ে যে কি হিউজ এক্সপেরিমেন্ট উনি করেছিলেন এই ছবিটা দেখলে বোঝা যায়। তো আজকে আর সময় নেই,
1: এটাও কিন্তু ওই বাংলা একটা ছবি তৈরি হয়েছিল অয়নান্ত, ওই সমরেশ বসুর কাহিনী, এতে
0: বিমল ভৌমিকের ছবি,
1: হ্যাঁ
0: ঠিক সেইটার থেকে,
1: মানে সাহিত্য নির্ভর ছবি, ছোট গল্পই হোক উপন্যাসই হোক, সেটা আসলে পড়াশোনা করে সেখান থেকে ছবি, সাহিত্য নির্ভর ছবি করা তখনকার পরিচালকদের একটা বিশেষ ভূমিকা ছিল।
0: আমরা চলে যাব আজকে শেষ গানে, আর এটা হয়তো আমাদেরও মনের কথা,
1: তো অসিত সেনকে নিয়ে অনেক কথা কিন্তু বাকি রয়ে গেল, অনেক বাংলা ছবি আমরা ছুতে পারলাম না, হিন্দি ছবিও আমরা বলতে পারলাম না, অন্নদাতা ছিল,
0: আমরা এবার আজকের শেষ গান ছুঁয়ে বিদায় নেব অনুষ্ঠান থেকে, আপনাদের সঙ্গে ছিলাম দোলন
1: অনুপূর্বা,
0: ভালো থাকবেন।

0: 90kg category after losing to reigning world champion Erbek Orelbe of Kazakhstan by a unanimous 0-5 decision in the semi-final. India has moved up to the 11th place in the 2026 Asian Games standings, bringing its total medal tally to 48. The current tally includes 5 gold, 21 silver and 22 bronze medals. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা এফএম গোল্ড প্রচার তরঙ্গে শুনছেন খবর, পড়ছি পার্থপ্রতিম মিত্র। ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে বাংলায় শিল্প বিনিয়োগ ও উৎপাদনের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ মন্তব্য করেছেন। কলকাতায় আজ ক্যালকাটা চেম্বার অব কমার্সের 195তম বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, প্রযুক্তি ও বাণিজ্যই ভারতের অর্থনৈতিক বৃদ্ধির দুই প্রধান চালিকা শক্তি। ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক মুক্ত বাণিজ্য চুক্তির ফলে বাংলার এমএসএমএর সামনে বিশ্ববাজারে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে, পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও তিনি জানান।
2: और भागीदार बनना चाहते हैं उनके लिए पूरा प्रोत्साहन दिया जाएगा। हमारे भव्य योजना के तहत यहाँ इंडस्ट्रियल सिटी और वो बनाने की परियोजना चल रही है। तमाम और भी जैसे मैंने कहा टैलेंट कैपिटल है, ये भी है जिसको तलाशा जाएगा ताकि यहाँ निवेश आए, यहाँ उद्योग हो या मैन्युफैक्चरिंग हो और सबसे महत्वपूर्ण यहाँ के युवाओं के लिए रोजगार।
1: তিনি জানান, বাংলায় প্লাগ অ্যান্ড প্লে শিল্পনগরী গড়ে তোলা, ব্যবসা সহজ করতে ফেসলেস ক্লিয়ারেন্স চালু করা এবং সরকার শিল্পের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করাই লক্ষ্য। একই সঙ্গে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার এবং ইলেকট্রনিক ডিজাইনের মতন ক্ষেত্রে বাংলার সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। আন্তর্জাতিক বাজারে সফল হতে হলে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে পণ্যের গুণমানের ওপর জোর দিতে হবে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন। স্কুলের পাঠ্যপুস্তক সহ বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার জীবন ও আত্মবলিদানকে আরও গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতায় আজ মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস উপলক্ষে ময়দানে তার মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, স্বাধীনতা আন্দোলনের অন্যতম বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরাকে অতীতের সরকারগুলি কখনো প্রাপ্য মর্যাদা দেয়নি। তার দাবি, আগে কোনো মুখ্যমন্ত্রী বলিদান দিবসে তাকে শ্রদ্ধা জানাতে আসেনি।
3: যে মহিলাকে, যে নারীকে, যে বীরাঙ্গনাকে বিগত দিনের সরকার যথাযথ মর্যাদা কখনো দেয়নি। আমরা ছোট্ট প্রয়াস মর্যাদা দিলাম, আগামী দিনে স্কুলের পাঠ্য পুস্তক থেকে শুরু করে সর্বত্র মাতঙ্গিনী হাজরারা যাতে চর্চিত হন, নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম, যুব সমাজের কাছে দেশপ্রেম যাতে জাগ্রত হয়, এই কাজটা করার দায়িত্ব এই রাষ্ট্রবাদী সরকার নেবে।
1: নবম শ্রেণীর পরিবর্তে আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীতে উঠলেই সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের পড়ুয়ারা সারথী প্রকল্পের আওতায় বিনামূল্যে সাইকেল পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ হাওড়ার বাটরায় মধুসূদন পালচৌধুরী উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে সারথী প্রকল্পের সূচনা করে একথা জানান। তিনি বলেন, যে শিল্প গোষ্ঠী বা সংস্থাই কর্মসূচির সঙ্গে যুক্ত হয়ে সাইকেল তৈরি করবে তাদের বিনামূল্যে জমি সহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল নীতিকে পাথেয় করে আগামী দিনে রাজ্যে সাইকেল তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সাইকেলের গুণমান বৃদ্ধির ওপরেও জোর দেওয়া হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নতুন লোগোযুক্ত সাইকেল ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়ে জানান, চলতি অর্থবছরে রাজ্যের 12,59,000-এরও বেশি পড়ুয়াকে সাইকেল দেওয়ার জন্য 508 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের আসন্ন দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় নির্বাচন কমিশন আজ বৈঠকে বসে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে অংশ নেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলাম মিনা। তার সঙ্গে উপস্থিত ছিলেন স্টেট পুলিশ নোডাল অফিসার, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকরা, যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিকরা এবং উপ মুখ্য নির্বাচনী আধিকারিক সহ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কর্মীরা। বৈঠকে উপনির্বাচনের জন্য নিয়োজিত সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষকদের সঙ্গে দুই বিধানসভা কেন্দ্রের ভোট প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। রাজ্যের উন্নয়নমূলক

প্রকল্পে কর্পোরেট সংস্থাগুলির অংশগ্রহণ বাড়াতে রাজ্য সরকার আগামীকাল বিভিন্ন কর্পোরেট সংস্থা এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছে। একাধিক মন্ত্রী, মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তাদের কলকাতার একটি পাঁচতারা হোটেলে এই বৈঠকে উপস্থিত থাকার কথা। 2024-25 অর্থবর্ষে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি

तेरी हाय छलके तेरी आंखों से

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। জঙ্গিযোগ সন্দেহে এনআইএ এরাজ্য থেকে আজ চারজনকে গ্রেপ্তার করেছে। নবম শ্রেণীর পরিবর্তে আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীতে উঠলেই স্কুল পড়ুয়ারা সারথী প্রকল্পের আওতায় বিনামূল্যে সাইকেল পাবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ বলেছেন, একাধিক দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে এরাজ্যের এমএসএমই ক্ষেত্রের সামনে বিশ্ববাজারের দরজা খুলে গেছে। নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় নির্বাচন কমিশন আজ বৈঠকে বসে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার একটি শূন্য আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। 2021-এর ভোট পরবর্তী হিংসায় জগদ্দলে শোভারানী মণ্ডলকে হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত ঝর্ণা মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে সিবিআই। বোলপুরে বিজেপির বুথ সভাপতিকে গুলি করে খুনের ঘটনায় গ্রেপ্তার দুই। আইএফএ শিল্ড ফুটবলে গ্রুপের ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আসছে বিস্তারিত খবরে। জঙ্গিযোগ সন্দেহে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আজ এরাজ্য থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের মিঠাপুকুরের বাসিন্দা পেশায় দর্জি জুম্মা

0: শেখকে আজ তার বাড়ি থেকে পাকড়াও করা হয়। অন্যদিকে বলরামপুরের বাসিন্দা পেশায় অ্যাপ বাইক চালক মোহাম্মদ শাহরুল পুরকায়েতকে কুলপিতে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে এনআইএ। নরেন্দ্রপুর থেকে আব্দুর রফিক নামে আরও এক ব্যক্তিকে ধরা হয়েছে। এদিকে জঙ্গি কার্যকলাপের অভিযোগে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে পালিশ গ্রামের পূর্বপাড়া মসজিদে অভিযান চালিয়ে ইমাম পিয়ার মোহাম্মদ শেখকে এনআইএ গ্রেপ্তার করেছে। মন্তেশ্বরের কুলুট গ্রামের বাসিন্দা পিয়ার একাধিকবার বাংলাদেশ সফর করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বাংলাদেশের জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার হয়ে এরা কাজ করছিল বলে অভিযোগ। নবম শ্রেণীর পরিবর্তে আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীতে উঠলেই সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের পড়ুয়ারা সারথি প্রকল্পের আওতায় বিনামূল্যে সাইকেল পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ হাওড়ার ব্যাটরায় মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে সারথি প্রকল্পের সূচনা করে একথা জানান। তিনি বলেন, যে শিল্পগোষ্ঠী বা সংস্থা এই কর্মসূচির সঙ্গে যুক্ত হয়ে সাইকেল তৈরি করবে তাদের বিনামূল্যে জমিসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল নীতিকে পাথেয় করে আগামী দিনে রাজ্যে সাইকেল তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সাইকেলের গুণমান বৃদ্ধির ওপরেও জোর দেওয়া হবে বলে তিনি জানান।
1: আমাদের আগামী শিক্ষাবর্ষে আমরা 9-এ নয় ক্লাস 8-এ সারথি প্রকল্প চালু করব। সাইকেলের যে টায়ার সড়ক নিরাপত্তার সঙ্গে আগামী দিনের ভবিষ্যৎ আমাদের নতুন প্রজন্ম তাদের যাতে উপযুক্ত মানের ভালো এবং খারাপ রাস্তা যদি থেকে থাকে সেখানেও যাতে ঠিকঠাক করে তারা সেই উপযুক্ত মানের টায়ার ব্যবহার করতে পারে, গ্রামীণ রাস্তা হোক শহরের রাস্তা হোক সড়ক নিরাপত্তার কথা মাথায় রাখা হয়েছে।
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নতুন লোগোযুক্ত সাইকেল ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়ে জানান, চলতি অর্থবর্ষে রাজ্যের প্রায় 12,59,000 বড়ুয়াকে সাইকেল দেওয়ার জন্য 508 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আজ ছাত্রছাত্রীদের সঙ্গে বসে মিড ডে মিল খান। স্কুলের পাঠ্যপুস্তক সহ বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার জীবন ও আত্মবলিদানকে আরও গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কলকাতায় আজ মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস উপলক্ষে ময়দানে তাঁর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবসে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের তমলুকের বানপুকুরে তাঁর শহীদ স্থলে, তাঁর জন্মভিটে হোগলা এবং আলিনান গ্রামে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাকরি বাতিলের আশঙ্কায় বিকাশ ভবনের সামনে এখনও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আইসিটি চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। আজ তাঁদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন। আন্দোলনকারীদের বক্তব্য, দাবি পূরণ না হলে তাঁরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন প্রসাদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে এরাজ্যের অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্র এমএসএমইর সামনে বিশ্ববাজারে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। কলকাতায় আজ ক্যালকাটা চেম্বার অব কমার্সের 195তম বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে বাংলায় শিল্প বিনিয়োগ ও উৎপাদনে নতুন মাত্রা লাভ করেছে।
2: ভাগিদার বনা চাহতে হ্যাঁ উনকে লিয়ে পুরা প্রোৎসাহন দিয়া জায়গা। हमारे भव्य योजना के तहत यहाँ इंडस्ट्रियल सिटी और वो बनाने की परियोजना चल रही है। तमाम और भी जैसे मैंने कहा टैलेंट कैपिटल है, ये भी है जिसको तलाशा जाएगा ताकि यहाँ निवेश आए, यहाँ उद्योग हो या मैन्युफैक्चरिंग हो और सबसे महत्वपूर्ण यहाँ के युवाओं के लिए रोजगार।
0: রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কর্পোরেট সংস্থাগুলির অংশগ্রহণ বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল বিভিন্ন কর্পোরেট এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছে। কলকাতার একটি 5-তারা হোটেলে ওই বৈঠকে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি একাধিক মন্ত্রীর উপস্থিত থাকার কথা। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়ে রেরা 2016।
3: আবাসন ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এবং বাড়ি বা ফ্ল্যাটের ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিয়েল এস্টেট আইন 2016, সংক্ষেপে রেরা। 2016-এ সংসদে পাশ হওয়া এই আইন 2017-র পয়লা মে থেকে কার্যকর হয়। প্রকল্পের অনুমোদন, নির্মাণের অগ্রগতি, নির্ধারিত সময়ে বাড়ি হস্তান্তর এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই আইনে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ বলে জানালেন ভারত চেম্বার অব কমার্সের পূর্বতন সভাপতি।

0: বিশিষ্ট আইনজ্ঞ এনজি খৈতান।
1: এটা হচ্ছে কি, আপনি যখন একটা এগ্রিমেন্ট করবেন তো ওরা প্রেসক্রাইব করা আছে এগ্রিমেন্ট, আপনি এই ধরনের যে অ্যাক্ট রুল এর মধ্যে এগ্রিমেন্টটা প্রেসক্রাইব করা আছে, যারপর আপনি এদিকে আর ওদিকে যেতে পারেন না। প্রমোটার একটা টাকা নিয়ে পালিয়ে যেতে পারে না, ওকে একটা সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে হবে, যেখানে ও 30% নিজের জন্য রাখতে পারে আর 70% ওকে প্রজেক্টের জন্য ইউজ করতে হবে।
0: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: আজকের প্রসঙ্গে আজ শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026-এর দ্বিতীয় তথা শেষ পর্ব। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় নির্বাচন কমিশন আজ বৈঠকে বসে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ওই বৈঠকে অংশ নেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা। উপস্থিত ছিলেন স্টেট পুলিশ নোডাল অফিসার, অতিরিক্ত যুগ্ম এবং উপ মুখ্য নির্বাচনী আধিকারিকরা। বৈঠকে উপনির্বাচনের জন্য নিযুক্ত সাধারণ পুলিশ এবং ব্যয় পর্যবেক্ষকদের সঙ্গে ভোট প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে পশ্চিমবঙ্গে রাজ্যসভার একটি শূন্য আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। 6 অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে, পরদিন 7 অক্টোবর সেগুলি পরীক্ষা করে দেখা হবে। আগামী 16 অক্টোবর কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া ওই আসনে ভোট গ্রহণ। 2021 সালে বিধানসভা ভোট পরবর্তী হিংসায় উত্তর চব্বিশ পরগনার জগদ্দলে বিজেপির বুথ সভাপতি কমল মণ্ডলের মা শোভারানী মণ্ডলকে পিটিয়ে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ঝর্ণা মিস্ত্রিকে আজ গ্রেপ্তার করেছে সিবিআই। দক্ষিণ চব্বিশ পরগনার সন্তোষপুরের ঘোষপাড়া থেকে আজ তাকে ধরা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিল প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সঞ্জয় মিস্ত্রির স্ত্রী ঝর্ণা। তার খোঁজে সিবিআই 50,000 টাকা নগদ পুরস্কার ঘোষণা করে। এই ঘটনায় আগেই গ্রেপ্তার হয়েছে সঞ্জয়। বীরভূমের বোলপুরে বিজেপির বুথ সভাপতি চন্দন ভাল্লাকে গুলি করে খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শেখ আনারুল এবং দীপঙ্কর রায় দুজনেই ব্যবসায়ী। গত রবিবার সন্ধ্যায় ত্রিশুলাপট্টি এলাকায় মতিপুকুর রাইস মিল সংলগ্ন রাস্তায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন চন্দন। রোজভ্যালি চিটফান্ড মামলায় আমানতকারীদের টাকা ফেরাতে অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসিকে আগামী বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ ও বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চ আজ এ সংক্রান্ত মামলার শুনানিতে এডিসির ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে জানান, রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়াই ছিল এডিসির একমাত্র কাজ, এর বাইরে কমিটিকে অন্য কোনো ক্ষমতা দেওয়া হয়নি। আদালত জানিয়েছে রোজভ্যালির অ্যাকাউন্টে থাকা 550 কোটি টাকা 32,43,220 দাবির ভিত্তি যোগ্য আমানতকারীদের মধ্যে বন্টন করতে হবে। 15 নভেম্বর এই সংক্রান্ত প্রথম রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে। আইএফএ শিল্ড ফুটবলে আজ গ্রুপ এতে মোহনবাগান সুপার জায়ান্ট ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। দুই দলই 4 পয়েন্ট করে সংগ্রহ করলেও গোল পার্থক্যে মোহনবাগান শীর্ষে থেকে সেমিফাইনালে গেল। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি শেষ চারে পৌঁছেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। জঙ্গিযোগ সন্দেহে এনআইএ এরাজ্য থেকে আজ 4 জনকে গ্রেপ্তার করেছে।
3: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে বিশাল শর্মা। रक्षा मंत्री राजनाथ सिंह ने कहा है कि बदलती प्रौद्योगिकी, अनिश्चित परिस्थितियों और भौगोलिक चुनौतियों के बीच भारत को अपनी तैयारियों में भूसामरिक सोच और आकस्मिक परिस्थितियों से निपटने की योजना को महत्वपूर्ण स्थान देना होगा। नई दिल्ली में आज भारतीय नौसेना कमांडर सम्मेलन में श्री सिंह ने कहा कि वर्ष 2047 तक विकसित भारत का संकल्प साकार करने में भारतीय नौसेना रणनीतिक आधार के रूप में काम कर रही है। रक्षा मंत्री ने कहा कि दक्षिण चीन सागर, भूमध्य सागर और अटलांटिक महासागर में भारतीय युद्धपोतों की मौजूदगी देश की नौसैनिक क्षमता को दर्शाती है। कृषि मंत्री शिवराज सिंह चौहान ने कहा है कि सरकार किसानों की उपज का उचित और लाभदायक मूल्य दिलाने के लिए काम कर रही है। इसमें फसल प्रबंधन, वैज्ञानिक भंडारण और बेहतर विपणन व्यवस्था मजबूत करना शामिल है। श्री चौहान ने आज नई दिल्ली में राष्ट्रीय कृषि सम्मेलन रबी अभियान को संबोधित किया। उन्होंने कहा तुअर, उड़द और मसूर की न्यूनतम समर्थन मूल्य पर 100% सरकारी खरीद सुनिश्चित की जाएगी।
4: किसान को ठीक दाम मिल जाए, हम सबकी जिम्मेदारी है।

0: শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: স্টুডিওর ঘড়িতে রাত 8:12 হয়ে 26 সেকেন্ডে, আর 8:12 হয়ে 26 সেকেন্ড মানেই হচ্ছে আপনার কথার সময়। হ্যাঁ, সময়টা একদম আপনার, আপনি বলবেন আপনার কথা। স্টুডিও এন্ডে এপাশে রয়েছে সুস্মিতা এবং সঞ্জয়, আমরা দুজন শুধু আপনার কথা শুনব, মন দিয়ে শুনব। আপনি বলবেন কি নিয়ে তা ইতিমধ্যে জেনে গিয়েছেন, তবু একবার বলি, আজকের আপনার কথার বিষয় স্বজন হারানোর দুঃখকে আরও বাড়িয়ে তোলে উৎসবের উপস্থিতি। স্বজন হারানোর দুঃখকে আরও বাড়িয়ে তোলে উৎসবের উপস্থিতি। 2248-8085 ল্যান্ডলাইন নাম্বারে ফোন করবেন, 9903-05-9992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করবেন। আর আকাশবাণী আপনি FM গোল্ডের যে ফেসবুক পেজে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন আজকের এই বিষয়, সেই পেজে এসে ইনবক্সেও আপনি আপনার কমেন্ট লিখতে পারেন। আপনি বলবেন আপনার কথা, শুনব শুধু আমরা।
2: তাহলে শুরুতেই চলে যাই আমাদের লিসনারের সঙ্গে কথা বলতে। এসে গেছেন, কে আছেন আমাদের সঙ্গে?
3: হ্যালো,
2: নমস্কার।
3: আমি রাজীব ঠাকুর বলছি,
1: একটু জোরে বলুন।
3: আমি রাজীব ঠাকুর সুশান্ত সেনগুপ্ত বলছি।
1: বলুন।
3: আমার মধ্যে স্বজন হারানোর দুঃখকে আরো বাড়িয়ে দিলে সবের উপস্থিতি, এটাই সত্যি। উৎসব মানে মিলনের আনন্দে ও একসাথে থাকার মুহূর্ত, কিন্তু যখন জীবন থেকে কোনো প্রিয় স্বজন চিরতরে হারিয়ে যায়, তখন এই উৎসবে হয়ে ওঠে সবচেয়ে বড় কষ্টের কারণ। উৎসবের আলো, হাসি, গান, নতুন জামা কাপড় আর সবার একসাথে বসে খাওয়ার আনন্দ, সবকিছুর মাঝে বারবার মনে করে দেয় যে একজন মানুষ আজ আর আমাদের মাঝে নেই। তার বোঝার জায়গাটা ফাঁকা, তার হাসির শব্দটা আর শোনা যায় না। অন্যরা যখন নিজের পরিবারের সাথে আনন্দ মেতে ওঠে, তখন নিজের পরিবারের সেই অপূর্ণতা বুকের ভেতরটা আরো বেশি খালি করে দেয়। এর ফলে সবে আনন্দ আর আনন্দ থাকে না, তা হয়ে ওঠে বেদনার স্মৃতি। কারণ মনে হয় উৎসব না থাকলে হয়তো এই কষ্টটা এতটা তীব্র হতো না। আমার বাস্তব জীবনে যেমন আমার বাবা মারা গেছে, এখন আমি মনে করছি উৎসব হলে আগে কত আনন্দ হতো, এখন কিন্তু নেই, কষ্ট হতো।
2: ঠিক একেবারেই তাই। চলে যাই আমাদের ফেসবুক পেজে, যে বন্ধুরা লিখছেন। বিপ্লব মিশ্র মিলনপল্লী বাঁকুড়া থেকে লিখছেন, উৎসব সবার ঘরে আনন্দের আলো জ্বালায়, অথচ স্বজন হারা মানুষের মনে সেই আলোই কখনো গভীর অন্ধকার নামায়। উৎসবের রাতে সবাই যখন আলো দেখে, কেউ কেউ তখন সেই আলোর ফাঁক দিয়ে খুঁজে ফেরে একজন মানুষকে যিনি আর ফিরবেন না। চারপাশের হাসি, গান, সাজসজ্জার ভিড়ে বারবার মনে পড়ে যায় প্রিয় মানুষটির অনুপস্থিতি। যে মানুষটি একদিন উৎসবের আনন্দে পাশে থাকতেন, আজ তাঁর জায়গাটি নিঃশব্দ। প্রিয় খাবার, পরিচিত গান, উৎসবের প্রতিটি মুহূর্ত তাঁকে আরও বেশি মনে করিয়ে দেয়। উৎসবের আলো কখনো কখনো চোখে লাগে, আতশবাজির শব্দের আড়ালেও শোনা যায় নিজের ভেতরের নীরব কান্না। চারপাশে যত বেশি আনন্দ, অনুপস্থিত মানুষটির শূন্যতাও যেন তত বেশি বড় হয়ে ওঠে। তাই উৎসবের আনন্দের মাঝেও বুকের ভেতর জমে থাকে এক অসহায় শূন্যতা, যে শূন্যতা কোনো আলোতেই পূর্ণ হয় না। সময় বলে মানুষকে ভুলে যেতে হয়, কিন্তু হৃদয় জানে ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া যায় না, শুধু তার অনুপস্থিতির সঙ্গে বাঁচতে শিখতে হয়।
1: বিশ্বজিৎ কর বোরাল মেন রোড থেকে লিখেছেন হোয়াটসঅ্যাপে, আজকের আপনার কথায়।

উৎসবের দিনগুলো এলেই তাঁদের স্মৃতি ভাবায় জমজমাটা আসরেও অদ্ভুত এক শূন্যতা, চলে যাওয়া প্রিয়জনের সীমাহীন বিষণ্নতা, স্মৃতির ঝাঁপি ওঠে কেঁপে উৎসব মুখর মুহূর্তে, কোনো রকমের উচ্ছলতা পারে না পূরণ করতে। উৎসব আসে উৎসব যায় মা বাবার অনুপস্থিতিতে, পরিবারের সাথে থাকা প্রত্যাশিত সঙ্গ দিতে।

0: দুজনকে নমস্কার জানাই। বলছি কি
1: দাদা, লক্ষ্মী মজুমদার বলছেন?
0: হ্যাঁ দিদি, ঠিক তত্ত্ব পেরেছেন। বলছি কি দেখুন, আমার বাবা, আমার মাসি, আমার মামা, যারা প্রিয় প্রিয় মানুষ, তারা চলে গেলে সেই জায়গাটা আমাদের আমার ফাঁকা থাকে, কিন্তু যতই উৎসব আসুক কিন্তু তাদের কথা ভোলা যায় না। এই যত গান আলো যতই বলুন কিন্তু তাদের ওই জায়গাটা আমাদের আমরা ভুলতে পারি না দিদি। আর আরো অনেক কথা বলার আছে কিন্তু বলছি এটুকুই বললাম দিদি, নমস্কার নেবেন, ভালো থাকবেন দাদা,
1: অনেক ধন্যবাদ। আবার চলে যাই ফেসবুক পেজে 100.1 FM গোল্ড কলকাতাতে। আজকের আপনার কথার পোস্টারের নিচের কমেন্ট সেকশনে লিখছেন আমাদের লিসেনাররা। তাপস প্রামাণিক পাথুরিয়া নালডুগাড়ি বাগদা থেকে লিখছেন, স্বজন হারানোর দুঃখ আরও বাড়িয়ে তোলে উৎসব, কথাটি সব সময় সত্য নয়। শোকের মধ্যেও উৎসব কখনো হয়ে উঠতে পারে আপনজনদের ভালোবাসা ও সান্ত্বনার আশ্রয়। প্রিয়জনের স্মৃতি চোখে জল আনলেও তাঁর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে করে কিছুটা আলো খুঁজে পাওয়া যায়। উৎসব তাই কখনো শোক বাড়ায়, আবার কখনো শোকের ভার একটু হালকা করে।
2: পরমা মিত্র লিখছেন হোয়াটসঅ্যাপে ভবানীপুর থেকে, উৎসব মানেই চারপাশে আনন্দ, আলো, হাসি আর মানুষের ভিড়, অথচ স্বজন হারানো মানুষের কাছে সেই উৎসবই কখনো কখনো হয়ে ওঠে গভীর বিষাদের সময়। অন্যের ঘরে যখন আনন্দের প্রস্তুতি, তখন নিজের ঘরে অনুপস্থিত প্রিয় মানুষটির শূন্যতা আরও স্পষ্ট হয়ে ওঠে। যে মানুষটি একসময় উৎসবের সবচেয়ে বড় অংশ ছিল, তার অনুপস্থিতি তখন প্রতিটি আলো, প্রতিটি গানের মধ্যে মনে করি দেয় হারানোর কথা। সময় হয়তো শোককে একটু নরম করে, কিন্তু উৎসবের দিনগুলো স্মৃতিকে আবার জাগিয়ে তোলে। পুরনো ছবি, পরিচিত খাবার, প্রিয় গান কিংবা একসঙ্গে কাটানো মুহূর্ত, সব কিছুই মনে করিয়ে দেয় কেউ একজন আর নেই। তাই উৎসব সবার কাছে আনন্দের হলেও কারো কারো কাছে তা হয়ে ওঠে প্রিয়জনকে নতুন করে হারানোর মতো এক অনুভূতি। তবু জীবন থেমে থাকে না, হয়তো উৎসবের আনন্দ পুরোপুরি ফিরে আসে না, কিন্তু স্মৃতির মানুষটিকে সঙ্গে নিয়েই একদিন আবার আলো জ্বালাতে শেখা যায়। কারণ প্রিয়জনেরা চলে গেলেও তাদের ভালোবাসা আমাদের জীবনের উৎসব থেকে কখনো পুরোপুরি হারিয়ে যায় না।
1: সঙ্গে রয়েছেন লিসনার, কে আছেন? নমস্কার।
3: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
2: বলো সায়ন।
3: আসলে এই বিষয়টা এত স্মৃতি মধুর করে তুলছে আমাকে, এত মনে পড়ছে। খুব বেশি মানে পুরনো কথা নয়, এক বছর এখনো হয়নি। আমার এক দাদু ভাই যুদ্ধতবিদ ভট্টাচার্য মহাশয়, সেই দাদু ভাইকে আমি রেডিও থ্রু দিয়ে পেয়েছিলাম, আকাশবাণীর থ্রু দিয়ে পেয়েছিলাম। এবং তাকে আমি মানে পুজোর সময় আমার মনে আছে, দশমীর দিনকে উনি আমাকে ফোন করলেন, তুমি কি করছ? দাদু ভাই, আমি আরতি দেখছি মায়ের, এরকমটার সময় মানে নবমী দশমী একদিনে পড়েছিল, এরকমটা ব্যাপার ছিল। তো সেই ফোনটা আমি এবার পুজোতে মিস করবো।
2: ঠিক ঠিক ঠিক সায়ন, এই মিসটা কিন্তু আমাদেরও, একান্ত ভাবে আমাদেরও।
1: আবার চলে যাই ফেসবুক পেজের পাতায়, লিখছেন অমিতাভ হোর গলফ গার্ডেন কলকাতা 33 থেকে, কথাটি ঠিক, স্বজন হারানো কথাটি সত্যি মনে করিয়ে দেয় কোনো উৎসবের আগমনে। স্মৃতির পাতাগুলি মনে হয় হঠাৎ এক ঝোড়ো হাওয়ায় পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে যাচ্ছে। আজ বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, দোরগোড়ায় দাঁড়িয়ে আমাদের হৃদয়ের কোণে বলছে আমি আসছি, তোমরা কে কোথায় আছো গো? মা আসছেন সপরিবারে ছোট্ট গণেশ বাবাজিকে মা কোলে বসিয়ে, ঠিক স্বজন হারানো দিনের কথা বারবার মনে করিয়ে দেয়, তাদের অনুপস্থিতির কথা, একদিকে আনন্দ আর অন্যদিকে হতাশা। হৃদয়ের দুই কোঠরে দুজন, কিন্তু আনন্দ কিছুক্ষণের জন্য, দুঃখ নিজেকে চাপা দিয়ে বলে উৎসব একবার আসে, যিনি চলে গেছেন তার মঙ্গল কামনা করো, সে উৎসবের মতো প্রতি বছর ঘুরে আসবেন না। উৎসবের মুহূর্তে আপনজনের জন্য না হয় অন্তরের থেকে দুফোঁটা চোখের জল অন্তরের শান্তি এনে দেবে। যারা চলে গেছে তাদের প্রণাম জানিয়ে

0: প্রসন্ন উৎসবে মনকে শান্ত রেখে শক্ত করে আনন্দ করতে হবে, সবই ঠাকুরের কৃপা।
1: উৎসব মানেই আনন্দ, উৎসব মানেই মিলন। ঘরে ঘরে ভরে ওঠে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, হই হুল্লোড়ে নতুন পোশাকে উৎসবে মেতে শুধু আনন্দেরই স্বাদ পেতে চায় এই সংসারেতে। স্বজন হারানোর দুঃখ ব্যথা সবার মনেই থাকে, উৎসব উস্কে দেয় নতুন করে সেই দুঃখটাকে। স্বজন হারানোর দুঃখ এত থাকবে চিরন্তন, মাফ করবেন, স্বজন হারানোর দুঃখ এ তো থাকবে চিরন্তন, দুঃখ সরিয়ে আনন্দে মেতে ওঠার রইল আবেদন। বেহালা থেকে প্রভাতী ভট্টাচার্য বর্ষা করলেন।
0: সঙ্গে রয়েছেন লিসনার, কে আছেন?
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
2: আমি বদুর চক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
0: বলুন,
2: উৎসবের সময় আত্মীয় স্বজন যে তাদের যে একটা যে বিয়োগের একটা ব্যবস্থা, এটা কিন্তু সত্যি উৎসবের সময় যতই যেমনই উৎসবটা যতই যেমনই হোক না কেন, কিন্তু তাদের যে একটা সেই ছেদটা যেমন করে হোক একটা মনে ব্যথা দেবেই, কিন্তু সেই শূন্যস্থানটা কখনো পূরণ হয়নি, হবেও না। কিন্তু যদিও সেটা হয়তো মানে কি বলবো তৎক্ষণাৎ বা কিছুদিনের যদি একটু মানে সেই বিয়োগটা হয়ে থাকে, কিন্তু সেই ব্যথাটা কিন্তু মেটানো সত্যি কি বলবো একটা সুদ মর্মাহত ব্যাপার। যেটা যদি বহুদিনের হয় সেটা হয়তো কিছুটা মেনে নিয়েও মেনে নেওয়া যায়, কিন্তু উৎসবের সময় সেই ব্যক্তিটা যদি কোনো মাসখানেক বলুন বা বছর খানেকের মধ্যে যদি সেই উৎসবের একটা রেস বা উৎসবের একটা যে সেই যে জিনিসগুলো করে গেছে, সেই যতক্ষণ সেই জিনিসগুলো মনে পড়বে তার একটা স্মৃতি যখনই আমাদের মানে কি বলবো আত্মায় যখন একটা আঘাত করবে, তখন সেটা যেমনই হোক না কেন তার একটা মানে দুঃখ একটা নিজের মনে ভেসে উঠবে, কিন্তু কখনোই সেই তার যে বিয়োগের কথাটা কখনোই মোছা যায়নি। নমস্কার।
0: নমস্কার। কাজী আবু জাফর হাতরাই বাংলাদেশ থেকে আমাদের ফেসবুক পেজে লিখছেন, হারিয়ে যাওয়া মুক্তি ভীষণ মনে পড়ে যখন উৎসবেতে মাটি শূন্য ঘরে দুঃখ ঝরে, পাই না খুঁজে তাকে আমার স্নেহের মাকে, যখন সন্ধ্যা নামে পাখিরা সব ফিরে আপন কুলায়, ফুলগুলো সব ঘুমিয়ে পড়ে হাসনুহানা গন্ধ ছড়ায়, আমায় ডাকে মনে পড়ে আমার স্নেহের মাকে, কষ্টগুলো জড়িয়ে ধরে হাজার মনের ভেড়ে, চাঁদের আলো ছড়িয়ে পড়ে আমার শূন্য ঘরে।
1: শোকের সময়ে উৎসবগুলো এক একটি ল্যান্ডমাইনের মতো, কেউ তা জানেন না কোন স্মৃতিটি কখন সামনে এসে ফাটবে এবং নিজেকে আবেগপ্রবণ করে তুলবে। শোক নিজেই একটি ভারী পাথর, কিন্তু যখন চারপাশে সবাই হাসে তখন সেই পাথরের ওজন দ্বিগুণ হয়ে যায়। যখন আমরা কাউকে হারাই তখন শুধু সেই মানুষটিকেই হারাই না, বরং তার সাথে কাটানো মুহূর্তগুলোকেও হারিয়ে ফেলি। তাই আমি মনে করি উৎসবের দিনগুলোতে আমাদের উচিত সেই সব পরিবার মানুষের পাশে থাকা যারা সম্প্রতি তাদের প্রিয়জনকে হারিয়েছেন। উৎসবের জাঁকজমকের মাঝে তাদের প্রতি একটু সহানুভূতি, নীরব সংহতি এবং খোঁজ নেওয়াটাই হলো আমাদের প্রকৃত মানবিক নীতি। যজুবেন্দ্র পাণ্ডা লিখলেন কাঁথি জুখিয়া বাজার থেকে।
0: দেখি আমাদের কোন লিসনার আছেন সঙ্গে। নমস্কার।
3: নমস্কার, শুভজিৎ বলছি বেলঘরিয়া থেকে।
1: শুভজিৎ,
3: ব্যাপারটা হচ্ছে ম্যান ইজ মর্টাল আর টাইম ইজ দ্য বিগেস্ট হিলার, এই দুটো শব্দ আমাদের জীবনে এমন ভাবে জড়িত যে আমরা চাইলেও সেটাকে অ্যাভয়েড করতে পারি না, এবং যখন মনে হয় যে সময় সবকিছু ঠিক করে দেবে, এটা তো জীবন, যে এসেছে সে তো যাবে, কিন্তু মন তো মানে না। আর স্পেশালি যখন উৎসবের সময় সেই হারানো মানুষকে আমাদের প্রতি মুহূর্তে মনে পড়ে, এবং যারা সব থেকে কাছের মানুষ, খুবই কাছে, তাদের কাছে কিন্তু টাইম ইজ দ্য বিগেস্ট হিলার নয়, এটা খুব ডিফিকাল্ট, থিওরিটিক্যালি যেটা পসিবল প্র্যাকটিক্যালি একদম পসিবল নয়। এবং আমি বলবো না যেটা ভালো জিনিস, এটা শরীরের ক্ষতি করে, মানসিক ক্ষতি করে, তবুও এটা কিন্তু বেরিয়ে আসা যায় না। এবং যখন স্পেশালি আমাদের দুর্গাপুজোর মতন একটা পুজো যেখানে এত দিন ধরে চলে, চারিপাশে আনন্দের জোয়ার এবং মানে লাইট সাউন্ড সমস্ত কিছু, তার মধ্যেও কিন্তু সেই মানুষটি একা। কারণ আমি আমার নিজের চোখে দেখেছি যাদের স্পেশালি বয়স্করা, যখন কেউ হাজবেন্ড আছেন, ওয়াইফ চলে গেছেন, আমি যেহেতু হাউজিং কমপ্লেক্সে থাকি ওখানে অনেককে দেখি যারা হারিয়েছেন তার প্রিয়।

0: মানুষকে, তারা কিন্তু একা, তারা কিন্তু চুপটি হয়ে এই প্যান্ডেলের সাইডে বসে আছেন। তো এটা খুব কষ্টকর, এটা মানে সহ্য করা খুব কঠিন,
1: একদম সত্য। চলে যাই আমাদের ফেসবুক পেজের বন্ধুর লেখায়। এস এন মন্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালী থেকে লিখছেন, নমস্কার সঞ্জয় দাদা, সুস্মিতা দিদি, আসছে উৎসব বঙ্গজুড়ে, তাই তো সবাই খুশি। স্বজন হারানোর কষ্ট যে তাই পড়ছে মনে বেশি, ঢাকের তালে দুর্গাপূজা উঠবে বেজে কাশি। দুঃখ নিয়ে লিখতে বসে নেই তো মোটেই হাসি, আজকের দিনে মারা গেলেন মাতৃসমমাসি। যখন যেতাম যত্ন পেতাম, জামাই হলেও বাস্ত ভালো ছেলের চেয়েও বেশি। চোখের কোণে অশ্রু বাড়ি কি করে যাই ভুলি, স্বজন হারানোর কষ্ট মনে নেই তো মোটেই খুশি। মায়ার বাঁধন ছেড়ে গেলেন তারার দেশে মিশি, স্মৃতিগুলো রইল পড়ে দুঃখ রাশি রাশি।
2: শুভ সন্ধ্যা। স্বজন হারানোর দুঃখকে আরো বাড়িয়ে তোলে উৎসবের উপস্থিতি, ঠিক কথা। বাড়ির অতি কাছের মানুষ যদি পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দেয়, তাতে দুঃখ বাড়বে বইকে। আমার মা বাবা কেউই আজ আর নেই, কোনো উৎসব এলেই ভীষণভাবে তাঁদের কথা মনে পড়ে আর মন ভারাক্রান্ত হয়ে পড়ে। যতটা পারি এই উৎসবের চারটে দিন একটু হাসি খুশি থাকা, কিন্তু তবুও পারি না। উৎসবের চারটে দিন খুব ফাঁকা লাগে আর বাড়ির বেশিরভাগ মানুষই বাইরে থাকে, কিছু করার নেই। ঢাকুরিয়া থেকে লিখলেন সুমিতা রায়।
1: দেখেন টেলিফোনে কে আছেন। নমস্কার।
3: নমস্কার সঞ্জয় দাস, সুমিতা জি
1: নমস্কার, বলুন।
3: মনিরুদ্দিন বলছি দক্ষিণ সাঁকরাইল থেকে।
1: বলুন।
3: দেখুন বাস্তব বড়ই কঠিন, কারণ আমরা যতই মুখে বলি না কেন যে আমরা মনে রাখি মনে রাখি মনে রাখি, কিন্তু আমরা একদিন মনে রাখি, দুদিন মনে রাখি, এক বছর পরে আমরা ভুলে যাই। আর এই ভুলতে পারি বলেই আমরা বেঁচে আছি, আর ভুলতে না পারলে আমরা পাগল হয়ে যেতাম। ভোলা আমাদের একটা ভগবানের একটা বিশেষ দান, মানে আমরা হয়তো পাগল হয়ে যেতাম
1: একদম।
3: আর তাই স্মৃতি যতই বিষাদ হোক না কেন, উৎসব কিন্তু উৎসবের মতোই চলছে। আমরা তো দেখছি যে ঈদ বলুন, মহরম পুজো বলুন বা বড়দিন বলুন, কোনো কিছুই কিন্তু
1: থেমে থাকে না,
3: স্তব্ধ হয়ে যাচ্ছে না, এটা বাস্তব কথা। নমস্কার,
1: অনেক ধন্যবাদ। আমরা ঠিক ভুলে থাকি না বোধ হয়, ভোলা এত সহজ নয়, তার উপর অন্য কাজগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। শেষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখছেন, এ ব্যথা কি যে ব্যথা, বুঝে কি আঞ্জন, উৎসব ভালো লাগে লাগে না ভালো, ব্যথায় ভরে যে মন, মনটা খারাপ তার হারিয়ে আপনজন, উৎসব লাগে না ভালো কোথায় স্বজন, উৎসবের দিনে স্বজনের বেশি মনে পড়ে, স্বজন হারানোর কথা খায় কুড়ে কুড়ে, অন্যের বাড়িতে যখন আনন্দ চিৎকার, স্বজন হারাদের বাড়ি তখন অন্ধকার। এইটুকুই।
2: রমা রায় লিখলেন দাসনগর হাওড়া থেকে, একদমই ঠিক কথা। এমন কেই এমন সেই স্বজন হারানোর দুঃখ যে কি কষ্টে, তা যারা হারিয়েছেন তারাই অনুভব করতে পারবেন। আমি শুনেছি যে আমার মা মহালয়ার দিন আমাদের ছেড়ে চলে গেছেন, তাই মহালয়ার দিন সবাই যখন আনন্দ করে তখন আমার খুব কষ্ট হয়। আবার যারা কম বয়সে বড়দের ছেড়ে চলে যায়, সেই সব মা স্ত্রী ও পরিবারের সকলের উৎসবের দিনগুলো বড় মর্মান্তিক, সব কিছু মনে পড়ে যায়। সে এটা করতো, সে ওটা করতে খুব ভালোবাসত, সে সবাইকে নিয়ে উৎসবে আনন্দ উপভোগ করতো, এই সব স্মৃতি যে বড় বেদনাদায়ক। আমাদের বাড়ির জামাই কোভিডে মাত্র 38 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছে, তাই উৎসবের উপস্থিতি সত্যি আমাদের দুঃখকে বাড়িয়ে তোলে। নেপালের মর্মান্তিক দুর্ঘটনায় কত স্বজন হারা মানুষ চোখের জলে দিন কাটাচ্ছেন, তাদের সমবেদনা জানাবার মতো ভাষা নেই। শুধু ঈশ্বরকে বলি ওদের শান্তি দাও। আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন আপনিও রমাদি।
1: 2-2-4-8-8-0-8-5 আমাদের সঙ্গে রয়েছেন লিসেনার। নমস্কার।
4: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ কি বলছেন?
4: আমি শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে বলছিলাম।
1: বলুন।
4: আজকে টপিকটা আমার বুকের ভেতরটা নাড়িয়ে দিয়ে গেল, কারণ এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি। গত 25 আগস্ট আমি আমার স্বামী সঞ্জীব ভট্টাচার্যকে হারিয়েছি। আজ ঠিক 1 মাস 4 দিন হলো তার চলে যাওয়ার। চারপাশের এই উৎসবের আলো, আনন্দ আর কোলাহল আমার মতো মানুষের স্বজন হারানোর দুঃখটাকে সত্যি আরো 1000 গুণ বাড়িয়ে দেয়।

0: সবাই যখন উৎসবে প্রস্তুতিতে ব্যস্ত, আমার তখন শুধু মনে পড়ে ওর কথা, ওর সাথে কাটানো দিনগুলোর কথা। উৎসবের এই চমককে আলো যেন আমার ভেতরের শূন্যতা আরো একাকিত্বকে আরো বেশি করে চোখের সামনে ফুটিয়ে তুলছে। সবার মাঝেও নিজেকে বড্ড অসহায় লাগে, তবুও তার স্মৃতি আর ভালোবাসাটুকুকে আঁকড়ে ধরে এই কঠিন সময়ে নিজের শক্ত করে রাখার চেষ্টা করছি নিজেকে। আপনাদের টপিকটার মাধ্যমে আজ মনের কষ্টটা একটু হালকা করলাম, ধন্যবাদ।
1: শুভরাদি ভালো থাকবেন, আপনি আমাদের অত্যন্ত পুরনো একজন লিসনার, আমাদের দীর্ঘ দিনের সাথী আপনি, আপনার এই ব্যথায় আমরা অত্যন্ত ব্যথিত, ঈশ্বরের কাছে প্রার্থনা করব দাদা যেন ভালো থাকেন, যেখানে গেছেন সেখানে ভালো থাকেন, আপনি সমস্ত শোক কাটিয়ে উঠুন। আমরা এফএম এর সবাই, গোটা এফএম পরিবার দিদি আপনার পাশে আছে,
2: আমরা পাশে আছি দিদি, ভালো থাকুন।
1: অনিল কুমার ঠাকুর কাটোয়া প্রান্তিক পাড়া পূর্ব বর্ধমান থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, ব্লকলিস্টের বহু গভীরে চাপা পড়ে আছে একটা নাম। 3 বছর আগে অভিমানের ঝড়ে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল, ভুলগুলো আজ ধূসর, কিন্তু শেষ চ্যাটে তার অসম্পূর্ণ প্রশ্নটা আজও উজ্জ্বল, সত্যিই কি সব শেষ? প্রতিটি নতুন মেসেজ নোটিফিকেশনে মনটা আজও এক মুহূর্তের জন্য চমকে ওঠে, জানি না সে কোনোদিন ব্লক খুলবে কি না, তবে হৃদয়ের অলিন্দে বেঁচে থাকে সেই একটা অধরা শেষ রিপ্লাইয়ের তীব্র আকুলতা। বা নতুন নগরের একটা কথা শোনালেন, দেখব ফোনে কে আছেন আমাদের সঙ্গে।
2: 2248 0085 এ নিশ্চয়ই কথা বলবো আমরা পরবর্তী বন্ধুর সঙ্গে, ততক্ষণ আমরা বরঞ্চ আর একটা হোয়াটসঅ্যাপ পড়ে নিয়ে এসে গেছেন লিসনার।
3: তাদের কাছে এই উৎসবের উপস্থিতি দুঃখটাকে অনেক বাড়িয়ে দেয়। আমার মনে পড়ে সেই উৎসবের দিনগুলোর কথা, যখন মামা দিদিমা মায়ের সঙ্গে প্রতিমা দর্শনের উপস্থিতি, সেটা মনে পড়ে, মনে পড়ে পুষ্পাঞ্জলি দেওয়ার সুন্দর মুহূর্ত, মনে পড়ে সেই একসঙ্গে বসে প্রসাদ গ্রহণের অনাবিল আনন্দের কথা। মনে নাও দ্য ওয়ারার নোজ ওয়ার দ্য শু পিঞ্চেস, সেই রকম ব্যাপারটা আর কি। উঠতে উৎসব আসি আর সেই সমস্ত অতীত দিনের স্বজন হারানোর বেদনা, স্বজন হারানোর স্মৃতি আমার দুঃখকে বাড়িয়ে দেয়। নমস্কার,
2: ধন্যবাদ।
1: হোয়াটসঅ্যাপে লিখেছেন কিশোর বালি থেকে,
2: লিখছেন ঠিকই বলেছেন, উৎসবের দিনগুলো হারিয়ে যাওয়া মানুষগুলোকে আর একবার মনে করিয়ে দেয়। বছরের সারাটা দিন কাজের মধ্যে দিয়ে কেটে যায়, হারিয়ে যাওয়া মানুষগুলোর কথা মনে পড়লেও সেভাবে ভাবায় না। পুজো এলে এই হারিয়ে যাওয়া মানুষগুলোর কথা খুব মনে পড়ে। ছোট ছিলাম, বাবা মায়ের হাত ধরে ঠাকুর দেখতে যেতাম, জামা প্যান্ট কিনতে যেতাম, বায়না করতাম এটা কিনবো এটা নেব। সেই বাবা মা আমার কেউ নেই এখন, পুজোটা এলেই মনে পড়ে যায় ওদের কথা এত আনন্দের মধ্যেও। বাবা অনেকদিন আগেই চলে গেছিল, মায়ের সঙ্গে অনেক দিন কাটিয়েছি। প্রতি বছর অষ্টমীর দিন মা গঙ্গা চান করতে যেত, আমি নিয়ে যেতাম, ভীষণভাবে মনে পড়ে অষ্টমীর দিনে সেই কথা। মা কিছু বছর বিছানাতেই ছিল, অনেক রাত করে যখন ঠাকুর দেখে বাড়ি ফিরতাম, আস্তে আস্তে এসে দরজাটা খুলে দিত। এখন আর দরজা খোলার লোক নেই, তালা মেরেই যেতে হয়। কেন, বউ বাচ্চা সবাই ঠাকুর দেখতে চলে যায়, তো কবে যে আমি গার্জেন হয়ে গেলাম নিজেও জানি না। মা চলে গেছে, বাবা চলে গেছে, নিজের মেয়ে এসে গেছে পৃথিবীতে, অনেকটা ভুলিয়ে দিয়েছে, এরই নাম জীবন। এইভাবে ভোলা ছাড়া কিছু করার নেই, সময় হলে সবাইকে চলে যেতে হবে, পরের প্রজন্ম আসবে, পুজো থাকবে, এইভাবেই চলবে দুনিয়াটা।
1: চমৎকার লিখেছেন, ফোনে কে আছেন দেখব একবার।
2: 2248 0085 এই মুহূর্তে, হ্যাঁ বলতে বলতেই সঙ্গে এসে গেছেন লিসনার। নমস্কার, কে বলছেন?
4: হ্যালো, নমস্কার দাদা ভাই দিদি ভাই।
2: হ্যাঁ নমস্কার,
4: আমি শ্যাওলা কুমিল্লার ফসল কষ্ট করেছি। স্বজন হারার যন্ত্রণা খুব কষ্টদায়ক। 16 বছর বয়সে আমার বাবা মারা গেছে, এখন আমার 74 বছর বয়স।

0: ভাই বোন এদিকে সব ওই বয়সে পড়া ছেড়ে দিয়ে মানুষ করবার জন্য বাবাকেই ভুলে যাই। কিন্তু আজ সকালে আপনি বললেন, আজ সকালবেলা আমি আমার বাবাকে মনে করছি যে বাবা থাকবে এই কথা, কিন্তু বাঁচবেন নয়, বহুত কষ্টদায়ক। নমস্কার,
1: অনেক ধন্যবাদ।
2: নমস্কার, নমস্কার আপনাকেও। উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী হোয়াটসঅ্যাপ করেছেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব দরজায় কড়া নাড়ছে, সাথে সাথে বেড়ে চলেছে স্বজন হারানোর দুঃখ। যে মায়ের কোলে বড় হলাম, যে বাবার হাত ধরে জগৎটাকে চিনলাম এবং যাদের সাথে উৎসবের দিনগুলো রঙিন হয়ে উঠত, তারা আজ কেউ নেই। তবে স্মৃতি হয়ে আজও তারা আছেন, তাদের সাহচর্য ভালোবাসা পেতে চেয়ে আজও ব্যাকুল হই, বিশেষ করে উৎসবের দিনগুলিতে তাদের কাছে পেতে চেয়ে নাচর ভান্তা হয় আমার এই অবুঝ মন। যখনই বুঝতে পারি তাদের আর কাছে পাবো না, এমন তখনই, হ্যাঁ তখনই দুঃখের অতল সাগরে ভেসে যায়। এবারের হোয়াটসঅ্যাপ যেটি পড়ব, তার আগে দেখি ফোন কেউ করেছেন কিনা।
1: রয়েছেন লিসেনার, নমস্কার।
3: নমস্কার, আমি আমতার সুনামি থেকে কথা বলছিলাম, স্বরূপ দাস
1: বলুন।
3: হ্যাঁ, কষ্ট বলতে দেখুন যে উৎসব আসছে, গত 11 জুলাই আমার মানে বোনের স্বামী মারা গেল। প্রতি বছর কালী পুজোর সময় আমাদের বাড়িতে আসতো, দু চারজন থাকতো, সেই যে আনন্দটা এবারে কিন্তু মানে খুব মিস করব, খুব মিস করব। চোখে জল এসে যাচ্ছে আপনাদের এই বিষয়টা শুনে। নমস্কার, নেবেন, ভালো থাকবেন।
1: অনেক ধন্যবাদ বন্ধু, কত মানুষের মনের কথা এক সূত্রে গেঁথে গেল আজকের দিনে।
2: প্রদীপ বসাক লিখছেন সমুদ্রগড় থেকে,
1: লিখছেন, পুজোর আলো, উৎসবের আনন্দ, চারপাশের হাসি, সবকিছুই যেন স্বজন হারানো শূন্যতাকে আরও স্পষ্ট করে তোলে। যে মানুষটি প্রতি বছর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত থাকতেন, নতুন জামা কিনতেন, সবাইকে ডাকতেন, আজ তাঁর অনুপস্থিতিই যেন সবচেয়ে বেশি চোখে পড়ে। আনন্দের মুহূর্তে তাই কখনো কখনো মন আরও বেশি ভারী হয়ে ওঠে। উৎসব আসলে শুধু সাজসজ্জা বা আনন্দের আয়োজন নয়, এটি স্মৃতিরও সময়। পরিচিত গন্ধ, প্রিয় খাবার, পুরনো গান কিংবা পরিবারের একসঙ্গে বসার মুহূর্ত, সব কিছুতেই হারিয়ে যাওয়া মানুষটির উপস্থিতি অনুভূত হয়। অন্যরা যখন আনন্দে মেতে ওঠে, তখন শোকাহত মানুষের কাছে সেই আনন্দ কখনো কখনো বেদনাকে আরও তীব্র করে দেয়, কারণ উৎসব মনে করিয়ে দেয় আগের মতো সবাই আর নেই। তবুও শোককে অস্বীকার করে আনন্দ করার প্রয়োজন নেই, আবার আনন্দের মাঝে অপরাধ বোধে ডুবে থাকার প্রয়োজন নেই। প্রিয় মানুষকে মনে রেখে উৎসব পালন করাও এক ধরনের ভালোবাসা। তার পছন্দের খাবার রান্না করা, তার কথা স্মরণ করা, পরিবারের ছোটদের তাঁর গল্প বলা, এভাবেই স্মৃতিকে জীবনের সঙ্গে বাঁচিয়ে রাখা যায়। স্বজন হারানোর শূন্যতা কখনো পূরণ হয় না, কিন্তু সময় আমাদের শেখায় চোখের জলের পাশে একটু আলো রাখা যায়। উৎসব তখন ভুলে যাওয়ার নয়, বরং ভালোবাসার মানুষটিকে হৃদয়ে আরো গভীরভাবে ধারণ করার উপলক্ষ হয়ে ওঠে।
2: ফোনে কেউ আছেন বন্ধু?
1: হ্যাঁ, রয়েছেন। নমস্কার, নমস্কার, কে বলছেন?
4: হ্যাঁ নমস্কার, আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদীয়াতে সমীর দাস বলছি।
1: বলুন।
4: দেখুন, স্বজন হারানোর যন্ত্রণাটা এক একজনের কাছে ঠিক এক এক ধরনের। কিছু মানুষ রয়েছেন যে তার নিকট যখন হারিয়ে যায়, সে মা হতে পারে বা বাবা হতে পারে, আজীবনকাল যতদিন পর্যন্ত সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার চোখে জল ফেলতে হবে। তার কারণ, সেই ব্যক্তিটি চলে যাওয়ার জন্য তার জীবনটি পুরোপুরি শূন্য হয়ে গেছে। আবার কিছু মানুষ আছে যে স্বজন যেদিনকার মারা গেলেন, পরের দিন নিয়ম কানুন মেনে যেটুকু কাজ করতে হয় সবকিছুই করলেন, তারপর থেকে ভুলে গেছেন, নিজের বাবার কথাই ভুলে গেছেন। যে স্বামীর টেনশন ভোগ করছে তার স্ত্রী, সে নিজে জানে না যে তার স্বামী কত তারিখে মারা গেছেন, কিন্তু তার গুরু বাবাজির জন্মদিন পালন করছেন, কিন্তু যার অর্থে তার জীবিকা অর্জন হচ্ছে তার কথা ভুলে গেছে।
2: এটা তো অন্যতর একটা দিক। তেঁতুলতলা উলুবেড়িয়া থেকে গোপাল মান্না বলছেন, পরিবারের কাছের মানুষের কথা মনে পড়লে উৎসবের কোনো আলোয় আনন্দ আমার কাছে নিরানন্দের মতো বলে হয়। যত ভিড় দেখি, তত স্বজনদের অনুপস্থিতির দুঃখ

0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ. আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold-এ.
1: মঙ্গলবারের রাত 9:30 মানেই আপনার ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে এআইআরএফএম গোল্ড হাজির। ইয়াস, আরোগ্য শুনছেন, আপনি টিউন করেছেন 100.1 FM Gold। আর ইতিমধ্যেই আমাদের ফেসবুক পোস্ট থেকে জেনে গিয়েছেন যে আজ আরোগ্যে স্টুডিওতে আমাদের অতিথি হিসেবে কে উপস্থিত হয়েছেন। এ শহরের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ, কলকাতার আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কার্ডিওলজি ডিপার্টমেন্টের হেড অব দ্য ডিপার্টমেন্ট ডাক্তার বিশ্বজিৎ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি।
2: নমস্কার।
1: আমাদের আজকের বিষয়ও আপনাদের জানা হয়ে গিয়েছে, ভারতীয়দের হৃদরোগ আলাদা কেন। আজকে ওয়ার্ল্ড হার্ট ডে, তাই একেবারে ভারতীয়দেরকে নিয়েই আমরা ধরব। পার্সপেক্টিভে অন্যান্য যা কথা আসবে সেটা ডক্টর মজুমদার বলবেনই, কিন্তু আপনারা আমাদের সঙ্গে কিভাবে কথা বলবেন সেটা তো জানা, তবু একবার সুস্মিতা
3: 224-8805-এ আমাদের টেলিফোন করুন, সেই সঙ্গে 9903-05-992-তে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের টেক্সট মেসেজ করতে পারেন। আর 100.1 FM Gold কলকাতার ফেসবুক পেজ এবং আকাশবাণী কলকাতা এই দুটি ফেসবুক পেজে আজকের যে অনুষ্ঠান আরোগ্য যে লাইভ স্ট্রিমিং হচ্ছে এই মুহূর্তে, সেখানেও কিন্তু কমেন্ট সেকশনে এসে আমাদের আপনাদের ফোন কমেন্ট রাখতে পারেন। আর আমরা কথা বলবো
1: সেটা হচ্ছে এই যে আমরা বলি হার্ট ডিজিজ বা হার্টের রোগ, হার্টের রোগ বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়?
2: হার্টের রোগ মানে, হার্ট তো আমাদের মেন একটা ভাইটাল অর্গান, সব থেকে ভাইটাল অর্গান বোধ হয়, যদিও প্রত্যেকটা অর্গানই খুব ইম্পর্টেন্ট আমাদের বডির। হার্ট একবারই পাম্প করতে শুরু করে যখন মায়ের পেটে থাকে, হার্টবিট শুরু হয়, আর যতদিন আমরা জীবিত থাকি পাম্প করেই যাই, এক যতদিন পর্যন্ত আমরা জীবিত আছি। এবার এই হার্টের তো অ্যানাটমিক্যালি অনেকগুলো জিনিস আছে, মাসেল আছে, হার্টের ভাল্ব আছে,

0: এবার হার্টের নিজের তো একটা রক্ত চলাচলের দরকার হয়। হার্ট যেমন শরীরের সব জায়গায় রক্ত সঞ্চালন করার জন্য পাম্প করে যাচ্ছে, হার্টের নিজেরও রক্তের দরকার আছে। তার জন্য হার্টের মধ্যে কিছু ধমনী থাকে যেগুলো হার্টের মাসেলগুলোকে সাপ্লাই দেয়, যেগুলোকে আমরা বলি করোনারি আর্টারি বা করোনারি ধমনী। সেখানেও রোগ হতে পারে। তো আমি মেন যেটা হার্টের রোগ বলতে আমরা বুঝি সাধারণ লোক যে বোধহয় হার্ট অ্যাটাক হয়ে গেল, এটা একটা পার্ট যেটাকে বলি আমরা ইসচিমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ। সেটা হার্টের ধমনীগুলোর মধ্যে রোগ হয়, হার্টের যে রক্ত চলাচলের জন্য যে ধমনীগুলো আছে তার মধ্যে রক্তে চর্বি জমে, চর্বি জমে রাস্তাটায় বাধা তৈরি করে, হার্টের মাসেলগুলো ব্লাড পায় না। তার জন্য একটা বুকে ব্যথা হতে পারে, হার্টের পাম্পিং করতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এটাকে আমরা বলি করোনারি আর্টারি ডিজিজ বা ইসচিমিক হার্ট ডিজিজ, এটাই মেন রোগ। তাছাড়া অনেক রকম হার্টের রোগ আছে, যেমন বাচ্চাদের যেগুলো হয় জন্মগত রোগ কিছু, হার্টে ফুটো যেগুলো আমরা বলি, জন্মেছেই ফুটো নিয়ে যখন হার্টের মাসেলগুলো বা সেপ্টামগুলো ডেভেলপমেন্ট হয় সেখানে কোনো কারণে গণ্ডগোলের জন্য সেখানে ফুটো হতে পারে বা ভালভে কোনো প্রবলেম থাকতে পারে, সেটাকে আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ বলি। আর একটা ডিজিজ আগে খুবই হতো, এখন মানে একটু কমে গেছে আমাদের অ্যান্টিবায়োটিক আগে দিই, গলায় একটা ইনফেকশন হয় সেখান থেকে হার্টে বাত বলতাম আমরা আগে, রিমাটিক হার্ট ডিজিজ। গলায় একটা ইনফেকশন হয় ব্যাকটেরিয়ার, তারপর দেখা যায় শরীরে জ্বর হলো, গাঁঠা মাঠে ব্যথা হলো, তার সাথে হার্টের ভাল্বগুলোকেও ধরলো, ভাল্বগুলো ড্যামেজ হতো, রিমাটিক হার্ট ডিজিজ। এখনও আছে কিন্তু ইনসিডেন্সটা আগের থেকে কমেছে, কারণ এখন গলায় ইনফেকশন হলে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক খেয়ে নিই আমরা। আর একটা আছে জেনেটিক কিছু রোগ আছে হার্টের, অ্যারিথমিয়া হয় বা হার্টের মাসেলের পাম্পিংয়ের প্রবলেম হয়। তাছাড়া যেটা আরেকটা ইম্পর্ট্যান্ট হচ্ছে হার্টের মাসেল, যেটা বললাম মাসেলগুলোর রোগ হতে পারে, যেটাকে বলি কার্ডিওমায়োপ্যাথি, সেগুলো ইউজুয়ালি হার্ট ফেলিওর করে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট প্রিভেন্টেবল হার্টের যে ডিজিজগুলো আছে তার মধ্যে হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ বা ইসচিমিক হার্ট ডিজিজ। এটা অনেক কিছু আমাদের মানে ফুড হ্যাবিট, আমাদের লাইফস্টাইল, আমাদের জিন, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। কাজে আমাদের মেন ফোকাস থাকবে হচ্ছে ইসচিমিক হার্ট ডিজিজের উপরে।
1: এই মুহূর্তে একজন লিসেনার রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার, কে বলছেন?
2: নমস্কার,
1: বলুন।
2: বিহারা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। নমস্কার ডাক্তারবাবু। আচ্ছা ডাক্তারবাবু, এই যে হার্টের যে রোগ হয়, এই রোগের মূল কারণগুলো কি পুরোপুরি নির্মূল করা সম্ভব? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই দীর্ঘদিন কোলেস্টেরল এর ওষুধ খেলে তার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি হতে পারে? নমস্কার।
0: একটা কোশ্চেন করলেন উনি বোধহয় হার্টের রোগগুলো,
3: হার্টের রোগ নির্মূল হয় কি না, আর কোলেস্টেরলের ওষুধগুলো
0: খেলে সাইড এফেক্ট আছে?
3: হ্যাঁ, সাইড এফেক্ট।
0: হার্টের রোগ নির্মূল তো একটা ব্রড টার্ম হয়ে গেল। হার্টের রোগ মানে যদি ধরুন ইসচিমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ যদি হয়, আগে অন্য পার্টগুলো বলি, ধরুন কনজেনিটাল হার্ট ডিজিজ কারো আছে, সেটা তো কিওরেবল হতে পারে, ট্রিট করলাম, অপারেশন হলো বা ডিভাইস দিয়ে ক্লোজ করলাম, কিওর হয়ে গেল, ছ সাত মাস পর থেকে নর্মাল হয়ে যেতে পারে। হার্টের যেটা পাম্পিংয়ের রোগ বললাম, কার্ডিওমায়োপ্যাথি, সেগুলো ওষুধ খেলে অনেক সময় নর্মাল হয়ে যেতে পারে, কিন্তু ওষুধ হয়তো কন্টিনিউ করতে পারে। এরকম হয়তো হবে না যে ওষুধটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেল। আর যে পার্টটা মেন বলছিলাম ইসচিমিক হার্ট ডিজিজ যেটা, সেগুলো একদম কিওরেবল, মানে এরকম নয় যে ওষুধ দিলাম আর ভালো হয়ে গেল, কিন্তু ওষুধ খেয়ে আমি রোগটাকে দমিয়ে রাখতে পারি, অনেক দিন পেশেন্টকে দীর্ঘায়ু আমরা করতে পারি, কিন্তু কিওরেবল ঠিক নয়, কিন্তু ট্রিটেবল এটা, মানে আমরা ট্রিট করতে পারি, পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সিটাকে অনেকটা বাড়াতে পারি। কিন্তু ইসচিমিক হার্ট ডিজিজ হয়ে গেছে, হার্টের মধ্যে রক্ত চলাচল ব্লক তৈরি হয়ে গেছে, সেটা বাইপাস করে দিলাম বা স্টেন করে দিলাম, মানে আর কোনো ওষুধ খাবো না, একদম কিওর হয়ে গেল, ব্যাপারটা এটাও নয়। কাজে এটাকে কিওরেবল না বলে ট্রিটেবল বলাটাই ভালো। দু নম্বর উনি একটা ভালো কোয়েশ্চেন করেছেন যে হার্টের কোলেস্টেরলের ওষুধগুলো খেলে সাইড এফেক্ট আছে কি না। এটা নিয়ে কিন্তু বাজারে একটা অনেক কন্ট্রোভার্সি চলে। আমাদের লাস্ট 10-15 বছরে যে হার্ট অ্যাটাকের ইনসিডেন্স আমরা কমাতে পেরেছি, তার কারণ কিন্তু একটা স্ট্যাটিন গ্রুপের ওষুধ আমরা দিই কোলেস্ট্রল কমানোর জন্য। স্ট্যাটিন পাই, অ্যাটরোবাস্ট্যাটিন বা অন্য স্ট্যাটিন অনেক রকমের আছে। স্ট্যাটিন নিয়ে একটা বাজারে অনেক রকম কন্ট্রোভার্সি আছে। স্ট্যাটিন ডেফিনেটলি বিনি, যদি আমার ইন্ডিকেশন থাকে কোনো পেশেন্টকে কোলেস্ট্রল ওষুধ দিতে হবে তাহলে সেটা দিতেই হবে। সাইড এফেক্ট কিছু হতে পারে, যেমন মাসেল পেন হতে পারে বা একটু কারো সুগার হওয়ার টেন্ডেন্সি হতে পারে, কিন্তু বেনিফিটটা অনেক বেশি দেন সাইড এফেক্ট। বা সাইড এফেক্ট হলে আমরা অন্য গ্রুপের ওষুধে যেতে পারি, ডোজ কমাতে পারি, ট্রিটমেন্ট আছে, তাই সাইড এফেক্ট নেই সেরকম নয়। এখন লাইফ থ্রেটেনিং সাইড এফেক্ট খুব কম হয়, কিন্তু সাইড এফেক্টটার থেকে বেনিফিটটা যদি ইন্ডিকেশন ঠিক থাকে অনেক বেশি।
1: আমাদের ফেসবুক পেজে যে লাইভ স্ট্রিমিং হচ্ছে সেখানে প্রশ্ন এসছে, শুভ দত্ত দত্তপুকুর থেকে লিখছেন, আমার বয়স 30 বছর, আজকের বিষয় নিয়ে স্যারের কাছে আমার একটি খুব জরুরি ব্যক্তিগত প্রশ্ন আছে। আমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করি, অতীতে একটি

0: সম্পর্কের কারণে আমার বেশ মানসিক চাপ বা ট্রমা ছিল, যা থেকে আমি এখন অনেকটাই রিকভার করেছি। কিন্তু সেই সময় থেকে আমার নিয়মিত একটু মানে অ্যালকোহল নেওয়ার অভ্যেস হয়ে গেছে। আমি জানি এটা স্বাস্থ্যের জন্য একদমই ঠিক নয়, কিন্তু এটা করলে আমি খুব ভালো ঘুম হয় আর মনটা খুব শান্ত থাকে। স্যারের কাছে আমার প্রশ্ন, মানসিক শান্তির জন্য বা ভালো ঘুমের জন্য এই যে নিয়মিত অভ্যাস করে ফেলেছি, এর ফলে কি মাত্র 30 বছর বয়সেই আমার হার্ট অ্যাটাক বা হৃদরোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যাচ্ছে? বিশেষ করে ভারতীয়দের ক্ষেত্রে এই ধরনের লাইফস্টাইল বা মানসিক চাপ হার্টের উপর ঠিক কতটা খারাপ প্রভাব ফেলে?
1: এটা খুব কমন প্রবলেম, অনেকেই এটা করেন যে আমার খুব মানসিক চাপ, তার জন্য আমি অ্যালকোহল খাচ্ছি, স্মোক করছি। এগুলো কোনো এক্সকিউজ নয়। মানসিক চাপ যদি আমার থাকে, সেটা অন্যভাবে আমাকে কাটাতে হবে, আমাকে অন্যভাবে যোগা করে বা স্ট্রেস ফ্রি থাকার জন্য কী করতে হবে, মেডিটেশন করতে হবে, সেটা বেটার। তার জন্য একটা অ্যালকোহল খেলাম বা অ্যালকোহল খেলে আমার ঘুমটা ভালো হয়, তার জন্য আমি এটাকে সিডেটিভ হিসেবে ইউজ করছি, এগুলো একদমই ভালো না। আর আমাদের ইন্ডিয়ানদের জন্য তো একদমই ভালো না। তার কারণ হচ্ছে আজকে টপিকটাই আমাদের ইন্ডিয়ানদের হার্টের রোগ কীভাবে অন্যদের থেকে ডিফারেন্ট। আমরা ইন্ডিয়ানরা যদি দেখি ডাটা থ্রু আউট ওয়ার্ল্ড, বাইরের দেশে ওয়েস্টার্ন কান্ট্রির থেকে 10 থেকে 15 বছর আগে আমাদের হার্টের রোগ হয়, মানে হার্ট অ্যাটাক, ইসকেমিক হার্ট ডিজিজগুলো হয়।
2: আচ্ছা,
1: জেনেটিক্যালি আমরা সাসেপ্টেবল, এবং এই জেনেটিক্যালি সাসেপ্টেবিলিটি আমি যদি আমেরিকাতে শিফট করি তাহলেও যাবে না। আমেরিকানদের হয়তো 70 বছরে হবে, আমার কিন্তু 50 বছরে হওয়ার চান্স থাকবে। কাজে যেখানে আমার জিনটা এত খারাপ, জেনেটিক্যালি আমরা সাসেপ্টেবল ফর করোনারি আর্টারি ডিজিজ, এবং যে ডিজিজটা অনেক আগে হবে, 10 থেকে 15 বছর আগে হবে অন্য দেশের যে বয়সে হয় তার তুলনায়, মানে একটা এক্সাম্পল দিচ্ছি, অন্য দেশে 70-তে হবে, 65-তে হবে, সেটা আমার 50-55-তে হচ্ছে। সেখানে আমি এক্সট্রা একটা রিস্ক ফ্যাক্টর নিয়েছি, অ্যালকোহল, স্মোকিং, স্ট্রেস কমানোর জন্য আমার ভালো ঘুম হয় তার জন্য, কাজে এগুলো ছেড়ে দেওয়া ভালো। হয়তো 30 বছর উনি নিচ্ছেন মানে ওনার হার্টের রোগ হয়ে যায়নি, কিন্তু এটা কন্টিনিউ করলে প্রবলেম হতে পারে। তো বেটার টু এটা ছাড়তে হবে এবং অন্য কোনো উপায়ে তার স্ট্রেস কমাতে হবে।
0: কিন্তু এটা হয় কেন, মানে আমাদের দেশে এই বিষয়টা এতটা খারাপ অবস্থা কেন?
1: এটা নিয়ে থ্রু আউট ওয়ার্ল্ড অনেক স্টাডি হয়েছে, ইন্ডিয়ান ডাটা আছে। একটা প্রথম জিন, এক এক জায়গাতে জিন একরকম থাকে, ধরুন এশিয়ানদের একরকম জিন, ওয়েস্টার্ন কান্ট্রিতে আমেরিকায় থাকছে, তার মধ্যে নানারকম লোক আছে, তাদের এক একজনের জিন। আলটিমেটলি জিন কিন্তু আমাদের শরীরের অনেক কিছু ডিটারমিন করে দেয়। একটা জিনই ঠিক করবে যে আমার কতটা কোলেস্ট্রল হবে হার্টের, এখানে সেই জিনটা কোলেস্ট্রলের জন্য হার্টের মধ্যে রক্তের চর্বিটা জমবে কি না। অন্য রোগের ক্ষেত্রেও আছে, জিন একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তা আমরা যে জিনটা ইনহেরিট করে আসছি সেটাই খারাপ, সেটা করোনারি আর্টারি ডিজিজ করার জন্য এটা ইম্পর্ট্যান্ট। তাছাড়াও আমাদের দেশে স্মোকিং তো ডেফিনেটলি খুব বেশি হয়, অ্যালকোহল এ তো অনেকেই খায়, সুগার বেশি, ডায়াবেটিস অনেক সময় হচ্ছে। এখন আমাদের দেশে যেটা আগে ছিল না, এখন চলে এসেছে সিডেন্টারি লাইফস্টাইল। আগে আমাদের লোকেরা খাটাখাটনি প্রচুর করতো, এখন মোবাইল, ওয়ার্ক ফ্রম হোম এসবের জন্য হাঁটারই সময় নেই। মেন্টাল স্ট্রেস তো সবাই, র্যাট রেসে সবাই আমরা ছুটছি, মেন্টাল স্ট্রেস বেশি। আর একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের শরীরে একটা লাইপোপ্রোটিন লিটিল এ বলে একটা কোলেস্ট্রলের পার্ট আছে, সেটাও দেখা গেছে ইন্ডিয়ানদের মধ্যে একটু লাইপোপ্রোটিন লিটিল এর পরিমাণটা বেশি থাকে। সেটাও একটা অনেক সময় খুব ওটার ফোকাস করা হয়েছিল, যদিও একদম কনভিনসিংলি বলা যাচ্ছে না, সেটাও একটা ফ্যাক্টর। আর একটা ফুড হ্যাবিট, আমাদের ফুড হ্যাবিট একদমই ভালো না। আমরা ভাজাভুজি বেশি খাই, তেল বেশি খাই, মিষ্টি বেশি খাই। আমরা সবসময় ভাবি যে ডিম খাওয়া খুব খারাপ, ডিম খাওয়া কিন্তু অত খারাপ না। একটা যদি ডিম খান সেদ্ধ, তেলটা মানে ভাজার থেকে সেদ্ধ, দিনে একটা করে ডিম খান, তার কিন্তু অনেক উপকার আছে। ফিশ যদি খান উপকার আছে, চিকেন অল্প খেতে পারেন অসুবিধা নেই, মাটনটা ভাজে। আর সবচেয়ে বাজে হচ্ছে তেলের পরিমাণ যদি বেশি খান, যে তেলই খান বেশি খাওয়া যাবে না, 10 থেকে 20 ml পার ডে, 20 ml না ছাড়ানোই ভালো। আর শাকসবজি বেশি খেতে হবে, ফ্রুটস খেতে হবে, এগুলো আমরা খাই না। আর একটা তো আছেই ডায়েট, মানে ফুডের কোয়ালিটি বা ইনসেকটিসাইডস, পেস্টিসাইড, এগুলো খাবার এখন খুব বেড়ে গেছে, সেগুলো আমাদের ক্ষতি করে। পলিউশন বেড়ে গেছে, পলিউশন একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। দিল্লিতে তো মারাত্মক পলিউশন হয়, আমাদের এখানেও পলিউশন আছে, পলিউশনগুলো সব রকম রোগ করে। লাঙে শুধু ভাবি পলিউশন মানে লাং না, শরীরে প্রত্যেকটা অর্গানে এফেক্ট আছে আলটিমেট। হ্যাঁ, পলিউশন ভীষণ বাজে। পলিউশন আমরা সবসময় ভাবি বলতে পলিউশন মানে লাংটা খারাপ হচ্ছে, কিন্তু আলটিমেটলি হার্টেও এফেক্ট হচ্ছে, ডাটা আছে, একদম অথেন্টিক স্টাডি আছে।
0: আচ্ছা, এই মুহূর্তে একজন লিসনার রয়েছেন আমাদের সঙ্গে,
2: বাবাই সিংহ বারাসাত থেকে, আমার বয়স 23 বছর। আমরা প্রায় বিভিন্ন জায়গায় পড়ি বা শুনি যে বিদেশিদের তুলনায় ভারতীয়দের, বিশেষ করে আমাদের বাঙালিদের, হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি। স্যারের কাছে আমার প্রশ্ন, এর

0: নাকি আমাদের শারীরিক বা জেনেটিক গঠন দায়ী, নাকি আমাদের জীবনযাত্রা খাদ্যাভ্যাস যেগুলো আপনি বলছিলেন, যেমন বেশি তেল মশলাযুক্ত খাবার, ফাস্টফুড বা অতিরিক্ত মিষ্টি খাওয়া মূল কারণ? ভারতীয় হিসেবে আমাদের হার্টকে সুস্থ রাখতে এবং কম বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে দৈনন্দিন জীবনে খাওয়া দাওয়াটা ঠিক কিভাবে পরিবর্তন আনা সব থেকে বেশি জরুরি?
1: ডায়েটটা যদি একটু বলেন।
2: ভালো কথাই বলেছেন, উত্তরটা আমি আগে দিলাম যে জেনেটিক্যাল সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমাদের কেন আগে হয়, প্রিম্যাচিওর হয়, 10-15 বছর আগে হয়, রিস্ক বেশি, জেনেটিক ফ্যাক্টরটা সবসময় বেশি। জেনেটিক্স তো আমরা চেঞ্জ করতে পারবো না, ওটা তো আমার থাকবেই। আমি চেঞ্জ করতে পারি আমার হ্যাবিট, যেগুলো বাজে হ্যাবিট, স্মোকিং ছেড়ে দিতে হবে, অ্যালকোহল খাওয়া যাবে না, ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করতে হবে, ব্লাড প্রেশার থাকলে সেটা কন্ট্রোল করতে হবে, ফুড হ্যাবিটটা আমি পরে বলছি, উনি যেটা জানতে চেয়েছেন। আর আমরা যেটা বলি, হাঁটার সময় পাই না, বের করতে হবে আমাকে, দিনে 1/2 ঘন্টা হাঁটতে হবে, সপ্তাহে 150 মিনিট হাঁটলেই হবে। কী হাঁটা? ব্রিস্ক ওয়াকিং। ব্রিস্ক ওয়াকিং মানে কি? নর্মাল স্পিডের থেকে একটু স্পিডে, একটু যেন ঘাম ঝরে যায় সামান্য, প্রচুর দৌড়াতে হবে না, ছুটতে হবে না, নর্মাল স্পিডের থেকে বেশি যেতে হবে, সপ্তাহে 150 থেকে 160 মিনিট সাফিসিয়েন্ট। এটা করতে হবে, জিমে যাওয়ার দরকার নেই, যে জিমে যেতে হবে, ব্যায়াম করতে হবে। জিমে যাওয়ার অনেক ডিসঅ্যাডভান্টেজও আছে, প্রচুর ব্যায়াম করা হয়, সাপ্লিমেন্ট খায়, সেগুলো কী খায় জানি না, অনেক ওভার ওয়ার্ক করে ফেলে, কন্ট্রোল থাকে না কতটা কী করবো। তখন জিমে গিয়ে লোকের একটা আইডিয়া হয় যে মাসলটা বাড়ছে মানে আমার শরীর খুব ফিট, এটা কিন্তু টোটালি ভুল ধারণা। আমার বিশাল মাসল থাকতে পারে, ফিটনেস কাকে বলে? এন্ডোথেলিয়াল ফিটনেস বলি। এন্ডোথেলিয়াল ফিটনেস মানে কি? এটা একটু মেডিকেল টার্ম হয়ে যাচ্ছে। আলটিমেটলি যে হার্ট অ্যাটাক হচ্ছে বা ব্রেনে স্ট্রোক হচ্ছে, সবই কিন্তু হচ্ছে আমাদের যে ধমনিগুলো থাকে, ধমনির ভিতরে যে রক্ত চলাচল করছে, সেই ভিতরের যে ওয়ালটা, সেই ওয়ালের মধ্যে কোলেস্ট্রল বা চর্বি জাতীয় জিনিস জমছে। এবং ধমনিটা যখন ব্লক হচ্ছে, ব্লক হয়ে গেলে কী হবে? সেই ধমনিটা একটা জায়গায় সাপ্লাই দিত, হার্টে যে জায়গাটা সাপ্লাই দিত সেখানে ব্লাড যাচ্ছে না, তাহলে মাসলটা ড্যামেজ হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে। ব্রেনে যে জায়গাটা ধমনি দিয়ে রক্ত যেত সেই জায়গাটা যাচ্ছে না। তো ওই যে ওয়ালের লাইনিংটা ফিট কতটা, আমার মাসেল প্রচুর আছে, 1 ফোঁটা ফ্যাট নেই মানে বিশাল ফিট ভাবার কারণ নেই, হয়তো গুড, ঠিক আছে, ফ্যাট নেই, মাসেল আছে, ভালো, দ্যাট ইজ গুড। কিন্তু আমার এন্ডোথেলিয়ামটা, ওই যেটা বললাম, ধমনির ভিতরে লাইনিংটা কত ফিট, ওটাতে কোনো ডিজিজ আছে কি না, ওটাতে কোলেস্ট্রল জমছে কি না, সেটা হচ্ছে ফিটনেস। আর ডায়েটারি হ্যাবিটে যেটা উনি কোয়েশ্চেন করেছেন, কিচ্ছু ভাবার দরকার নেই, খুব কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। পৃথিবীর সব কিছু কমন সেন্সের মধ্যেই ছিল, সায়েন্টিস্টরা এত কিছু আবিষ্কার করেছেন কমন সেন্স দিয়েই। নিউটন একটা পড়ে গেল আপেল, সেখান থেকে কত কিছু আবিষ্কার করলো, কমন সেন্স। সেরকম এখানেও কমন সেন্স, যেটাকে সহজ পাচ্য খাবার বলে কমন, সেটা কি? কার্বোহাইড্রেট খান, অল্প খান, শাকসবজি খান, তেলের পরিমাণটা কম থাকুক, একটু ফ্রুটস থাকুক, ডিম খায় বা একটা মাছ খায়, এইগুলো খেলে যথেষ্ট। আমার সাপ্লিমেন্ট বেশি খেতে হবে না, পরিমিত খান, পেটটা জাস্ট ভরে গেল, খাবার ছেড়ে দিন, আরও একটু পেটটা ভরি নি দরকার নেই।
0: ফোনে কেউ আছেন বোধ হয়, সরাসরি একবার কথা বলে দেখি।
1: নমস্কার, কে বলছেন?
3: আমি অনন্তমা খান বলছি।
0: কোথা থেকে?
3: গোটিয়ারানিয়া বাজার থেকে।
1: বলুন।
3: বলছি, সুস্মিতা জি ভালো আছেন?
1: ভালো আছি, ভালো আছি।
0: এবার আপনার প্রশ্নটা বলুন হেমন্ত বাবু।
3: বলছি সঞ্জয়দা, বলছি কি, আমার বাপের শুকনো টিভি হয়েছে, তো শুকনো টিভির হাত থেকে মানে আমি বাঁচাতে চাই, এটা মানে সবকিছু খেতে পারবে, কোনো টক কিছু খেতে পারছে না, সেটাই একটুখানি বললে যেন ডাক্তারবাবুকে বললে যেন খুব ভালো হয়।
2: কি বললেন?
0: আচ্ছা, কি হয়েছে বললেন? শুকনো
2: তার ওষুধ খেতে হবে, ওষুধ খায়, এবং সেই ওষুধগুলো সরকারি হসপিটালে তো বিনা পয়সাতেই পাওয়া যায়, কিনতেও হয় না।
1: আমাদের একটা প্রশ্ন রয়েছে আমাদের লাইভে, চিত্তরঞ্জন বিশ্বাস লিখছেন, না সুমিত শঙ্কর লিখছেন, নমস্কার ডাক্তারবাবু, আমার মা হাইপার টেনশন রোগী, বিগত 20 বছর ধরে ডাক্তারবাবুর পরামর্শ মতো উনি অ্যাট্রোভাস্টেশন অ্যান্ড ক্লপিডোগ্রেল কম্পোজিশন মেডিসিন নিচ্ছেন প্রতিদিন রাতে শোবার আগে। ওনার বর্তমান বয়স 76 বছর। এই মেডিসিনটা কি ওনাকে সারা জীবন খেয়ে যেতে হবে? এই বিষয়ে জানতে পারলে বিশেষভাবে উপকৃত হব।
2: যিনি ডাক্তারবাবু ওনাকে এই দুটো ওষুধ দিয়েছেন তিনি সন্দেহ করেছেন যে ওনার হাটে কোনো রক্ত চলাচলের ব্লক আছে, যেটা অ্যাঞ্জাইনা বা কিছু আছে। কারণ ইউজুয়ালি যাদের বা কোনো সিটি এনজিও বা এগুলো

0: করে কিছু কোলেস্ট্রল জমার লক্ষণ পেয়েছেন, সবসময় তো এনজিও করে ওষুধ দেওয়া হয় না, সিমটম দেখে ওষুধ দেওয়া হয়, তো উনি যদি এই ওষুধগুলো খেয়ে ভালো থাকেন এবং যদি কোনো সাইড এফেক্ট না হয়, যেমন অ্যাট্রোভাস্ট্যাটিন অনেক সময় মাসল পেন একটু হতে পারে বা অন্য কিছু কমপ্লিকেশন না হয়, আর ক্রোপিডোগেলটা রক্ত পাতলা করার ওষুধ অনেক সময় একটু ব্লিডিং ম্যানিফেস্টেশন হয়, এগুলো যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে বা কমপ্লিকেশন না হয় তাহলে ডাক্তারবাবুর পরামর্শ মতো খেয়ে যায় ভালো, এগুলোর বেনিফিট আছে।
1: আচ্ছা, এই যে নানান রকম হার্ট ডিজিজগুলোর একটু যদি বয়সের জায়গাগুলো বলেন, মানে কোন বয়স থেকে কোন ধরনের ডিজিজ আসে?
0: আমাদের দেশে এজটা ফিক্স করা যাচ্ছে না স্টিল, যেমন যেমন কনজেনিটাল হার্ট ডিজিজ যেটা বললাম, জন্মগত রোগ, সেগুলো জন্মের পরেই ধরা পড়তে পারে, ইকোকার্ডিওগ্রাফি করলে এটা ধরা পড়ে যায়, অনেক সময় সিমটম হয় বা অ্যাসিমটোমেটিক থাকে, মানে অনেক সময় হয়তো জন্মেছে একটা ফুটো নিয়ে হাঁটে, ধরা পড়লো 65 বছর বয়সে গিয়ে, এরকম হতে পারে, সিমটমই করেনি হয়তো, কোনোদিন সারা জীবনে সিমটম নাও হতে পারে। মানুষের রোগগুলো হচ্ছে অদ্ভুত, একই রোগ একই ডিজিজ, যার ফুটো ছোট আছে হয়তো সিমটমই হলো না, সারা জীবন 80 বছর বয়সে গিয়ে ধরা পড়লো ইকো করতে গিয়ে হাটে ফুটো আছে, অবাক হলেন উনি, আচ্ছা উনি হয়তো পাহাড়টা আরও ঘুরে এসেছেন অনেক উঁচুতে, এরকম হতে পারে। আবার ওই ফুটোই হয়তো বড় ছিল, 5-7 বছরের প্রবলেম করলো, এটা একটা হতে পারে। তো কনজিটালগুলো ইউজুয়ালি আর্লি ধরা পড়ে, আর এখন ইকোকার্ডিওগ্রাফি মেশিনটা খুব ইজিলি অ্যাভেলেবেল হয়ে যায়, তো আর্লি ধরা পড়ছে, আগেকার দিনে একটু পরে ধরা পড়তো, তা আর্লি ধরাটাই ভালো, আমরা ধরে ফেললে তার ট্রিটমেন্টটা করতে পারবো, কারণ অনেক সময় বড় বয়সে গিয়ে কমপ্লিকেশনও হয়ে যেতে পারে। তাই এখন কনজিটাল হার্ট ডিজিজ কিন্তু ম্যাক্সিমাম পিক আপ হয়ে যায়, আগে যেমন 30-40 গিয়ে ধরা পড়তো অনেক সময়, এখন সেটা আগেই ধরা পড়ে যায়, এটা একটা ভালো দিক, কারণ সব জায়গাতে ইকোকার্ডিওগ্রাফি মেশিন হয়, অনেক সময় বাচ্চা হলে রুটিন কোনো সিমটম বুঝলে ডাক্তারবাড়ি ইকোকার্ডিওগ্রাফি করে নেয়, এবং লাকিলি আমাদের ইকোকার্ডিওগ্রাফিটা গভর্নমেন্ট হসপিটালে ওয়াইডলি অ্যাভেলেবেল আছে, এটা একটা গেল। নেক্সট যেগুলো জেনেটিক ডিজিজ যেগুলো, সেগুলো ভ্যারিড এজে প্রেজেন্টেশন করে, অনেক সময় আর্লি এজেও করতে পারে, অ্যাডাল্টও করতে পারে, কোনো ফিক্সড এজ নেই। করোনারি আর্টারি ডিজিজ নর্মালি 60-65-70 হওয়ার কথা, 80-তেও হওয়ার কথা, কিন্তু আমাদের দেশে বলেছি আমরা 25 বছর বয়সেও হার্ট অ্যাটাক দেখেছি, 30 বছর বয়সেও দেখেছি, 40-ও দেখেছি, এবং নট এ ভেরি একটা দুটো কেস নয়, পাওয়া যায়, এবং সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যেগুলো দেখেছি স্মোকিং হচ্ছে একটা কমন রিস্ক ফ্যাক্টর, স্মোকিং অলমোস্ট থাকে, নাহলে ফ্যামিলি হিস্ট্রি, যে আমার বাড়িতে বাবা মায়েরও হার্ট অ্যাটাক হয়েছিল অল্প বয়সে, এটা নিয়ে পরে একটু কথা বলে নেবো, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা হিস্ট্রি। রিউমাটিক হার্ট ডিজিজ যেটা, ওটা সাধারণত ইয়াংদেরই হয়, মানে 50 বছরে গিয়ে ফার্স্ট টাইম রিউমাটিক হার্ট ডিজিজ হচ্ছে, এরকম ইউজুয়ালি হয় না, 5-10-15-20 মধ্যে ইউজুয়ালি হয়ে যায়, তো এগুলো মোটামুটি
1: কিউরেবল।
0: রিউমাটিক হার্ট ডিজিজটা হচ্ছে গলায় একটা ইনফেকশন হয় স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়া দিয়ে, তারপর সেই ব্যাকটেরিয়ার এগেনস্টে কিছু আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডিগুলো জয়েন্ট হার্টের সাথে ইন্টারাকশন করে ড্যামেজ করে, পেশেন্টদের জ্বর হয়, যে গাঁটে ব্যথা হয়, অনেক সময় বুঝতেও পারে না হার্টের ব্যথাটা ধরলো, এবার হার্টের ভালভগুলো ধরে ফেলে, এবার সেটা অল্প ধরলে হয়তো পরে প্রবলেম হবে না, কিন্তু বেশি ধরলে ভালভগুলো সরু হয়ে যেতে পারে, ভালভগুলো লিক করতে পারে, কাজে এটা ভ্যারিড প্রেজেন্টেশন হতে পারে। কিউরেবল মানে যদি হার্ট ধরার আগে আমি ট্রিট করে দিতে পারি তাহলে হয়তো হার্টকে ধরলোই না, তাহলে হার্টে কোনো প্রবলেম হলো না, কিন্তু হার্টে একবার যদি হয়ে ভালভটা ভালো রকম ড্যামেজ হয়ে যায় তাহলে ইউজুয়ালি কিউরেবল হয় না, হয়তো দমিয়ে রাখা যাবে বা পরে ভালভের অপারেশন লাগবে, এটা একটা।
1: আচ্ছা,
0: পরে আমি আরেকবার যখন আলোচনা করব ফ্যামিলি হিস্ট্রিটা প্রিম্যাচিওরটা বলে দেব,
2: এই যে একটা আরেকবার আমরা কথা বলবো। ফোনে কে আছেন?
3: হ্যালো,
2: নমস্কার।
3: নমস্কার, আমি শ্যামল বসুদই যাদবপুর থেকে বলছি।
2: বল।
3: হ্যাঁ, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল একটু আগে আমি একটু আলোচনা শুনছিলাম রিউমাটিক হার্ট ডিজিজ, সেটার সম্বন্ধে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, উনি যেটা আলোচনা করলেন যে রিউমাটিক হার্ট ডিজিজ অনেক সময় গলা ইনফেকশন থেকে, যেটা স্টেফাইলোকক্কাস যেটা হয় তার থেকে যে ইয়ে হয় অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি হার্টের উপর পড়ে। এখন ব্যাপারটা হয়েছে যে অনেক সময় বলা হয় রিউমাটিক হার্ট ডিজিজ অটো ইমিউন ডিজিজ। এখন আমার কথা হচ্ছে যে এই এই এই অটো ইমিউন ডিজিজটা জেনারেলি বলে ছাড়ে না, ওখানটা ইমিউনে সাপ্রেসিভ ড্রাগ দিতে হয়, তা এই ক্ষেত্রে কি মানে সুরাহাট আছে, এইটাই আমার একটা। আর দু নম্বর প্রশ্ন হচ্ছে, যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের কিন্তু হার্টে একটু রিস্ক ফ্যাক্টরটা থাকে শুনেছি, তা ডায়াবেটিক পেশেন্ট কিভাবে লাইফস্টাইল মেনটেন করবে যাতে তার হার্টের ওপর কোনো অসুবিধে হয় না, বা হার্ট ভবিষ্যতে হার্ট অ্যাটাক থেকে সে মুক্ত পায়, এটাই আমার প্রশ্ন। নমস্কার,
2: অনেক ধন্যবাদ শ্যামলবাবু,
0: ভালো কোয়েশ্চেন করেছেন। প্রথমটা তো ওই অটোইমিউনই হচ্ছে, অটোইমিউন মানে যেটা বললাম যে ইমিউনিটিটা তৈরি, অ্যান্টিবডিগুলো কি যে কোনো একটা স্ট্রেপটোকক্কাল ইনফেকশন হলো বডির প্রাইমারি রেসপন্স হচ্ছে একটা অ্যান্টিবডি তৈরি করবে ব্যাকটেরিয়াটাকে মারার জন্য, এবার সেই অ্যান্টিবডিগুলো ক্রস রিয়্যাক্ট করছে জয়েন্টের টিস্যুর সাথে, হার্টের টিস্যুর সাথে,

0: সেটা সেই হিসাবে একটা অটোইমিউনিটির মতো ব্যাপার হচ্ছে, কিন্তু এটা যেহেতু ব্যাকটেরিয়ার ইনফেকশনের পরে হচ্ছে সেজন্য প্রাইমারি টার্গেট হচ্ছে আমাকে ব্যাকটেরিয়াটাকে মারতে হবে। তো একটা পেনিসিলিন গ্রুপের ওষুধ দেওয়া হয় ব্যাকটেরিয়াটাকে মারার জন্য, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে ওটা করে দিলে কিন্তু আমার রোগটা যদি হাটকে ধরে ফেলে অলরেডি, যখন আমার গলায় ইনফেকশনটা হচ্ছে ফ্যারিঞ্জাইটিস, তখন যদি আমি অ্যান্টিবায়োটিক দিয়ে তাড়াতাড়ি ব্যাকটেরিয়াটাকে মেরে দিতে পারি, তাহলে কিন্তু আর অ্যান্টিবায়োটিকগুলো অত তৈরি হবে না, অটোইমিউনিটি স্কোপটা থাকবে না। কিন্তু ধরুন গলায় ইনফেকশন হলো, ওষুধ খেলেন না, পাঁচ দিন সাত দিন ধরে অ্যান্টিবায়োটিক খেলেন না, যেটা ব্যাকটেরিয়াল হয়েছে, সব গলায় ইনফেকশনেই অ্যান্টিবায়োটিক লাগে না ঠিকই, কিন্তু অনেক সময় স্ট্রেপটোকককালগুলোই লাগে, সেগুলোর জন্য গলা ইনফেকশন হলে ডাক্তারবাবুকে দেখানো দরকার যে কোনটাতে অ্যান্টিবায়োটিক খাবেন কোনটাতে খাবেন না। অ্যান্টিবায়োটিক যদি দু তিন দিনের মধ্যে চালু করে দেন তাহলে অ্যান্টিবায়োটিকগুলো তৈরিই হবে না, অটোইমিউন ডিজিজটা হবে না। কিন্তু এটা যদি আনট্রিটেড থাকে বা অনেক সময় ভালো বোঝা যায় না, অল্প হলেও ইমিউনিটি তৈরি হলো, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক দিলে হাটটাকে আমি প্রিভেন্ট করতে পারবো না, কিন্তু অনেক অংশে প্রিভেন্ট করতে পারবো। আর যখন হাটটাকে ধরে ফেলছে তখন আর অ্যান্টিবায়োটিক দিয়ে আমি আলাদা করে হার্টের ড্যামেজটাকে আটকাতে পারবো না, তখন দরকার হলে আমাকে স্টেরয়েড গ্রুপের ওষুধ বা কোনো কিছু দিতে হতে পারে, এবং ইকো করে দেখতে হবে কতটা ভালভের ড্যামেজ হয়েছে। অ্যাকিউট স্টেজে জ্যামের ড্যামেজ হলেও সেটা পরে হয়তো ড্যামেজটা রিকভারও করতে পারে, আর যদি পারমানেন্ট ড্যামেজ অনেকটা হয় তখন তার ট্রিটমেন্ট করতে হবে, এটা একটা জিনিস। আর যেটা উনি ভালো কোশ্চেন করেছেন, আমরা তো বললাম রিস্ক ফ্যাক্টরগুলো, রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে জেনেটিক যেমন একটা ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর, যেটা আমার হাতে নেই, এজ ইটসেলফ একটা রিস্ক ফ্যাক্টর। আমার বড় বয়স বাড়বে, 80 বছর বয়স হবে, 70 বছর বয়স হবে, এক্সপেক্টেড আমার হার্টের রোগ হতেই পারে কিছু না থাকলেও, এগুলো তো আমার হাতে নেই। হাতে যেটা আছে আমি বললাম রিস্ক ফ্যাক্টরগুলো, স্মোকিং ছাড়া, অ্যালকোহল ছাড়া, ডায়েটারি হ্যাবিট, লাইফস্টাইল, এগুলো আর যে কিছু ডিজিজ, একটা হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল, একটা হচ্ছে সুগার কন্ট্রোল। তো ডায়াবেটিস যারা আছে তার সুগার কন্ট্রোল রাখাটা দরকার, এবং তাদের স্পেসিফিক্যালি প্রেশারটাও কন্ট্রোল রাখা দরকার। মানে একটা লোকের ধরুন সুগার আছে, প্রেশার আছে, স্মোকিং আছে, অ্যালকোহল আছে, চারটে রিস্ক ফ্যাক্টর, আর একটা লোকের আছে মানে সে চারটে ডিনামাইন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অ্যাটম বোম নিয়ে ঘুরছে চারটে, আর একটা লোকের ডায়াবেটিস আছে আর কিছু নেই, প্রেশারও নেই, স্মোকিংও নেই, আর হচ্ছে আপনার অ্যালকোহলও নেই, সে কিন্তু একটা অ্যাটম বোম নিয়ে ঘুরছে। কাজেই আমাকে অ্যাটম বোমের নাম্বারগুলো কমাতে হবে। ডায়াবেটিস আছে মানে একটা অ্যাটম বোম তো আমার থাকলোই, কিছু করার নেই, ওটাকে আমার কন্ট্রোল করতে হবে, কিন্তু বাকি যে অ্যাটম বোমগুলো আছে যেমন প্রেশার সেটাকে কন্ট্রোলে রাখতে হবে। তারপর হচ্ছে আমার নেশা করা যাবে না, অ্যালকোহল একদম ছোঁয়া যাবে না, স্মোকিং ছাড়তে হবে। আর একটা হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার লিপিড প্রোফাইলটা দেখে কোলেস্ট্রল এলডিএলটা কত আছে দেখতে হবে, সেটাকে কন্ট্রোলে রাখতে হবে। ম্যাক্সিমাম ডায়াবেটিস পেশেন্টকে কিন্তু কোলেস্ট্রল ওষুধ দেওয়া হয় 40 বছরের উপর হলে, কারণ এইগুলো দিয়ে হার্টের মধ্যে আমার চর্বি, হার্টের একটা হবে কী করে, হার্টের যে রক্তরসের জায়গায় সেখানে চর্বিটা জমবে, কোলেস্ট্রলটা জমবে, সেটাকে জমতে দেওয়া যাবে না। তার জন্য হচ্ছে অ্যাটরভাস্টাটিন গ্রুপের ওষুধ বা স্ট্যাটিন গ্রুপের ওষুধটা খুব ইম্পর্টেন্ট।
1: আচ্ছা,
0: কাজে আর একটা অনেক সময় থাকে ডায়াবেটিস আছে তাদের আবার প্রিম্যাচিওর ফ্যামিলি হিস্ট্রি অফ করোনারি ডিজিজ আছে। প্রিম্যাচিওর মানে কি, মেলদের লেস দেন 65 ফিমেলে, আর মেলদের হচ্ছে লেস দেন 55 বাড়িতে হার্ট অ্যাটাক হয়েছে বা হার্টের রোগ হয়েছে, সেরকম যদি হিস্ট্রি থাকে তার কিন্তু 5টা অ্যাটম বোম হয়ে গেল। মানে প্রিম্যাচিওর ফ্যামিলি হিস্ট্রি অফ করোনারি ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, স্মোকিং, অ্যালকোহল, তো এই এক একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু এক একটা অ্যাটম বোম হিসেবে ধরতে হবে, যে কোনো দিন বাস্ট করতে হবে,
1: এতটাই গুরুত্ব
0: দিতে হবে। এইগুলো কমিয়ে যত কমাতে পারবো আমার রিস্ক তত কমবে। এবং সবচেয়ে প্রবলেম কি, এগুলো কোনোটাই তো সিমটম করবে না। সুগার আছে আপনার একটু উইকনেস, কারো 400 সুগার কিছু সিমটম নেই, প্রেশার 120 কোনো সিমটম নেই, স্মোকিং করছেন ক্ষতি হচ্ছে আপনি বুঝতে পারছেন না, বরং ভালো লাগছে ব্রেনটা, অ্যালকোহল খাচ্ছেন আপনি কিছু বুঝতে পারছেন না ক্ষতি হচ্ছে, প্রিম্যাচিওর ফ্যামিলি হিস্ট্রি ছিল তারও কোনো সিমটম হবে না, 5টা জিনিসেরই কোনো সিমটম নেই, এবং পেশেন্টকে কনভিন্স করে ট্রিটমেন্টটা করে যেতে হবে। এরকম না যে 2 বছর করলাম তারপর 2 বছর পর তো ভালো আছে আর ওষুধ খেতে ভালো লাগছে না বন্ধ করে দিই, এটাও একটা কমন প্রবলেম যে মেনটেন করে না,
1: একটু ভালো থাকলেই যে কোনো ওষুধ না
0: খাওয়া। হ্যাঁ, আর এ তো বুঝতে পারছেন না, এ তো হাঁটু ব্যথা না, যে হাঁটু ব্যথার একটা পেন কিলার খেলে ব্যথাটা কমছে আমার, এখানে তো সুগার আমার বাড়লো, টেস্ট করলাম না জানতে পারলাম না, প্রেশার ওষুধ খাচ্ছিলাম কন্ট্রোল ছিল এখন বন্ধ করে দিলাম কোনো কষ্ট হচ্ছে না, আমার অ্যালকোহল খাচ্ছি ক্ষতি হচ্ছে আমি বুঝতে পারছি না, স্মোকিং আমার খেতে ভালো লাগছে আমি ক্ষতি হচ্ছে বুঝতে পারছি না, আমার ফ্যামিলি হিস্ট্রি খারাপ তাতে কি যায় আসে, আমার কিছু হবে না, এই হচ্ছে ব্যাপার।
2: সঙ্গমিত্রা ঘোষ ভাটপাড়া কাঁকিনাড়া থেকে লিখছেন, যাদের হার্টের ভালভের রেঞ্জ একটু বেশি থাকে তাদের কি সারা জীবন ওষুধ খেতে হয়?
0: ভালভের রেঞ্জ মানে কথাটা ঠিক বোঝা গেল না, হার্টের ভালভের তো রেঞ্জ মানে ধরুন লিক হতে পারে, একটা লিক বা স্টেনোসিস হতে পারে। ভালভে ইউজুয়ালি দুরকম প্রবলেম হয়, একটা ভালভ লিক করে যেগুলোকে আমরা রিগার্জিটেশন লিজন বলি, আর ভালভটা সরু হয়ে যায় সেটা স্টেনোসিস হতে পারে। এই দুটো হলে কি ইউজুয়ালি কমন কারণ হচ্ছে রিউমাটিক হার্ট ডিজিজ, এবং তার জন্য একটা পেনিসিলিন প্রোফাইল্যাক্সিস নিতে হয় আর কিছু ওষুধ খেতে হতে পারে। আর উনি যদি ভালভটা বলে ওটা করোনারিতে কিছু

0: বলে থাকেন তাহলে তো তার যদি ভালভেট না বলে ওটা বলতে চান উনি যে রক্ত চলাচলের জায়গায় কোনো প্রবলেম আছে, তাহলে তার জন্য তো ওষুধ খেতেই হবে।
1: কল্যাণ দত্ত লিখছেন আন্ডার 18 এর ওভারওয়েট হার্ট এফেক্টের বিষয়ে বলবেন প্লিজ।
0: খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখন দেখবেন চাইল্ডহুড ওবেসিটি একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। চাইল্ডহুড ওবেসিটি তো খাওয়ার ডায়েট হ্যাবিটই তো খুব বাজে এখন বাচ্চাদের। ফাস্টফুড খাবে, বাড়ির বাবা মারাও আজকাল আমরা কে রান্না করবে একটু খাবার আনিয়ে নিই বাইরে থেকে, সেগুলো তেল প্রচুর, ক্যালোরি ইনটেক অনেক বেশি, সুগার বেশি আছে। তো এখন অনেক সময় দেখা যাচ্ছে 18 বছর বয়সে কোলেস্ট্রল অনেক বেশি, ব্লাড প্রেশারও বেশি, বাচ্চাদের স্ট্রেসও বেশি। কাজেই এই 18 বছর বয়সটা কিন্তু 16 থেকে 18 বছর বয়সটাই কিন্তু আইডিয়াল বয়স যে আমাদের রিস্ক ফ্যাক্টরগুলো বের করতে হবে এবং এই বয়স থেকে টার্গেট করতে হবে। কারো যদি 18 বছর বয়স থেকে প্রেশার হয় সেটা যদি 40 বছর বয়স পর্যন্ত টানে, বা 18 বছর বয়স থেকে ওজন আছে সেটা 40 বছর বয়স যাচ্ছে, কোলেস্ট্রল বেশি, যত আর্লিয়েজ থেকে রিস্ক ফ্যাক্টরগুলো থাকবে তার তত তাড়াতাড়ি হার্টের রোগ হওয়ার চান্সটা বাড়বে।
2: ফোনে কি আছেন? নমস্কার। কেউ তো এসেছিলেন কিন্তু কথা বললেন না,
1: একটু ধৈর্য ধরে থাকতেই হবে।
2: এই রিস্ক ফ্যাক্টরে কথা আমরা বলছি, আমরা ধরুন গত 15-20 বছর ধরে আপনারা বেশি কি দেখছেন বাচ্চারা একেবারে ছোটরা তারা হার্টের রোগ নিয়ে কেউ কেউ জন্মাচ্ছে, এই যে প্রবণতাটা এটা কি মূলত জেনেটিক?
0: জন্মগত হার্ট যেটা কনজেনিটাল হার্ট ডিজিজ, এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে। একটা তো জেনেটিক আছে, কিছু জিনের জন্য হয়, দেখবেন বাড়িতে হয়তো ফ্যামিলিয়াল কিছু কনজেনিটাল হার্ট ডিজিজ হয়, সেটা তো হাতে নেই জিন। 2 নম্বর হচ্ছে বাকি কিছু আননোন ফ্যাক্টরও আছে। এখন অ্যাকচুয়ালি বেশি আমরা দেখি তার কারণ একটা হচ্ছে বেশি ডিটেক্টেড হচ্ছে। আগে হয়তো জন্মাতে ইকোকার্ডিওগ্রাফি মেশিনই ছিল না, শুধু কানে শুনে মনে হতো হাটে একটা ফুটো আছে, কিন্তু যতক্ষণ না ইকোটা করছি কনফার্ম তো করা যায় না, শুনে মানে স্টেথোস্কোপ দিয়ে আমরা সন্দেহ প্রকাশ করতে পারি, কনফার্মেশনটা হবে না, ডিটেকশনটা বেশি হচ্ছে এখন। আর একটা ফ্যাক্টর যেটা হচ্ছে এখন আমাদের তো ফুড হ্যাবিট বা ডায়েটে যেটা বলছিলাম যে অনেক রকম কি বলবো পেস্টিসাইড থেকে শুরু করে ইনসেকটিসাইড, ফুড কোয়ালিটি ইজ নট গুড। তো একটা মা যেটা খাবারটা খাচ্ছে সেটা শরীরে যাচ্ছে, তার এফেক্ট বাচ্চার উপর কী হচ্ছে আমরা নোবডি নোজ, কোনো স্টাডি করে।
3: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রসংঘে জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রেজাব তাইয়েব এরদোয়ানের মন্তব্যকে অবাঞ্ছিত আখ্যা দিয়ে ভারত তাকে খারিজ করে দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ইউক্রেন এবং ইরানে বর্তমান সংঘাতের ফলে আগামী দিনে সম্ভাব্য খাদ্য সংকট বিরাট আকার ধারণ করতে পারে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে নৌসেনা অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের পর্যালোচনায় যৌথ সংসদীয় কমিটি আজ দ্বিতীয় বৈঠক করেছে। জঙ্গি যোগ আছে সন্দেহে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ পশ্চিমবঙ্গ থেকে মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। এশিয়ান গেমসে ভারত 2টি সোনাসহ আজ 10টি পদক পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ভাষণে জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রেজাব তাইয়েব এরদোয়ানের মন্তব্যে অবাঞ্ছিত আখ্যা দিয়ে তাকে খারিজ করে দিয়েছে ভারত। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটি ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব সম্পর্কিত একটি অভ্যন্তরীণ বিষয়, এই বিষয়ে কোনো বহিরাগত পক্ষের কথা বলার বা হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই বলে তিনি মন্তব্য করেন। ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা IBS-এর যৌথ বিবৃতির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি এই 3 দেশের বিদেশমন্ত্রীরা এক বৈঠকে মিলিত হন। বৈঠকে বেশ কিছু অর্থনৈতিক, উন্নয়নমূলক ও নির্দিষ্ট কিছু রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।
4: Post the meeting, the 3 countries have come out with a joint statement wherein the collective view of the 3 countries have been put together. There are several economic issues, development issues, also certain political issues which have been reflected. As far as India's own point of view on Palestine is concerned, we stand for a 2-state solution of which you are very well aware.
3: মার্কিন যুক্তরাষ্ট্রের 100% শুল্ক আরোপের বিষয়ে মুখপাত্র জানান, বিদেশ সচিব বিক্রম মিশ্রি সম্প্রতি নতুন দিল্লিতে একটি মার্কিন সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আরও বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্টের বিষয়ে বিদেশ সচিব ভারতের উদ্বেগ প্রকাশ করেছেন। পারস্য উপসাগরে ভারতীয় জাহাজের উপস্থিতির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, এই মুহূর্তে ওই এলাকায় ভারতীয় পতাকাবাহী ছটি বাণিজ্যিক জাহাজ রয়েছে,

0: পাশাপাশি ভারতে পণ্য পরিবহনে যুক্ত আরও ছটি বিদেশি পতাকাবাহী জাহাজ রয়েছে। তিনি আরও জানান, এই জাহাজগুলিতে প্রায় 163 জন ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন। শ্রী জয়সওয়াল বলেন, নৌ পরিবহন মন্ত্রক এসব জাহাজের চলাচলের উপর নজর রাখছে এবং নাবিকদের সার্বিক কল্যাণের বিষয়টি খতিয়ে দেখছে। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জলবন্টন চুক্তি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের একটি যৌথ নদী কমিশন রয়েছে এবং নদী সংক্রান্ত যাবতীয় বিষয় ওই কমিশনেই নিষ্পত্তি করা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ইউক্রেন এবং ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলে সংঘাতের ফলে আগামী দিনে সম্ভাব্য খাদ্য সংকট বিরাট আকার ধারণ করতে পারে। তিনি বলেন, এই সংঘাত দক্ষিণ বিশ্বের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে। এশিয়া সোসাইটির এক অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, কৃষ্ণসাগরে শস্য পরিবহন ব্যাহত হওয়া এবং সার সংকট খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিদেশমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক জ্বালানি বাজার ইতিমধ্যেই সংকুচিত। তিনি বলেন, পশ্চিম এশিয়া ও রাশিয়ার মধ্যে প্রধান সার উৎপাদক দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, জ্বালানি, খাদ্য, সার এবং আর্থিক চাপের প্রভাব উন্নয়নশীল অর্থনীতিগুলির জন্য সমস্যা সৃষ্টি করছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারতের সঙ্গে চীনের সম্পর্ক গত বছরের তুলনায় বর্তমানে অনেকটাই উন্নত হয়েছে। নিউ ইয়র্কে এশিয়া সোসাইটির আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত চীন সম্পর্কের উন্নতির সূচনা হয় সীমান্ত অঞ্চলের অচলাবস্থা সমাধানের পর। বিদেশমন্ত্রী জানান, ভারত দীর্ঘদিন ধরে চীনকে বলে আসছে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি এবং সীমান্তে অচলাবস্থা চলতে থাকলে কোনো দেশের স্বার্থ রক্ষিত হবে না।
1: We had long been telling the Chinese that a standoff between us, a dip in our relationship, doesn't help either of us. In fact, it is third parties who will take advantage of that. So we maintained consistently a very elementary principle of statecraft, which is don't get locked into a problem which benefits others. And it took a little while, I think, the Chinese side to agree with that.
0: ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক এবং বাণিজ্য চুক্তির বিষয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, উভয় দেশই বাণিজ্য চুক্তির বিষয়ে সহমতে পৌঁছেছে। তিনি বলেন, ভারত ক্ষুদ্র উৎপাদন, কৃষি উৎপাদন এবং শিল্পের কেন্দ্র, মাথাপিছু আয়, উৎপাদনের ধরন, সামাজিক ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তিনি বলেন, বাণিজ্য ক্ষেত্রে অতিরিক্ত কর চাপানোয় দুদেশের মধ্যে সম্পর্ক কিছুটা হোঁচট খায়। ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিপদের কথা তুলে ধরে বলেন, ভারত দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের বিপদের সম্মুখীন হয়ে চলেছে, তবে এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যথেষ্ট সাহায্য বা সহানুভূতি পাওয়া যায়নি বলে তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ দোহায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুয়ারির সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় নেতা কাতারে ইউপিআই ব্যবস্থার সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে আর্থিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এই আলোচনায় কাতার ভারতে $10 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি বাস্তবায়ন, ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এর সঙ্গে অংশীদারিত্ব বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি চূড়ান্ত করার উপর আলোচনা করা হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমানের উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলায় ভারতের প্রস্তুতির অঙ্গ হিসাবে ভূ কৌশলগত চিন্তাভাবনা ও আপৎকালীন পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে। নতুন দিল্লিতে আজ ভারতীয় নৌসেনা কমান্ডারদের সম্মেলনে ভাষণে তিনি বলেন, 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে নৌসেনা কৌশলগত স্তম্ভ হিসেবে কাজ করছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, সংকট আসার আগে প্রস্তুতি সম্পূর্ণ রাখতে হবে। দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও জাতীয় স্বার্থ সুরক্ষায় ভারতীয় নৌসেনার পেশাদারিত্ব ও কার্যকর প্রস্তুতির আরও একবার প্রমাণ দিয়েছে অপারেশন ঊর্জা সুরক্ষা। ভারত মহাসাগরীয় অঞ্চল এবং তার বাইরেও নৌসেনার উপস্থিতি মহাসাগর ভাবনাকে আরও শক্তিশালী করেছে বলে তিনি জানান। দক্ষিণ চীন সাগর, ভূমধ্য সাগর এবং অতলান্ত মহাসাগরে ভারতীয় যুদ্ধজাহাজের উপস্থিতি দেশের ব্লু ওয়াটার নেভির ক্ষমতার প্রমাণ দেয় বলে প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য করেন। উচ্চমানের যুদ্ধ প্রস্তুতি বজায় রাখার জন্য তিনি ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করে বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনাকে বাস্তবায়িত করতে নৌবাহিনী কৌশলগত চালিকা শক্তি হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন, ভারতের সামুদ্রিক ক্ষমতার উদ্দেশ্যে কেবল সমুদ্রে জাতীয় পতাকা প্রদর্শন করা নয়, বরং নিরাপত্তা, আস্থা ও বিশ্বাসের বার্তা পৌঁছে দেওয়া। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, স্বয়ংক্রিয় ও চালকবিহীন ব্যবস্থা, সাইবার অভিযান, রসদ, প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তি গ্রহণের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল আজ প্রগতি 50 কর্মসূচির আওতায় একগুচ্ছ নতুন উদ্যোগের সূচনা করেছেন। এর মাধ্যমে অর্থনৈতিক, সাংস্কৃতিক, ঐতিহ্য, তীর্থ, পর্যটন ও প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ 50 শহরকে মডেল সিটি হিসেবে গড়ে তোলার জন্য একটি পরিকাঠামো তৈরি করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 24 রাজ্যের এই 50 শহর আগামী দিনে দেশের অন্যান্য শহরের কাছে পরিচ্ছন্নতা ও নাগরিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আদর্শ হয়ে উঠবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।

0: এদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ কলকাতা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জঙ্গি যোগ আছে সন্দেহে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ পশ্চিমবঙ্গ থেকে মোট 4 জনকে গ্রেপ্তার করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের মিঠাপুকুরের বাসিন্দা পেশায় দর্জি জুম্মান শেখকে আজ তার বাড়ি থেকে পাকড়াও করা হয়। অন্যদিকে বলরামপুরের বাসিন্দা পেশায় অ্যাপ বাইক চালক মোহাম্মদ সাহারুল পুরকায়েতকে কুলপিতে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে এনআইএ। নরেন্দ্রপুর থেকে আব্দুল রফিক নামে আরও এক ব্যক্তিকে ধরা হয়েছে। এদিকে জঙ্গি কার্যকলাপের অভিযোগে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে পালিশ গ্রামের পূর্বপাড়া মসজিদে অভিযান চালিয়ে ইমাম পিয়ার মোহাম্মদ শেখকে এনআইএ গ্রেপ্তার করেছে। মন্তেশ্বরের কুলুট গ্রামের বাসিন্দা পিয়ার একাধিকবার বাংলাদেশ সফর করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বাংলাদেশের জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার হয়ে এরা কাজ করছিল বলে অভিযোগ। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের পর্যালোচনায় যৌথ সংসদীয় কমিটি জেপিসির আজ দ্বিতীয় বৈঠক হয়েছে। নতুন দিল্লিতে পার্লামেন্ট অ্যানেক্সে স্বরাষ্ট্র মন্ত্রক এবং আইন ও বিচার মন্ত্রকের আধিকারিকরা প্রস্তাবিত আইনের বিভিন্ন বিধান সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করেছেন। এছাড়া জেপিসির সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ ও অংশীদারদের মতামত শোনা হয়েছে। এদের মধ্যে রয়েছেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার চেয়ারম্যান সিএস শেট্টি এবং দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা। কৃষক এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে ফসল কাটার পরবর্তী পর্যায়ের ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক পদ্ধতিতে মজুত করা এবং বিপণন ইত্যাদি। নতুন দিল্লিতে আজ জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে শ্রী চৌহান তুর, অড়হর এবং মুসুর ডাল ও ন্যূনতম সহায়ক মূল্যে সরকার 100% সংগ্রহ করবে বলে নিশ্চিত করেন। এশিয়ান গেমসে ভারত আজ 2টি সোনাসহ মোট 10টি পদক পেয়েছে। মহিলাদের 4x400 মিটার রিলেতে ভারতের কিরণ পাহাল, মাত্তেচিরিয়া রাজু পুব্বাম্মা, প্রাচী চৌধুরী এবং ভীতি আরামারাজ সোনা জিতেছেন। পুরুষদের 4x400 মিটার রিলেতে ভারতের ধর্মবীর চৌধুরী, মনু টিএস, জয়কুমার ও বিশালটিকে ব্রোঞ্জ পদক পেয়েছেন। মিক্সড 4x400 মিটার রিলেতে ভারত জাতীয় রেকর্ড গড়ে ব্রোঞ্জ পেয়েছে। ভারতের পূজা সিং মহিলাদের হাই জাম্পে ব্রোঞ্জ পেয়েছেন। শুটিংয়ে মহিলাদের ট্র্যাপ ব্যক্তিগত বিভাগে ভারতের নিরু সোনা জিতেছেন। 6টি সোনা, 21টি রূপো এবং 25টি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকায় ভারত 10ম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রসংঘে জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রেজব তাইয়েব এরদোয়ানের মন্তব্যকে অবাঞ্ছিত আখ্যা দিয়ে ভারত তাকে খারিজ করে দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ইউক্রেন ও ইরানে বর্তমান সংঘাতের ফলে আগামী দিনের সম্ভাব্য খাদ্য সংকট বিরাট আকার ধারণ করতে পারে। এশিয়ান গেমসে ভারত 2টি সোনাসহ আজ 10টি পদক পেয়েছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: 100% তো নয় যে 100 জন করলেই 100 জনের হবে, এখানেও একটা জেনেটিক সাসেপ্টেবিলিটি থাকতে পারে, কিন্তু কিছু না কিছু ক্ষতি তো হবেই স্মোকিংয়ে, হার্ট হোক, লাং হোক, বন্য কিছু হোক, ক্ষতি হবেই। কাজেই আপনাকে ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে এই যে রোগের কথাগুলো হচ্ছে একটু ভাবতে হবে যে আমি স্মোক করার জন্য আমার কিছুটা কী কী ক্ষতি হচ্ছে, এবং একটু ভয় পেতে হবে নিজেকে।
2: ঠিক,
1: এই ভয়টা যদি ঢোকে তবেই ছাড়তে পারবো, নাহলে পারবো না।
3: রেডিওতে যারা ছিলেন তারা আবার রেডিওতে ফিরে এলেন, অর্থাৎ 10টা 10 বেজে গিয়েছে। সুস্মিতা যা বলছিল,
2: আমরা এটাই বলছিলাম যে আমরা কিন্তু আবার অন ইয়ার হয়েছি, অর্থাৎ কানে কানে চলে এসেছি। সেই সঙ্গে 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতাতে ফেসবুক পেজে যেমন লাইভ স্ট্রিমিং হচ্ছে তেমনটাই চলছে। আর এই মুহূর্তে হ্যাঁ, শুরু করি আমাদের অন ইয়ার প্রোগ্রাম।
4: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ। আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold-এ।
3: আরোগ্যতে আমরা সুস্মিতা সঞ্জয়, স্টুডিওর প্রান্তে ও প্রান্তে রয়েছেন আপনারা, আর মাঝে আমাদের আজকের অতিথি ডাক্তার বিশ্বজিৎ মজুমদার, আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং এ শহরের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ। আলোচনা করছেন ভারতীয়দের হৃদরোগ আলাদা কেন। আপনারা প্রশ্ন করছেন, সুস্মিতা বারবার করেই বলেছে, আপনারা কীভাবে আমাদের প্রশ্নগুলোকে নিয়ে আসতে পারেন, অর্থাৎ কীভাবে আপনাদের প্রশ্নগুলো রাখতে পারেন, সেসব প্রশ্নের অপেক্ষায় রয়েছি। আমরা যে প্রশ্নটার মধ্যে ছিলাম, ইয়াং জেনারেশনের মধ্যে হার্টের রোগের প্রবণতা বাড়ছে, এটা কি শুধুমাত্র

0: এই স্ট্রেস
1: অনেকগুলো ফ্যাক্টর আছে মনে হয়, ডেফিনিট একটা তো নয়। একটা তো জিন বলেছি যে আমাদের সাসেপ্টেবল, সবার মধ্যেই সাসেপ্টেবিলিটি আছে আমাদের। স্মোকিং তো বেড়েছে, স্ট্রেস ভীষণ বেড়ে গেছে, সবাই তো র্যাট রেসের মধ্যে ছুটছে, কে এগিয়ে যাচ্ছে কে পিছিয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে আজকালকার দিনে এত এডুকেটেড ছেলে, পড়াশোনায় ভালো ছেলে, জবের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হচ্ছে, সেটা একটা ডেফিনিট স্ট্রেসের কারণ। তিন নম্বর হচ্ছে এই জবগুলো যেগুলো করছে, অনেকে আইটি সেক্টরে কাজ করে বা অন্য কোথাও কাজ করে, ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে, এটা একটা ভয়ঙ্কর জিনিস হয়ে গেছে। হয়তো অ্যাপারেন্টলি মনে হয় খুব ভালো, বাড়িতে বসে করছি, কোথাও যেতে হচ্ছে না, তাতে হাঁটারই সুযোগ পাচ্ছে না। আগে অফিস গেলে অন্তত কিছুটা হাঁটতো, কিছুটা যেত, সবাই তো গাড়ি নিয়ে যায় না, হাঁটা হতো, সেটা হচ্ছে না। এবং বাড়িতে যেটুকু এইসব এতক্ষণ কম্পিউটার ল্যাপটপের সামনে বসে থাকার পর যেটুকু ফাঁকা টাইম পাচ্ছে, লোকে মোবাইল নিয়েই ব্যস্ত, তাহলে হাঁটা হচ্ছে না, এবং তার জন্য ওবেসিটি হয়ে যাচ্ছে। ওবেসিটি ইটসেলফ ইজ এ রিস্ক ফ্যাক্টর, স্থূলতা যাদের মোটা হয়ে যাচ্ছে সেটা একটা রিস্ক ফ্যাক্টর হার্ট অ্যাটাকের বা করোনারি ডিজিজের। স্ট্রেস থেকে হাইপার টেনশনও হয়ে যাচ্ছে, ব্লাড প্রেশার, তোমরা সব ইন্টারলিঙ্কড। একটা জিন খারাপ নিয়ে বসে আছি, হাঁটছি না, এক্সারসাইজের বেনিফিট পাচ্ছি না, আমি আমার ওজনটা বেড়ে যাচ্ছে, ওজন বাড়ার জন্য ব্লাড প্রেশারও বেড়ে যাচ্ছে, তার সাথে মেন্টাল স্ট্রেসের জন্য স্মোকিংও করছি, সব কিছু একটা ভিশিয়াস সাইকেল হয়ে যাচ্ছে। এবং স্মোকিংটা দেখেছি একটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা যেগুলো হার্ট অ্যাটাক দেখি, অনেকে হয়তো মাঠে কাজ করা লোকেরও দেখছি, অল্পবয়স্ক ছেলে, তাদের কিন্তু স্মোকিংটা ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকছে। এরকম খুব কমই পাচ্ছি যা স্মোকিংও নেই, কোনো রিস্ক ফ্যাক্টর নেই, অথচ একটা 30 বছর বয়সে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে সুগারও থাকছে, ডায়াবেটিস, সেটাও কিন্তু এই সিডেন্টারি লাইফস্টাইল থাকলে হতে পারে, যার জেনেটিক হিস্ট্রি আছে, ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, সে যদি এক্সারসাইজ কিছু না করে, বসে বসে খায় শুধু, তাহলে তার সুগার হবেই। তাহলে সব ভয়ঙ্কর অ্যাটম বোমগুলোই কিন্তু ইন্টার রিলেটেড, মানে একটা হয়তো আমেরিকায় আছে, একটা এখানে আছে, ওখানে আছে, সবাই ইন্টার রিলেটেড হয়ে আছে।
2: আমাদের সঙ্গে রয়েছেন লিসেনার, দেখে কি বলছেন। নমস্কার, কে আছেন?
3: নমস্কার, হ্যালো,
4: হ্যাঁ বলুন।
3: আমি চন্দননগর থেকে শেখ মেহবুব বলছি।
2: বলুন
3: দিদি ভাই, দাদা ভাই, নমস্কার, ডাক্তারবাবুকে নমস্কার।
4: নমস্কার নমস্কার।
3: আমার প্রশ্ন হচ্ছে, আমার না আজ থেকে 15 দিন আগে মানে একদম আর্লি মর্নিং এ না আমার বুক প্রচন্ড মানে চাপ চাপ লাগছিল, ব্যথা হচ্ছিল, আমি চন্দননগর হসপিটালে ভর্তি হয়েছিলাম। তো চন্দননগর হসপিটালে ভর্তি হওয়ার পর ইসিজি করলো, রক্ত রিপোর্ট, রক্ত পরীক্ষা করলো, আর ইকো করতে বললো, আর থাইরয়েড ধরা পড়েছে, আর ইকো রিপোর্টটা দেখে না ডাক্তারবাবুরা আমাকে সেরম ভাবে 4 দিন ফেলে রাখলো, কোনো চিকিৎসা করলো না, বাড়ির লোককে বলেছে মেডিকেলে নিয়ে যান, ভালো সার্জেনকে দেখান, আর এটাও বলেছে যে নাকি কোলেস্ট্রলের সমস্যা আছে, কি বলেছে স্টেন না কি অ্যাঞ্জিওপ্লাস্টি করতে। ডাক্তারবাবুদের কাছ থেকে তো ছুটি রেফার তো লিখিয়ে দিয়েছে, এবার আমি বাইরে এসে না মানে বাড়িতে এসে না আমি একটা সার্জেন ডাক্তারকে আলাদাভাবে দেখিয়েছি, উনি সবকিছু দেখে বললেন ইকো রিপোর্টটা ঠিক মতন হয়নি, এরম বললো। বলার পর আমি বললাম তাহলে ডাক্তারবাবু এই হাসপাতালে যে এইসব বললো, তো তখন বলছে আপনাকে আমি 1 মাসের ওষুধ লিখে দিচ্ছি, হ্যাঁ আপনি এটা খেয়ে আবার ইকো করে আবার আমার কাছে আসুন, আমার 82 কিলো ওজন, হ্যাঁ আর হাইপোথাইরয়েড আছে আর কোলেস্ট্রলের সমস্যা, আর 2023 সালে মাইলেজ 2023 সালে একবার মাইলেজ
1: প্রবলেম আছে, মানে কিছু একটা প্রবলেম তো ওনার আছে। তো ওনার যখন একটা কন্ট্রোভার্সি হচ্ছে যে কি আছে কি না আছে, কোনটা ঠিক কোনটা ভুল, আমার মনে হয় বেস্ট অপশন হচ্ছে যে কোনো একটা সরকারি হসপিটালের কার্ডিওলজি আউটডোরে দেখানো, সেখানে গেলে আপনি কোয়ালিফাইড ডাক্তারদের পাবেন এবং সেখানে একটা ডেফিনিট ওপিনিয়ন পেয়ে যাবেন। এখন ইকোতে গণ্ডগোল থাকা মানে হচ্ছে হার্টের ওয়ালে মাসেলে কোনো গণ্ডগোল থাকতে পারে, ভালভেও গণ্ডগোল থাকতে পারে, তার সাথে রক্ত চলাচলের প্রবলেম আছে কি না, এগুলো একটা মেডিকেল যে কোনো মেডিকেল কলেজের আউটডোর প্রতিদিন কার্ডিওলজি খোলা থাকে, উনি একবার গেলে ওনার সমস্যা দূর হয়ে যাবে, এবং সেখানে ইকোকার্ডিওগ্রাফিটাও যদি রিপিট করার দরকার হয় রিপিট করলে হয়ে যাবে, আমার মনে হয় সেটা করা ওনার ভালো।
4: বেশ, ফোনে কেউ আর থাকতে পারে?
2: হ্যাঁ রয়েছেন।
4: আচ্ছা ফোনে কে আছেন,
2: কে বলছেন?
5: নমস্কার, আমি হাওড়া কোনা থেকে কুনাল চ্যাটার্জি বলছি।
2: বলুন কুনাল।
5: তো আমার প্রশ্ন হচ্ছে যে ম্যাসিভ হার্ট অ্যাটাক টা কি, এটা কি খুব ডিপ হার্ট অ্যাটাক, এক নম্বর। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে স্ট্রোক হয়েছে বলা হয়, স্ট্রোকটা কি হার্টে হয় না এটা ব্রেনে হয়, এটাই হচ্ছে, এই দুটোই আমার প্রশ্ন। ঠিক আছে, ভালো থাকবেন।

0: সঙ্গে থাকুন। কি বললেন প্রথম কোশ্চেনটা?
1: ম্যাসিভ হার্ট অ্যাটাক, এটা কি খুব ডিপ কোনো হার্ট অ্যাটাক? আর একটা হচ্ছে যে স্ট্রোক হওয়া, সেটা তো হার্টে হয় না, ব্রেনে হয়।
0: ম্যাসিভ হার্ট অ্যাটাক, শুনুন, ম্যাসিভ আর এমনি হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক ইজ হার্ট অ্যাটাক, মানে অল্প অ্যাটাক বেশি অ্যাটাক এরকমভাবে আমরা ভাগ করি না। মানে আমরা মায়োকার্ডিয়াল ইনফাকশন বলি হার্ট অ্যাটাককে, তার দুটো প্যাটার্ন আছে, এসটি এলিভেশন, নন এসটি, মেডিকেল টার্ম। ম্যাসিভ মানে

0: করে নিতে হবে। হার্ট অ্যাটাক হলে ইউজুয়ালি আমরা অ্যাঞ্জিওগ্রাফি করে দেখে নিই ব্লক আছে কিনা। ম্যাসিভ মানে উনি বলতে চাইছেন হয়তো বেশি অনেকটা ড্যামেজ হয়ে গেছে, হয়তো ইকোতে পাম্পিংটা অনেক বেশি কমে গেছে বা খুব বেশি মারা প্রেশার টেশার ফল করে গেছিলো, এগুলো হতে পারে। কাজে এটা কোয়ালিফাই করে নিতে হবে। হার্ট অ্যাটাক যদি কারো হয়ে থাকে তাকে ফার্দার ভালো করে ইনভেস্টিগেট করে, এখনকার যুগে যা ট্রিটমেন্ট হয়েছে ঠিকমতো ওষুধ খেলে অনেক অনেকাংশেই অনেক দিন ভালো থাকেন। মানে একটা ভয় পাওয়ার অত কারণ নেই যে হার্ট অ্যাটাক হয়েছে মানে জীবন শেষ হয়ে গেল, এটা একটা দিক গেল। 2 নম্বর উনি কোয়েশ্চেন হলো স্ট্রোক। স্ট্রোক কথাটা সাধারণত ব্রেনের ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেবল বলি, কিন্তু হার্টের স্ট্রোকও একটা কথা অনেক সময় বলতো, অনেকে বলে হার্টের স্ট্রোক হয়েছে মানে হার্ট অ্যাটাক হয়েছে। আর মেইনলি স্ট্রোক কথাটা আমরা ব্রেনের জন্য ইউজুয়ালি ইউজ করি, ব্রেন স্ট্রোক যেটা বলি।
1: আরো একটা টেলিফোন রয়েছে, নমস্কার, কে বলছেন?
2: হ্যালো, সোমনাথ পাল বলছি, জানাই হুগলি থেকে
3: বল। জানাই হুগলি থেকে সোমনাথ পাল? হ্যাঁ।
2: আমার 50 বছরের পর আর কি আমার মায়ের জন্য জিজ্ঞাসা করছি, কোন কোন টেস্ট গুলো করানো উচিত হার্ট এটা ভালো রাখবার জন্য, যাতে আর্লি কোনো প্রবলেম হওয়ার আগে বোঝা যায়।
0: হ্যাঁ, 50 বছরের পরে উনি জানতে চাইছেন হার্ট ভালো আছে কিনা জানার জন্য। প্রথম কথা জানতে হবে না কোনো সিমটম হচ্ছে কি টোটালি অ্যাসিমটোমেটিক। দুটো গ্রুপ হতে পারে, একটা হচ্ছে সিমটম যদি হয় যে বুকে ব্যথা হয় শ্বাসকষ্ট হয় তাহলে একরকম, আর একটা হতে পারে কিছুই নেই আমি জানি না কোনো সিমটমই হয় না। তো দু ক্ষেত্রে হচ্ছে প্রথমে একজন ডাক্তারবাবুকে দেখিয়ে হিস্ট্রিটা তো নিতে হবে কোনো সিমটম হচ্ছে কি না। সিমটম হোক বা না হোক সবার আগে একটা তো বেসলাইন হার্টের জন্য আমরা ইসিজি করি। ইসিজি দেখার পর বা পেশেন্টকে দেখার পর যদি মনে হয় ইকো করতে হবে ইকো, এই দুটো বেসিক টেস্ট সাধারণত করা হয় আমাদের দেশে। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শুধু এই ইসিজি ইকোতে লিমিটেড থাকলে হবে না, ব্লাডের টেস্টগুলো করে নিতে হবে, সুগার, লিপিড প্রোফাইল বলে যে টেস্টটা হয়, কোলেস্ট্রলের মাত্রাটা সবসময় দেখতে হবে। কারণ কোলেস্ট্রল যদি বেশি থাকে, কোলেস্ট্রল একটা সাইলেন্ট কিলার, কিন্তু তলায় তলায় হার্টের ক্ষতি করে যাবে। তো এইগুলো একটা যদি কোনো সিমটম না হয় একটা ইসিজি ইকো লাগলে ইকো, আর ব্লেসলাইন টেস্টের মধ্যে সুগার টুগারগুলো কমন যে রুটিন ব্লাড টেস্ট, লিপিড প্রোফাইলটা যেন তার মধ্যে ইনক্লুডেড থাকে, এগুলো করলে অনেকটা আইডিয়া পাবো আমরা।
1: আমরা যাব ছোট্ট একটা বিরতিতে আর তারপর ফিরছি আরো অনেক কথায়।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
5: আপনার স্মার্টফোন হো ইয়া হেডফোন, अप्लायंसेस हो या कार, क्या वो रॉकेट जो आपके डिवाइस पे सैटेलाइट सिग्नल्स भेजता है, हर वो चीज जिसे पाने के लिए हम कभी दुनिया की तरफ देखते थे आज खुद बनाते हैं और पूरी दुनिया तक पहुंचाते हैं। एक सोच से शुरू हुआ ये सफर और 12 साल में इंडिया की इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग 6 गुना बढ़ी, मोबाइल फोन्स 32 गुना और एक्सपोर्ट्स 84% बढ़ गए। मेक इन इंडिया ने इंडिया को ग्लोबल स्टेज पर दी एक मजबूत पहचान।
6: भारत ग्लोबल बिजनेसेस के लिए नए अवसरों का केंद्र बन रहा है, इसलिए मेक इन इंडिया, इनोवेट विथ इंडिया, स्केल फॉर द वर्ल्ड।
7: गाने कथाएं गोल्डन समय, आपनी सुनछेन 100.1 FM Gold, 100.1 FM Gold, FM
8: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ। আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold-এ।
3: ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আর আরোগ্যতে আজকের বিষয়ে, ভারতীয়দের হৃদরোগ আলাদা কেন? স্টুডিওতে আমাদের অতিথি ডাক্তার বিশ্বজিৎ মজুমদার, এ শহরের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ। ফিরোজ লস্কর ডানকুনি হুগলি থেকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছেন, ব্লাড সুগার ম্যাক্সিমাম কত হলে ঠিক এবং বিপি ম্যাক্সিমাম কত হলে ঠিক, যদি একটু বলেন।
0: বিপি এখন যেটা হয়ে গেছে মোটামুটি 120-80 রেঞ্জে থাকাটাই ভালো, অনেকে আরও কম রাখতে চায়, কিন্তু আমাদের দেশে অনেকেরই 120-80 রেঞ্জে থাকে না। সিস্টলিক বিপিটা 120, নিচেরটা 80 থাকলেই ভালো।

0: আচ্ছা,
1: 140-90 এর উপরে গেলে ইউজুয়ালি আমরা ওষুধ দিতে হয় এগুলো। ব্লাড সুগার আপনি দেখুন, এটা একটা ফ্লাকচুয়েট করে। অনেক সময় আপনি ব্লাড সুগার টেস্ট করলেন, দেখলেন 100 PP ফাস্টিং করলেন, ফাস্টিংটা 110-এর উপর না যায় ভালো, PPটা 140-এর মধ্যে থাকলে ভালো। কিন্তু ধরুন একটা লোকের না, আমাদের দেশে যদি চেক করেন, যার ধরুন 136 পেলেন PP, হয়তো দু মাস পর দেখলেন 170 হয়ে গেল। সেই জন্য অনেক সময় HbA1c-টা আমরা দেখি, 3 মাসের ব্লাড সুগার যেটা কত, সেটা দেখে আমরা আরও বেটার আইডিয়া পাই। একটা শুধু ফাস্টিং পিপি করে সবসময় আরও বলে দিতে পারি না। অনেক সময় লোকে একবারই করলো, ফাস্টিং ঠিক থাকছে, পিপি বেশি থাকছে, কারো ফাস্টিংটা বেশি থাকছে, পিপি ঠিক থাকছে। মোটামুটি 110-140 এগুলো থাকলেই ভালো, কিন্তু ইন জেনারেল পেতে গেলে একটা HbA1c করে নেওয়া ভালো। আর ট্রেনটা দেখা দরকার, একদিন একবার ব্লাড সুগার বছরে করলাম আর 5 বছর পর করলাম, এরকম করে লাভ নেই। ব্লাড সুগার বাড়তে কিন্তু বেশি টাইম লাগে না, কাজেই অ্যাটলিস্ট যার বছরে নর্মাল আছে বছরে একবার করে দেখে নেওয়া ভালো।
0: মধুসূদন চক্রবর্তী আমাদের ফেসবুক পেজে লিখছেন, স্যার আমার টেকিকার্ডিয়া প্লাসিস রেট ছিল 120, বুকে চাপ লাগতো এবং লেফট হ্যান্ডে চাপ লাগতো, ডক্টর অ্যাডভাইসড ইসিজি ইকো TMT, ইসিজি অ্যান্ড ইকো নর্মাল আছে কিন্তু TMT পজিটিভ, প্রোকেবল মায়োকার্ডিয়াল ইকেমি, হ্যাঁ ইসেমিক, ডক্টর অ্যাডভাইসড করেছিলেন ইকোস্প্রিন AV 75/10 এবং মেট XL 25, আমার ব্লাড সুগার আছে ফাস্টিং 9-2 HbL 1C 5.4, প্রেশার 120/70, ক্রিয়েটিন 1.01, ইউরিয়া 20, কোলেস্টেরল 120 TG 90 LDL 70 HDL 35, অস্টিওআর্থ্রাইটিস আছে, ওয়াক করি না, সাইক্লিং করি 2-3 কিলোমিটার, উইকে 4-5 ডেজ, আমার হেলথ নর্মাল আছে, হার্ট আর মেডিসিন খেয়ে এখন ভালো আছি, আর প্লিজ সেন্ড, মানে রিপ্লাই চাইছেন, এজ 73 ইয়ার্স।
1: 73 ইয়ার্সে TMT পজিটিভ আছে, TMT পজিটিভ থাকা মানে একটা ইনডাইরেক্ট এভিডেন্স যে হার্টে ব্লক থাকতে পারেও না, সেই জন্যই ডাক্তারবাবু ওষুধগুলো দিয়েছেন, ওই অ্যাটোরভাস্টাটিন আছে, একটা অ্যান্টিপ্লেটলেট আছে, আর একটা বিটা ব্লকার আছে। ওষুধ খেয়ে যদি ওনার সিমটম কমে যায় তাহলে চিন্তা করার কিছু নেই, ওষুধটা কন্টিনিউ করবেন এবং নিউ সিমটম হচ্ছে কিনা দেখতে হবে, এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিই। অনেক সময় কী হয়, ধরুন একটা ডাক্তারবাবুকে দেখালো, ওষুধ দিল, হার্টের রুগী, ওষুধ খেয়ে ফার্স্ট ভিজিটে এলো ভালো আছে, চেম্বার হোক বা হসপিটাল যে কোনো জায়গায়, এবার ডাক্তারবাবু তো নেক্সট ভিজিটে একটা বলবেন ভালো আছেন, বললেন 2 মাস পরে আসবেন, কিন্তু পেশেন্টকে এটা খুব ইম্পর্টেন্ট কথা, এই 2 মাসে যদি সিমটম আবার রিঅ্যাপিয়ার করে বা নতুন সিমটম হয়, প্যাটার্নটা চেঞ্জ হয়, তাহলে কিন্তু ডাক্তারবাবুকে 2 মাস ওয়েট করা যাবে না, কারণ এই রোগগুলো কিন্তু মানে স্টেবল আছে মানে সারা জীবনের জন্য স্টেবল নয়, আজকে যেটা দেখিয়ে গেল পেশেন্ট ভালো আছে স্টেবল, মাঝখানে আনস্টেবল হতো, এটাই ভুল হয়ে যায়, দেখা যাবে মাঝখানে বুকে ব্যথা বেড়েছে, উনি ওষুধগুলোই কন্টিনিউ করেছেন, কাউকে কম, ডাক্তারবাবু তো 2 মাস পর যেতে বলেছে, দেখা গেল পরে একটা হার্ট অ্যাটাক হয়ে গেল। সেই জন্য হার্টের রুগী যদি ওষুধ খেয়ে ভালো থাকে, ডাক্তারবাবু যদি বলে যে 2 মাস বা 3 মাস পর দেখা করুন, মাঝখানে যদি কোনো নতুন সিমটম হয় বা প্যাটার্ন পেনটা বা রিঅ্যাপিয়ার করে বা নতুন কোনো সিমটম হয়, তখন কিন্তু ডাক্তারবাবুকে দেখাতে হবে, ওনাকে হোক বা যাকেই পাবে, অন্য হসপিটালে যাকে দেখিয়ে নিতে হবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা। যে কোনোটাই কনস্ট্যান্ট নয়, যে আমি বলে দিলাম 3 মাস মানে 3 মাসের মধ্যে যাই হোক আর আসার দরকার নেই, এটা ব্যাপার নয়।
0: সঙ্গে রয়েছেন লিসেনার, নমস্কার।
2: হ্যালো, হ্যাঁ নমস্কার।
0: নমস্কার,
2: আমি প্রণব কুমার বলছি কলকাতা 18 থেকে।
0: বলুন।
2: আমাকে ডাক্তারবাবু প্রেশার জন্য সিলাবাস 10 আর লোথার 50 দিয়েছেন, লোথার 50 সকালে 1টা বিকালে 1টা আর সিলাবাস 10 দুপুরে, দুপুরে আমি যদি আমি টিচিং প্রফেশন আছে সঠিক সময় খেতে পারি না।
3: আপনি একটু জোরে বলবেন আরেকবার, আপনার প্রশ্নটা একটু জোরে বলবেন।
2: আমি বলছি আমি সিলাবাস 10 খাচ্ছি লোথার 50 থেকে প্রেশার জন্য, সকাল বিকাল লোথার 50 খাচ্ছি, সিলাবাস 10 দুপুরে যেটা খাওয়ার সেটা একটু মিস হয়ে যায়, যেমন 1টার সময় খাওয়ার নিয়ম, আমি কখনো কত ওই টিফিন প্রসঙ্গ করে এসছি সেটা 3টা বাজে 4টা বাজে ওই সময় তো খাওয়া যেতে পারে, বাট মিস হলে কি করবো, মানে দুপুরের ওষুধটা আমি ডোজটা মানে একটু লেট করে খাই বা সময় মতো খেতে না পারে, মিস করলে দেরি করে খেলে বা 1 ঘন্টা দেরি 2 ঘন্টা দেরি গেলে খাওয়া যেতে পারে বা কি করা যেতে পারে, একটু দোয়া করে অ্যাডভাইস করুন প্লিজ।
1: উনি প্রেশার ওষুধ নিয়ে বলছিলেন, বোধহয় দিনে 2 বার খান 2টো, একটা বোধহয় সকালে খান, একটা ভাত খাওয়ার পর, ওটা ভুলে যান ভাত খাওয়া,
0: 3-4টার সময়,
1: হ্যাঁ ঠিক আছে, 1-2 ঘন্টার মধ্যে খেলে অসুবিধা নেই, কিন্তু একটা রেগুলার হ্যাবিটে খাওয়াটাই ভালো, ব্লাডে তো ওষুধের একটা লেভেল থাকে, সেটা ইনটেকের উপর ডিপেন্ড করে, আধ ঘন্টা

0: ঘন্টা ইউজুয়ালি প্রবলেম হয় না, কিন্তু 2-3 ঘন্টা প্রতিদিন ইরেগুলার না করাটাই ভালো। উনি একটা কাজ করতে পারেন, উনি যদি দুটো ওষুধই খান, একটা সকালে খাচ্ছেন একটা দুপুরে খাচ্ছেন, যদি দুপুরে ভুলে যান তাহলে উনি দরকার হলে আফটার ডিনারও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম ফিক্স নেই যে দুপুরে ওটা খেতে হবে।
1: গোপাল মান্না উলুবেরিয়া থেকে হোয়াটসঅ্যাপ করে বলছেন, আমার একটা হার্ট অ্যাটাক হয়, রিপোর্টে একটা আর্টারি ব্লক হয়ে যাচ্ছে, দুবার এনজিওগ্রাফি হয় 21 সালে মার্চ মাসে, ও দুবার এনজিওগ্রাফি হয় 21 সালে মার্চ মাসে আর 2024 সালে জুন মাসে। আমি এখন সুস্থ আছি, কলকাতায় পিজিতে প্রতি মাসে চেক আপে যাই। 21-এ সময় বাইপাস সার্জারির কথা বলেছিলেন, তখন করোনার জন্য অপারেশন বন্ধ ছিল, পরে আবার কার্ডিওলজিতে দেখাচ্ছি। অ্যাঞ্জিওপ্লাস্টির কথা বলেছিলেন, পরে বলেন ওষুধে যখন ভালো আছেন এবং একটা ব্লকেজ আছে তখন আর অপারেশনের দরকার নেই। আমার প্রশ্ন, আমি কি এইভাবে ওষুধ খেয়ে সুস্থ থাকতে পারবো? আমি কোনো নেশা করি না, আমার সুগার নেই, প্রেশার নিয়ন্ত্রণে।
0: ওনার তাহলে যেটা দাঁড়িয়ে ছিল যে প্রথমবার ব্লক করে বোধ হয় বলেছিলেন বাইপাস, তারপর আবার অ্যাঞ্জিওপ্লাস্টি বলেছে, মানে ব্লক আসে ওনার ভালো রকমই। এখন সেটা যদি ওষুধে স্টেবল থাকে, এখন উনি স্টেবল অ্যাঞ্জিনা হয়ে গেছেন, ওষুধে যদি ভালো থাকেন তাহলে ওষুধ কন্টিনিউ করলে আশা করা যায় উনি ভালোই থাকবেন। কিন্তু যদি ওনার নিউ সিমটম হয় যে ওষুধ খাওয়া সত্ত্বেও আবার নতুন করে বুকে ব্যথা হচ্ছে বা বুক শ্বাসকষ্ট হচ্ছে, এরকম যদি নতুন কোনো উপসর্গ দেখা দেয় তাহলে ডাক্তারবাবুকে দেখিয়ে তখন হয়তো কিছু ওনাকে করতে হতে পারে।
2: সঙ্গে রয়েছেন লিসনার, নমস্কার। হ্যালো
3: হ্যালো, নমস্কার দাদা দিদি ভাই, নমস্কার স্যারকে নমস্কার। আমি আরামবাই হুগলি থেকে শেখ মোহাম্মদ মহসিন করছি। এবং আমার 2002-এ আমার বুকে জল জমেছিল, সেটা মানে ছোট করে আর করে দেখলাম জল জমেছে, ডাক্তার বললো হেলথ সেন্টারে ওষুধ খেলাম, 6 মাস ওষুধ খেয়েছি, খাওয়ার পরেতে ওরা চেক করলো, করার পরে বললো ভালো হয়ে গেছে। তারপরে ওই মাস 4-5 আগে বুকে ব্যথা হচ্ছে, আমার তাই সন্দেহ হলো তাহলে ওইটাই হচ্ছে নাকি। আমি এতে আরামবাই আউটডোরে গেলাম, আউটডোরে দেখালাম, দেখি ডাক্তার ফটো করলো, ফটো করলো না আপনার ওসব কিছু নাই, তো আপনাকে ওই একটা টানার ওষুধ দিল, আর কিছু এমনি ওষুধ দিয়েছিল, একটা টানার একটা দিয়েছে, সেটা আমি ব্যবহার করছি, ওই প্রয়োজন মতন ব্যবহার করছি, তো ওটা কোনো অসুবিধা আছে স্যারকে মানে একটু জানতে চাই স্যারকে।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিস্টুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
5: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold-এ। আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold-এ।
0: লাস্ট যিনি কোশ্চেন করেছিলেন, বুকে জল জমেছিল, এখন বুকে জল জমা তো লাংসের চারপাশেও জমতে পারে, হার্টের চারপাশেও জমতে পারে, 6 মাস ওষুধ খেয়েছিলেন, মনে হচ্ছে একটা টিবির ওষুধ হয়তো খেয়েছিলেন, যাই হোক। এখন বুকে ব্যথা যেটা হচ্ছে যে এক্সরেতে কিছু পাননি, মানে জল জমেনি মুসলাইকলি, আর একবার দেখিয়ে নিতে হবে। ওষুধগুলো খেয়ে উনি যেগুলো ইনহেলার দিয়েছেন সেটা খেয়ে যদি ভালো থাকেন তাহলে ভালো, যদি তারপরেও বুকে ব্যথা হয় হার্টের পার্টটা একটু দেখে নিতে হবে, একটা ইসিজি করে দেখে নিতে হবে, বা যে কোনো মেডিকেল কলেজের কার্ডিওলজি আউটডোরে এলে একটা হার্টটা চেক করে দেওয়া যাবে।
2: মধুসূদন চক্রবর্তী আরও একটা লিখছেন লেটার, যে আমি স্যার 10 ইয়ার AV 75/10 অ্যান্ড মেট XL 25 খাচ্ছি, ভালো আছি, ওই বয়স 73+, ওয়েট 51 কেজি।
0: ঠিক আছে, অসুবিধা নেই,
2: ঠিক আছে,
0: একটু রোগা থাকা ভালো আমাদের দেশের জন্য।
2: হ্যাঁ, আপনি বলছিলেন সে কথা,
0: খুব মোটা থাকা বা দেখতে অ্যাপারেন্টলি ভালো হবে, মাসল বেশ নাদুস নুদুস, কিন্তু তাদের এন্ডোথেলিয়াম অনেক সময় ভালো থাকে না, আমি দেখেছি বা ওভারঅল ডাটাও দেখেছি, খুব ওবেসিটি ভালো না, নর্মাল ওয়েট বা একটু রোগার দিকে থাকাটাই ভালো, এটা কমন সেন্সও দেখবেন আপনি, রোগার রোগা লোকেরা বেশ অনেকদিন ভালো থাকে,
2: ফিট থাকে,
0: ফিট থাকে, হাঁটুর উপর এফেক্টটা কম হয়, অস্টিওআর্থ্রাইটিস কম হয়।
1: মধুপর্ণা মেসেজ করছেন, মাই মাদার ওয়াজ এ ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি with global হিপো।

0: hypokinesia patient. She had high blood pressure. I am too high blood pressure patient. My BP fluctuates like 200 by 120 or 180 by 100. This is my normal BP without medicine. Even after having medicine, my mother BP is 130 by 85 or 140 by 80. My question is, what is that whether this BP is okay? I do take Corbis 2.5 every day. I cannot take blood pressure much. I get exhausted very fast. When my age was 26, I used to suffocate when I used to climb stairs or metro station. If I won't walk 1 kilometer, I feel exhausted and suffocated.
1: ওনার নিজের ব্লাড প্রেশার তো বোধহয় বলেছে 180/20 না 120
0: কত বেড়ে গিয়েছে ঠিক
1: হ্যাঁ ওনাকে ভালো করে দেখাতে হবে ওরম ভাবে হবে না এটা প্রেশার কন্ট্রোল রাখতে হবে অত হাই প্রেশার নিয়ে চলা এবং সিমটম হচ্ছে বলছে হাঁপিয়ে যাচ্ছে এক্সস্টেড হচ্ছে ভালো করে দেখিয়ে ওষুধের ডোজ অ্যাডজাস্ট করতে হবে প্রেশার অ্যাটলিস্ট 130/80 বা 120/80 আনতে হবে ওষুধ খেয়ে ফ্লাকচুয়েট করতে পারে কিন্তু মেজরিটি প্রেশারটা কত থাকছে সেটা দেখতে হবে 180/100 প্রেশার ঠিক না প্লাস সিমটম হচ্ছে মায়ের একটা কার্ডিওমায়োপ্যাথি আছে ফ্যামিলি হিস্ট্রি খারাপ আমাকে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে ডাক্তারকে দেখিয়ে একটা ওষুধে না হলে দুটো ওষুধ লাগবে তিনটে ওষুধ লাগবে কোনো রিভার্সেবল ফ্যাক্টর আছে কি না দেখতে হবে স্ট্রেস কমাতে হবে আদার ব্লাড প্যারামিটার্স দেখতে হবে হার্টের ইকো ইসিজি করে দেখে নিতে হবে ওনাকে ভালো করে দেখিয়ে কনসাস হতে হবে মানে খুব কনসাস হতে হবে ওনাকে
2: দেবশ্রী ঘোষ দুর্গাপুর থেকে লিখছেন ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল কোলেস্টেরল কত হলে ডাক্তার দেখিয়ে মেডিসিন নিতে শুরু করা উচিত
1: ওই রকমভাবে কোনো ফিক্স নেই যে আমার কোলেস্টেরল 120 হলেই ডাক্তার দেখাতে হবে লিপিড প্রোফাইলটা করে কোনো ডাক্তারকে দেখাতে হবে এবার আমরা একটা রিস্ক ফ্যাক্টর করি রিস্ক ফ্যাক্টর অ্যানালিসিস ওনার ফ্যামিলি হিস্ট্রি কী আছে ফ্যামিলিতে ডায়াবেটিস আছে কি না প্রিম্যাচিওর করোনারি ডিজিজ আছে কি না ওনার হাইপারটেনশন আছে কি না সুগার আছে কি না সব দেখে আমরা ওষুধের ডিসিশন নিই যেমন ট্রাইগ্লিসারাইড যদি কারো 500-এর বেশি থাকে তাকে স্টেরয়েড ওষুধ দিয়ে দিতে হয় সেটা কিন্তু হার্ট অ্যাটাক আটকানোর জন্য না সেটা প্যানক্রিয়াটাইটিস আটকানোর জন্য ট্রাইগ্লিসারাইড হাই থাকলে পেটে ব্যথা প্যানক্রিয়াটাইটিস হতে পারে
2: আচ্ছা
1: এটা একটা ব্যাপার এটা অনেকে জানে না ট্রাইগ্লিসারাইড যদি 500-এর উপর থাকে কারো তাহলে তাকে ট্রাইগ্লিসারাইডটা কমাতেই হবে 500-এর উপরে গেলেই প্যানক্রিয়াটাইটিস হবে এটা একদম ডেফিনিট বাকি ধরুন কারো ট্রাইগ্লিসারাইড 220 আছে বা 300 আছে তাকে আমার সব কিছু দেখে ওষুধ দেবো কিনা ডিসিশন নিতে হবে কারণ ওষুধগুলোর তো সাইড এফেক্টও আছে
2: সঙ্গে রয়েছেন একজন লিসনার নমস্কার কে বলছেন
3: নমস্কার
2: নমস্কার
3: আমি ধুলাগড়ি উত্তরপাড়া বেনাজিপুর থেকে বাবলু মোদি বলছি
2: বল
3: আমার বয়স 63+ আমার ওয়েট 72-71 এর মধ্যে আছে এখন বিষয় হচ্ছে আমি তো কোনো সময় তো এই সমস্ত স্ট্রেস ফ্রেস করি না এখন আমার বক্তব্য হচ্ছে যে কোনো মানে শরীরের অসুবিধে বা রোগ আক্রান্ত হওয়ার আগে শরীরে কিছু একটা সিমটম দেয় তা আমি কি করে বুঝবো যে আমার হার্ট অ্যাটাক হতে পারে তার কিছুদিন আগে নিশ্চয়ই কিছু একটা সিমটম দেবে তা এই বিষয়টা নিয়ে ডাক্তারবাবু যদি একটু আলোচনা করেন ভালো হয় কারণ আমি যখন সেই সিমটমগুলোতে তখনই আমি তৎক্ষণাৎ আমি সেই সময় আমি নানা রকম টেস্ট ফ্রেস গুলো করার সুযোগ পাবো
1: কিছু পেশেন্টের সিমটম থাকা হয়তো দুদিন ধরে বুকে চাপ হচ্ছিল নেগলেক্ট করেছেন বা গ্যাস বলে ভুল করেছেন যেটা আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই এই হার্ট অ্যাটাকের ব্যাপারটা বহু লোক কিন্তু ভুল করে গ্যাস বলে এডুকেটেড লোক হাইলি কোয়ালিফাইড লোকও ভুল করে কারণ মানুষের ন্যাচারাল ইনস্টিংক্ট হচ্ছে যে কোনো বুকে ব্যথা বা পেটের উপরের পাটে ব্যথা হলে এটা গ্যাস বলে স্ট্যাম্প করে দেয় অন্তত আমাদের ইন্ডিয়ান বা বাঙালিদের মধ্যে তো এটা আছেই হার্ট অ্যাটাক হয়ে গেছে হসপিটালে কোনো যায়নি পরে 7 দিন পরে হয়তো ইসিজি করে দেখা গেলো অ্যাটাক হয়েছিলো বলে গ্যাস হয়েছিল ব্যথা হয়নি কাজেই যে কোনো বুকের উপরের পা মিডিলে ব্যথা বা পেটের উপরের পাটে ব্যথা গ্যাস বলে স্ট্যাম্প করা উচিত না
2: আচ্ছা
1: যদি ব্যথাটা বেশি হয় ঘাম হয় সবসময় একটা ডাক্তারবাবুকে দেখিয়ে বা একটা ইসিজি করে নিলে ভালো হয় এটা প্রথম কথা তো এটা উনি যেটা বললেন এরকম সিমটম কিছু পেশেন্টের থাকে যে একটু গ্যাস হলো মনে হলো দুদিন ধরে পেটে ব্যথা হচ্ছে বুকের মাঝখানটায় ব্যথা হচ্ছে আমি গ্যাস বলে গ্যাসের ওষুধ খেলাম খুব ভালো কমলো না এরকম হলে ঠিক আছে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এরকম ব্যাপারটা নয় যে আমার আজকে হার্ট অ্যাটাক হবে 3 দিন আগে থেকে কিছু সিমটম হচ্ছে তা সিমটম হবে তারপর আমি হার্টের চেক করবো এরকম করার কোনো মানে হয় না সবচেয়ে বেটার হচ্ছে ওনার কত 70 বছর মতো বয়স না 72 কত বলেছেন

0: ধন্যবাদ। যাই হোক, ওনার রিস্ক ফ্যাক্টরগুলো অ্যানালিসিস করে নিতে হবে, যে আমার হার্ট অ্যাটাক হওয়ার মতো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, আমার প্রেশার কত আছে, আমার সুগার আছে কিনা, আমার কোলেস্টেরল কত, আমার ফ্যামিলিতে হার্টের রোগ হয়েছিল কিনা প্রিম্যাচিওর, আমার ওজন কত, এইগুলো রিস্ক ফ্যাক্টরগুলো থাকতে হবে। এবং সেগুলো যদি কিছু থাকে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে, যেমন প্রেশার থাকলে প্রেশারের ওষুধ খেতে হবে, কোলেস্টেরল থাকলে তার ওষুধ খেতে হবে, সুগারের ওষুধ খেতে হবে, সুগার থাকলে এইগুলো খেয়ে কন্ট্রোল করতে হবে। সবসময় কিন্তু হার্ট অ্যাটাক সিমটম দেবে বলেই তারপর আমি করবো এরকম করে হয় না, যে তাহলে তো ব্যাপারটা খুব ইজি হয়ে যেত, যে সবারই কিছু না কিছু সিমটম দেবে, আর এটা তো হার্ট অ্যাটাকের সিমটম, আমি তাহলে কসাস হয়ে যায়, এটা হসপিটালে চলে যায় অ্যাটাক হওয়ার আগে, ব্যাপারটা ওরকম হয় না। কিছু পেশেন্টের ডেফিনেটলি থাকে, বুঝতে পারে না।
1: সঙ্গে রয়েছেন আরেকজন লিসেনার, নমস্কার, বলুন। বলতে গিয়ে লাইনটা
2: কেটে গেল। ফোনটা করেন ভালো হয়, আর একবার ফোনটা করলে ভালো হয়, আপনার প্রশ্নটা পেতে আমরা আগ্রহী।
1: সঙ্গে রয়েছেন একজন, নমস্কার।
3: হ্যালো, আমি একটা জিনিস মিস করে গেছি, আমি প্রণপন বলছিলাম। আমি প্রেশার ওষুধ খাই তিনটে, সকালে দুপুরে বিকেলে, সকালে ঠিক সময় নেয়, বিকেলে ঠিক সময়, দুপুরে সিলেকার টেনটার মধ্যে আমার সময়কে মেনটেন করতে হবে। সকালে খাচ্ছি, রাত্রেও খাচ্ছি, কিন্তু দুপুরটা যে মিস করে আসছি, মাঝে মাঝে সময় এক দু ঘন্টা দেরি হয়, সেটার জন্য কী করবো? এটাই আমি চাচ্ছি, বলতে চাচ্ছিলাম তিনবার খেতে হয়, সকাল রাত্রে দুপুরে, দুপুরটা অনেক মিস নয়।
2: সকাল দুপুর রাত তিনবার, তো এর মধ্যে ওনার এক বেলাটাই একটু মিস হয়।
0: প্রেশারের ওষুধ, প্রেশার ওষুধ যতটা পারা যায় মনে করে খাওয়াই ভালো, এটা একটা হ্যাবিট করে নেওয়া ভালো, যে খাওয়ার পরেই আমি বা খেতে বসার সময় প্রেশার ওষুধটা নিয়েই বসি, তাহলে খাওয়ার পরে খেয়ে নিলাম। মানে একটা দুটো ড্রোজ হয়তো মিস হতে পারে এক দুদিন, কিন্তু রেগুলার মিস হলে তো প্রেশার ফ্লাকচুয়েট করবে, প্রেশার বাড়া কমা হবে, যেটা খুব একটা ভালো জিনিস না।
2: ঠিক।
1: আরও একজন লিসেনার আছেন, নমস্কার। হ্যালো, নমস্কার,
4: নমস্কার।
1: হ্যাঁ,
2: কে বলছেন?
4: আমি নদিয়া জেলার শান্তিমণি জয়দেব বিশ্বাস বলছি।
1: বলুন।
4: আমার সুগার প্রেশার দুটোই মোটামুটি আছে, তা সুগার আমি একটু রেগুলারই খাই, প্রেশারও খাই, প্রেশারটা মোটামুটি 130 বাই, এর আগের মাসে যখন আমি চেক করেছিলাম 130 বাই মানে 86 ছিল, আর সুগারটা ছিল 149। এবারে আমার প্রশ্ন হচ্ছে যে আমার এই জন্য না কি হয়, আমি রোদে যেতে পারি না, আর সকালেও কিনা খুব ভার মানে শরীরটা বুক ব্যথা সেরকম কিছু মনে হয় না, কিন্তু আমি একটু বেশি কিংবা আমি হাঁটাহাঁটি করতে পারি না, মানে হাঁটতে গেলে হাঁপিয়ে যায়, আর আমি যে জায়গায় থাকতে মানে হাঁটাহাঁটি করার জায়গাও নেই, কারণ প্রচুর গাড়ি ঘোড়া চলে, আমি দৃষ্টিহীন যেহেতু, তো আমি এক্ষেত্রে মানে আর আমার কোলেস্টেরলটাও কিছুদিন আগে চেক করেছিলাম ছিল 191, তা আমি ডাক্তারবাবুকে বললাম, আমাকে বললো এটা সুগার বাড়লে কোলেস্ট্রল স্বাভাবিক কিন্তু বাড়ে, কোনো চিন্তার কোনো কারণ নেই, তা আমি এখন কীভাবে সুস্থ থাকবো?
0: না, ওনার যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দুটো ডিনামাইট অলরেডি আছে, দুটো রিস্ক ফ্যাক্টর আছে, একটা হচ্ছে হাইপার টেনশন, প্রেশারটা বেশি, একটা সুগার বেশি, কাজে ওনাকে একটু কসাস থাকতে হবে, দুটো রিস্ক ফ্যাক্টর আছে হার্টের রোগ করার মতো, সেই জন্য ওনাকে যে অ্যাকচুয়ালি ওই যে বুকে চাপ বা হাঁপিয়ে যায় এগুলোর জন্য একটু ইসিজি বা ইকোকার্ডিওগ্রাফি এগুলো দরকার হলে করে নিতে হবে, আর কোলেস্ট্রল যদি বেশি থাকে কোলেস্ট্রল ওষুধ দিয়ে দিতে হবে, কারণ সুগার প্রেশার দুটো রিস্ক ফ্যাক্টর আছে, এখানে কোলেস্ট্রল ওষুধটা কিন্তু অনেকটা হার্ট অ্যাটাক আটকাতে হেল্প করবে। তো উনি যে ডাক্তারবাবুকে দেখান ওনাকে আরেকবার দেখাবেন, বা কোনো কার্ডিওলজিস্টকে দেখাতে পারেন হসপিটালে, সরকারি হসপিটালে, সেখানে এলে ওনারা ওষুধগুলো ঠিক অ্যাডজাস্ট করে দেবেন, হয়তো ঠিকঠাকই ওষুধ খাচ্ছেন, একটু মাইনর হয়তো অ্যাডজাস্টমেন্ট লাগবে, আর কার্ডিয়াক পার্টটা একটু ইভ্যালুয়েট করে নেওয়া দরকার।
1: বলতে বলতে আবারও একজন লিসেনার সঙ্গে রয়েছেন, নমস্কার।
5: আমি নিউ টাউন থেকে বিশ্ব মন্ডল কথা বলছি। ডাক্তারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, দিদি আমি দিনের বেলায় 2 থেকে 2.5 ঘন্টা ঘুমাই, কোনো সময় 2 ঘন্টা ঘুমাই, কিন্তু রাত্রে 1 থেকে 1.5 ঘন্টার পরে ঘুম হয় না, এটা কিসের জন্য হচ্ছে? ডাক্তার যদি একটু বলে দেন খুব সুবিধা হয়।
0: রাতে ঘুম তো ইনসোমনিয়া একটা কমন প্রবলেম, অনেকের অ্যাংজাইটি থাকে, আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে রাতে শুতে বসে শোয়ার আগে 2 ঘন্টা মোবাইল দেখলো, ওই যে স্ট্রেসটা হলো তাতে ঘুমটা ভালো হবে না এবং হবে না। তো উনি মোবাইল দেখেন কিনা আমি জানি না, মোবাইল দেখলে বিছানায় শুলে আর মোবাইল হাত দেবে না, ওটা করতে হবে। আর দুপুরে দিন

0: যেটা 2 ঘন্টা ঘুমান ওটাকে কমিয়ে 8 ঘন্টা করতে হবে অটোমেটিক্যালি, তাহলে কিছুটা ঘুম ওটা রাতে তো হবে, কারণ ডায়ালনা রিদেমটা নষ্ট হয়ে যাচ্ছে, তো এটা খুব একটা ভালো না।
1: আচ্ছা, আমাদের কাছে হোয়াটসঅ্যাপে একটি প্রশ্ন এসছে, প্রশ্নটা পাঠিয়েছেন রাহুল। আমি খুব চিন্তার মধ্যে আছি, কোনো সমস্যা আছে কি না, কিন্তু অরিজিনাল প্রশ্নটা কি, অরিজিনাল প্রশ্নটা একটু জানতে হবে রাহুল, অরিজিনাল প্রশ্নটা না পড়লে আমরা কি করে বুঝব। না, একটা কথা বলে দিই, আপনি এখানে কোনো প্রেসক্রিপশন বা মেডিকেল রিপোর্ট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন, এটা ওনার পক্ষে দেখে বলার ওভাবে সম্ভব নয়, ঠিক আছে, এটা নয়, আপনি নিজে দেখে নিজের প্রেসক্রিপশন দেখে কথা বলুন, তাতে অসুবিধা নেই, উনি তো প্রত্যেকটি প্রশ্নের ধরে ধরে উত্তর দিচ্ছেন।
2: আমরা একটু খাওয়ার বিষয়টা জানবো, মানে একটা ব্যাপারে, হ্যাঁ আমরা
0: শুনুন, খাওয়া নিয়ে না আজকাল গুগলের যুগে খুব প্রবলেম, মানে লোকে খাচ্ছে কি করে, কোন ফুড সাপ্লিমেন্টটা খাবো খেলে হার্ট ভালো থাকবে, এবং পেয়েও যাবেন কিছু না কিছু, এই এটা খেলে হার্ট ভালো থাকবে, এটা খেলে লাং ভালো থাকবে। আমি এগুলোকে ডিসকারেজ করছি না, কিন্তু এনকারেজও করছি না, আমার মনে হয় খুব কমন সেন্স অ্যাপ্লাই করা দরকার। যে ফ্রুটগুলো সিজনে পাওয়া যায় সেগুলোই খান, যেটা পাওয়া যায় না সিজনে সেটা খাচ্ছেন মানে সেটা কিন্তু প্রিজার্ভ করা বা কিছু খুব একটা ভালো জিনিস নয়, ফ্রুটস যদি খান।
2: ঠিক,
0: আর বাকি খাবারের মধ্যে আমি ছোট থেকে যেগুলো বাপ ঠাকুর দ্বারা খেয়ে এসছে আমরাও সেটাই খাবো, আমরা তো বাঙালিরা ভাত মুড়ি এগুলোই বেশি খাই, সেটা খাবো, কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কমিয়ে দেওয়া ভালো, দিয়ে আপনি সবজি খেলেন, একটু ডাল খেলেন, আর মিষ্টিটা কম খাওয়াই ভালো, আমি বারবার বলেছি মিষ্টি জিনিসটা খুব একটা ভালো না, মাছ খেতে পারেন, ডিম একটা খেতে পারেন, সিদ্ধ খেলে ভালো বেশি, চিকেন ইচ্ছা হলে খেতে পারলেন, মাটনটা আমি পেশেন্টদের বলি বাড়িতে কিনবেন না মাটন, আমি মজা করে বলি, চেম্বারে পেশেন্ট এলে মজা করে বলি যে মাটন কিনলে যে পয়সাটা মাটনে খরচ করবেন না ওটা আমাকে দিয়ে যাবেন, আপনাকে হাসে পেশেন্ট, আমি মজা করে এটাই বলি যে মাটনটা বাড়িতে ঢোকাবেন না, আবার দুঃখ দেওয়া যাবে না, তো বিয়ে বাড়ি বা কোথাও গেলে 1-2 পিস খেতে পারেন, তাতে ঠিক আছে, বিয়ে বাড়ি তো প্রতি মাসে পাবে না, বছর হয়তো 3-4 বার পেলো, খুব একটা রেগুলার হ্যাবিট হচ্ছে না, কিন্তু কিনে খাচ্ছেন প্রতি সপ্তাহে দরকার নেই, এটা নেশা দরকার নেই, তাই খুব সিম্পল ব্যাপার, আপনি হচ্ছে মিষ্টিটা খাওয়া যতটা পারেন বাদ দিন, বাঙালি জিরো করতে পারবেন না জানি, যতটা পারেন বাদ দিন, বা চাটাতে অন্তত মিষ্টিটা বাদ দিয়ে দিন, কার্বোহাইড্রেটটা খান, ভাত মুড়ি অল্প পরিমাণ খান, শাক সবজি যেগুলো খান, আর মাছ খান, ডিম খান, চিকেন ইচ্ছা হলে খান, এই খান, আর বাকি টুকটাক সিজনাল ফ্রুট যেগুলো হবে খাবেন। আর একটা হচ্ছে, প্রত্যেকটা খাবার কিন্তু রান্না করার আগে খুব ভালো করে ধুয়ে ফেলা উচিত, কারণ আজকালকার দিনে এত পেস্টিসাইড, এত ফ্রুটসের মধ্যে প্রিজারভেটিভ, কার কালার লাগানো আছে, এইগুলো একটা ভয়ের ব্যাপার হয়ে গেছে, এটা এখন ভয়ের ব্যাপার হয়ে গেছে, এবং এগুলো অনেক সময় কার্সিনোজেন হিসেবে কাজ করছে, হার্টেরও ক্ষতি করতে পারে, শরীরে অনেক অর্গানেরই ক্ষতি করতে পারে, এটা কিন্তু আমরা সবাই এক্সপোজড হচ্ছি, এটা একটা প্রবলেম আজকালকার দিনে হয়ে গেছে, যেটা আগে কম ছিল
1: বেশ। হ্যাঁ, ফোনে আর কি আছেন তার সঙ্গে কথা বলে নিই একটুখানি।
3: হ্যালো,
1: নমস্কার।
3: হ্যালো, হ্যাঁ নমস্কার সবাইকে, আমি শিয়ালদা থেকে পাপিয়া বলছি। হ্যাঁ, আমার হাইপারটেনশন আছে, 2019-20 থেকে হয়েছে, তো তারপর থেকে আমি ওষুধ খেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে একটা সিলিকা 10 খাচ্ছি আর টেলমা 40 খাচ্ছি, টেলমা 80 খেতাম আগে, আর নিটপ 25। তো আমি না সকালবেলা সিলিকা 10 খাই আর রাত্রিবেলা হচ্ছে টেলমা 40 আর নিটপ 25 খাই, এটা কি ঠিক আছে? আর আমার না কোলেস্টেরল রিসেন্টলি ধরা পড়েছে, কিন্তু তার ওষুধ আর খাই না।
1: আপনার বয়স কত?
3: আমার 57।
0: কত বয়স বলেন? 57। প্রেশার যদি ওনার ওষুধ খেয়ে কন্ট্রোল থাকে, মানে 130-80 বা 120-80 থাকে, তাহলে ওটা কন্টিনিউ করবেন, কোনো অসুবিধা নেই। আর উনি বললেন যেটা কোলেস্টেরল ছিল, ওষুধ খায় না, এখন কোলেস্টেরলটা কোন লেভেলে আছে, কতটা আছে দেখতে হবে, কারণ হাইপারটেনশন একটা রিস্ক ফ্যাক্টর আছে, সেক্ষেত্রে একটু বেশি কোলেস্টেরল থাকলে দরকার হলে ওষুধ খেতে হবে, কারণ আলটিমেটলি এগুলোই হার্ট অ্যাটাক আটকাবে, কোলেস্টেরল বেশি একটা রিস্ক ফ্যাক্টর, হাইপারটেনশন দুটো রিস্ক ফ্যাক্টর হয়ে গেছে। ডাক্তারবাবু যদি অ্যাডভাইস করেন সব প্রোফাইল থেকে কোলেস্টেরল ওষুধ খেতে, তাহলে সেটা কন্টিনিউ করাই ভালো, কিন্তু ম্যাক্সিমাম পেশেন্টই কিছুদিন খেয়ে বন্ধ করে দেয়, এটাই একটা প্রবলেম হয়ে যায়।
2: আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছেন আরেক বোন লিসেনার, নমস্কার, কে আছেন?
4: হ্যাঁ দিদি, আমি দুবার এলাম, বিশু মন্ডল নিউটাউন থেকে বলছি, আমি ডাক্তার প্রশ্নটা শুনতে পেলাম না, আমার মোবাইলটা অফ হয়ে গেছিল, যদি আরেকবার যদি অ্যান্সারটা দেন খুব ভালো হয়।
1: আপনার প্রশ্নটা আরেকবার একটু বলুন, ছোট করে বলুন।
4: আমার প্রশ্নটা হচ্ছে, আমার দিনের বেলায় 2 থেকে আড়াই ঘন্টা ঘুমাই, কিন্তু রাত্রে 1 থেকে 1.5 ঘন্টার বেশি ঘুমটা হয় না। আমার এখন 62 বছর।

0: বয়স, আর শোয়ার পরে বিকেলে যখন ঘুম থেকে উঠি তখন আমার কোমরটাই খুব ব্যথা হয়, কোমরটা আমি নাড়াতে পারি না, আবার কিছুক্ষণ চলার পরে আবার ঠিক হয়ে যায়।
1: অনেকে বিছানায় শুয়ে পড়লো 10টার সময় 11টার সময় তারপর 2 ঘন্টা মোবাইল দেখলো রাত 12:30 পর্যন্ত, তখন কিন্তু ঘুম আসতে চায় না, এবং চোখে যে ওই স্টিমুলাসটা যায় ব্রেনে অনেক এফেক্ট হয়, ঘুমটা ভালো হয় না। তো মোবাইল দেখেন কিনা জানি না, আজকালকার দিনে তো মোবাইল অনেকেই দেখে, ওটা বন্ধ করতে হবে। আর দিনের বেলা ঘুমের পরিমাণটা কমিয়ে দিতে হবে, 2 ঘন্টা ঘুমানোর দরকার নেই, দরকারে ঘুমাবো না দিনে, আমি রাতে যখন ঘুম হয় না আমি দিনে ঘুমাবো না, সে অটোমেটিক্যালি বডি আরও 2-3 ঘন্টা যদি 4 ঘন্টাও ঘুমায় সেটা বেটার। আর যদি কোনো স্ট্রেস থাকে সেগুলো স্ট্রেস রিলিভ করতে হবে, কমন কারণ তো ঘুমের নানা রকম চিন্তা আসে, ঘুম আসে না
2: একেবারেই, হ্যাঁ জেগে থাকলেই চিন্তা,
1: এক্সট্রিম ক্ষেত্রে দিতে হতে পারে, সেগুলো ডাক্তারের পরামর্শ দিকেই দিতে হবে।
2: আচ্ছা, যে শারীরিক কসরত এটা কত ছোট বাচ্চাদের থেকে শুরু করা যেতে পারে?
1: কসরত মানে ব্যায়াম বলছেন না, এক্সারসাইজ
2: সেটা,
1: এক্সারসাইজ তো বাচ্চারা তো আজকালকার দিনে তো করতেই পারে না, মানে ছোট আগে ছোটবেলায় বাচ্চারা তো স্কুলে ছুটতো, ফুটবল খেলতো, সেগুলো বন্ধ হয়ে গেছে, ছোটবেলা থেকেই করা উচিত
2: একদম, মানে 5-6 বছরের
1: বাচ্চাদের এক্সপেক্টেড যে ছুটবে খেলবে এটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে, পড়াশোনার চাপে বন্ধ হয়ে যাচ্ছে, খেলার মাঠ নেই, কমপ্লেক্সগুলোতে অনেক সময় খেলার জায়গা নেই, যেটুকু জায়গা আছে গাড়ি পার্কিং করে দিচ্ছে, এগুলোতে প্রবলেম, এগুলোতে একটা বেনিফিশিয়াল এফেক্ট ছিল ছোটবেলা থেকে ছোটা। এক্সপেক্টেড যে একটা লোক 30-35 হয়ে গেলে কাজ বেশি করবে তখন সময় কম পাবে, কিন্তু যে 30 বছর যে ছোটাছুটিটা করছে তার অ্যাডভান্টেজটা পরের লাইফে পাবে,
2: ঠিক,
1: তো সেটা ছোটবেলা থেকেই করবে, এরম নয় যে আমি যখনই পারবে, বাচ্চারা এক্সপেক্টেড আমরা ছোটবেলায় দেখেছি ছুটবে খেলবে পড়ে যাবে একটু ছিঁড়ে যাবে চড়ে যাবে একটু লাগবে, এটা তো এক্সপেক্টেড ছিল, এখন তো সেটা হয়ই না,
2: মানে নর্মাল দৌড়াদৌড়ি করে ফ্রি খেলা যেটা,
1: এটা এগুলো নিয়ে রিথিঙ্ক করা দরকার, গভর্নমেন্টেরও আমি বলবো রিথিঙ্ক করা দরকার, যে পড়াশোনার চাপ বাচ্চাদের এত বেড়ে যাচ্ছে, আলটিমেটলি দেখুন শরীর যদি ঠিক না থাকে তো কিছুই লাভ নেই,
2: ঠিক,
1: যারা যখন অসুস্থ হয়ে যায় তখন সেটা রিয়েলাইজেশন করি আমরা যে শরীর শেষ তো সব শেষ, সেইটার জন্য যতটা টাইম আমাদের দেওয়া উচিত তার থেকে এই প্রতি বছর কোর্সগুলোকে ডিফিকাল্ট করে দেওয়া, বাচ্চাদের চাপের মধ্যে এইটা রিথিঙ্ক করার দরকার আছে, সবাইকে ভাবতে হবে এটা।
3: এই প্রশ্নটি রেখেছেন প্রশ্নকর্তা, তার নামটা আমি এখনও বুঝে উঠতে পারছি না, এনিওয়ে প্রশ্নটা আমি অন্তত রাখি, স্যারের কাছে আমার, আমি দুটি ব্যাপারের বিষয়ে জানছি, আমার 2021 সালে একটা অ্যাক্সিডেন্টে আমার ডেঞ্জারাস চোট হয়, আমার লেফট হ্যান্ড চোট হয়েছিল এবং আমার রাইট লেগে কাটা যায়, এখনো আমার পাটা জ্বালা করে, আর আমার বাম হাতের বাম হাতটা যন্ত্রণা করে, একটু পরে আমার বুকটা যন্ত্রণা করে, আমার দমটা বন্ধ হয়ে যাবার উপক্রম হয়, এই অবস্থা থেকে আমি কি করব?
1: ওনার তো একটা ট্রমা আছে, হিস্ট্রি, ফিজিক্যাল ট্রমা, তা থেকে মেন্টালও হয়েছে বোঝা যাচ্ছে, এখন বাম হাতে ব্যথা আবার বুকের মাঝখানেও ব্যথা, এটা কিন্তু কার্ডিয়াক পেনও হতে পারে, একদম 100% শিওর বলা যাবে না যে হার্ট থেকেই হচ্ছে, অনেক সময় অ্যাংজাইটি টেনশন থেকেও হতে পারে, তো এরকম কষ্ট লাগে তো আমার ডায়াগনোসিসটা করতে হবে যে কার্ডিয়াক হচ্ছে কিনা, তার জন্য ওনাকে কোনো কার্ডিওলজিস্টকে হোক বা কোনো এমবি ফিজিশিয়ানকে দেখিয়ে ইসিজি টিসিজি করে সিমটমটা ভালো করে অ্যানালিসিস করে দেখতে হবে। বয়স কত বললেন উনি?
3: বয়সটা
1: বলেননি, ওনার বয়সটা খুব ইম্পর্টেন্ট, এটা যদি একটা 20-22-23-24-25-30 হয় তো তার হার্টের রোগ ভাববো না, একদম অ্যাবসলিউট রুডিও দেওয়া যাবে না, কিন্তু যদি বয়সটা বেশি হয় বা কোনো রিস্ক ফ্যাক্টর থাকে তাহলে কার্ডিয়াক পার্টটা ইভ্যালুয়েট করা দরকার, একবার ইসিজি বা কোনো ফিজিশিয়ানকে দেখিয়ে যদি কার্ডিয়াক পার্টটা মোটামুটি মনে হয় যে নয় তাহলে মাসেল পেন বা এগুলো ভাবতে হবে।
2: আমাদের কিছু, হ্যাঁ,
3: খাবার দাবার নিয়ে একটা দারুণ প্রশ্ন এসছে, কার্তিক মণ্ডল লিখছেন সন্দেশখালি থেকে, প্রতিদিন কটা করে ফল খাবো, রস করে না চিনি দিয়ে, বাটার খাবো কি, রাতে কঘন্টা ঘুমাবো, আমার কোনো সমস্যা নেই, বয়স 46।
1: চিনি তো খেতেই আমি বারণ করলাম, চিনি মোটেও ভালো না, আর ফল যদি খেতে হয় খাবে, ওরকম কিছু লিমিট নেই যে দিনে 10টা ফল খেতে হবে, একটা ভালো অ্যাডিকোয়েট আমার ফ্রুটস খেলেই হবে, যে কোনো ফ্রুটস খেতে পারে, আর চিনি এক্সট্রা সুগার এগুলো না খাওয়াই ভালো, রস করার প্রয়োজন নেই, বাটার আর কি কি বলেছেন উনি, বাটার
3: বাটার খাবো কিনা সেটা জিজ্ঞেস করে,
1: বাটার খেলেও দেখুন বাটারগুলো খুব একটা তো স্যাচুরেটেড ফ্যাট।

0: খুব ভালো জিনিস নয় এগুলো, রেগুলার না খাওয়াই ভালো। আর খেলেও পরিমাণটা যেন খুব কম থাকে, কোনোদিন ইচ্ছা হলে একদিন একটু খেলো, কিন্তু রেগুলার প্রচুর গাদা গাদা বাটার খাওয়া খুব একটা ভালো জিনিস নয়।
1: আমরা তো অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি, একেবারেই শেষ প্রশ্নে যাচ্ছি না, কিন্তু একটু জানতে চাইব যে আমাদের সচেতনভাবে শরীরের কোন কোন অনুভূতিগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে, যেটা থেকে একটা অ্যাটাককে আটকানো যেতে পারে, হার্ট অ্যাটাককে।
0: প্রথমে দেখুন, হার্টের সিমটম চার পাঁচটা কমন। একটা হচ্ছে, প্রথম যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, টোটালি অ্যাসিমটোমেটিক থাকতে পারে, আমার হার্টে খুব বাজে রকম ব্লক আছে কিন্তু কোনো সিমটম করছে না।
1: আচ্ছা,
0: সেটা একটা ভয়, সেটা বের করাটা একটা ডিফিকাল্ট হয়, এবং সেটা বের করলে কিন্তু ওষুধ দিয়েই ট্রিটমেন্ট হয়। যে সিমটম হচ্ছে না সেগুলো নর্মালি আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি বাইটা বাইপাস করতে বলি না, কিন্তু সেটা খুঁজে নিতে হয়। সেগুলো কীভাবে খুঁজতে হয়, রিস্ক ফ্যাক্টর যাদের আছে, সবাইকে তো আমি হার্টের রোগ টেস্ট করতে পারবো না কমিউনিটি লেভেলে, যাদের রিস্ক ফ্যাক্টর আছে তাদের একটু আমরা চেক করে দেখে নিই, যদি মনে হয় যে আছে কোনো সিমটম করছে না, হার্টের ওষুধ দেওয়া হলো। এবার সিমটমগুলো কমন যেটা বললাম, পেন একটা সিমটম, অ্যাঞ্জাইনা যেটা বলি, ক্লাসিক্যাল হচ্ছে ওই এক্সার্শন গেলো, হাঁটাচলা করলো, বুকের মাঝখানটা চেপে ধরলো, ব্যথাটা রেডিয়েট করানোর সময় বাঁ হাতের দিকে গেলো বা জতে যায়, গলা ব্যথা, অনেকে ডেন্টাল পেন বলে ভুল করে ফেলে, সেরম ব্যথা হচ্ছে, রেস্ট নিলে কমে যাচ্ছে, এটা একটা ক্লাসিক্যাল কার্ডিয়াক পেন হওয়ার চান্স থাকে। হাঁপিয়ে যাচ্ছে, দুপা যাচ্ছে একটু হাঁপিয়ে যাচ্ছে, লাংস কারণে হাঁপে, ফুসফুসের কারণে, হার্টের কারণে, আরও দুই একটা কারণ আছে। লাংসের ব্যাপারটা যদি না হয় তাহলে হার্ট ভাবতে হবে। প্যালপিটেশন, বুক ধরপর ধরপর করে, এটা কমন সিমটম, অ্যাংজাইটি হচ্ছে কমন কিন্তু হার্টের কারণেও করতে পারে। আর একটা সিরিয়াস সিমটম হচ্ছে সিনকোপ বলি, হঠাৎ অজ্ঞান হয়ে গেল।
1: আচ্ছা,
0: পেসমেকার, পরে শুনলেন পেসমেকার বসেছে, সেগুলো কি পালস বাড়া কমার রোগ হয় হার্টের, পালস কমে যায়, কমে যাওয়ার জন্য মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে, সেরকম সিমটম সিনকোপ হতে পারে। আর একটা হচ্ছে হার্ট ফেলিওর যাদের হয়ে যাচ্ছে, তাদের শরীরে একটু জল জমে, পাটা ফুললো, মুখ চোখগুলো ফুলে যাচ্ছে, হার্ট ফেলিওর হতে পারে। তো এইগুলোই কমন সিমটম থাকে। আর বাচ্চাদের ক্ষেত্রে একটা নীল হয়ে যায়, সায়ানোসিস বলি আমরা, কনজেনিটাল হার্ট ডিজিজ, যেগুলো জন্মগত হার্ট ডিজিজ, কি ব্লু বেবি বলি না, সায়ানোসিস হয়ে যায়, নীল রঙের একটা চেহারা হয়ে যায় বাচ্চাদের, জিভটা নীল এইরকম হয়ে যায়। তা মেইনলি হচ্ছে বুকে পেন যেটা বললাম, হাঁপিয়ে যাওয়া, প্যালপিটেশন, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, গা হাত পা ফুলে যাওয়া, ফুলে যাওয়ার তিনটে কমন কারণ, একটা হার্ট, একটা কিডনি, একটা লিভার, এইগুলোই মোটামুটি সিমটম হয়। তো এইরকম যেগুলো, তার মধ্যে মোস্ট কমন সিমটম কিন্তু এই দুপা গেলে হাঁপিয়ে যাওয়া আর বুকে পেন, এরম সিমটম থাকলে কিন্তু হার্টের ব্যাপারটা একটু দেখি না দরকার।
2: বিকাশ রঞ্জন দাস যাদবপুর থেকে লিখছেন, আমার বয়স 70+, প্রেশার 140-150 মধ্যে ওঠানামা করে, কোলেস্টেরল আছে, রোজ প্রেশারের ওষুধ ও কোলেস্টেরলের ওষুধ খেয়ে যাচ্ছি, খাচ্ছি, সারা জীবন কি ওষুধ খেয়ে যেতে হবে?
0: একদম, এবং প্রেশারটা একটু বেটার কন্ট্রোল করতে হবে, 150টা কিন্তু খুব ভালো কন্ট্রোল নয়, 130-120 আনতে হবে, দরকার হলে ডোজ অ্যাডজাস্ট করতে হবে। এবং প্রেশারের ওষুধগুলো বা কোলেস্ট্রল ওষুধ একবার চালু হলে ইউজুয়ালি খেয়ে যেতে হয় সারা জীবন। এবং ম্যাক্সিমাম, ওনার খুব জেনুইন প্রশ্ন, ম্যাক্সিমাম লোকই খেতে চায় না, কে আর চায় দুটো করে ওষুধ খাবে, তিনটে করে ওষুধ খাবে, এবং আমার প্রেশার কন্ট্রোল, কোলেস্ট্রল কন্ট্রোল করে তো কোনো সিমটোমেটিক বেনিফিট আমার হচ্ছে না, যে আমি প্রেশার ওষুধটা খাচ্ছি মানে আমার খুব একদম ফ্রেশ লাগছে, কোলেস্ট্রল ওষুধ এই জন্য এগুলো পেশেন্ট খেতে চায় না। কিন্তু দেখবেন গ্যাসের ওষুধটা রেগুলার খেয়ে নেয়, না খেলে একটু গ্যাস মনে হয়, তা পেন কিলার, ব্যথা হয়, ব্যথাটা কমে যায়, বুঝতে পারি ডায়েট, আমি বুঝতে পারছি বেনিফিট হচ্ছে, কিন্তু এই প্রেশার কোলেস্ট্রলগুলো ডায়েট আমি বুঝতে পারবো না, কিন্তু এগুলো প্রিভেন্টিভ মেডিসিন, এগুলো খেলে আমি লং টার্মে ভালো থাকবো, আমার হার্ট অ্যাটাকটা হবে না, সেই জন্য এই ওষুধগুলো কন্টিনিউয়েশন রেট খুব পোর, কিন্তু এটা খেতে হবে, এটাই বুঝতে হবে যে এই ওষুধগুলো খাচ্ছি বলে আমি ভালো আছি।
1: আচ্ছা, কোনো ভিড়ের মধ্যে বা পরিবারের মধ্যে হঠাৎ করে কারোর যদি এমন কোনো কিছু হয়, তখন বাকিরা সেই মুহূর্তে ঠিক কি কি বেসিক বিষয়গুলো করবে, মানে মনে হচ্ছে যে হার্ট অ্যাটাক হচ্ছে, তাহলে বাকিরা কি করবেন তাকে নিয়ে, মানে ফার্স্ট এইড হিসেবে?
0: প্রথম হচ্ছে কাছাকাছি যে কোনো একটা হসপিটালে নিয়ে যাবেন, এটাই মেন কাজ। বাড়িতে ফেলে গ্যাসের ওষুধ দিয়ে সময় নষ্ট করবে না, আনএক্সপ্লেন পেশেন্টের বুকে সিভিয়ার পেন হয়ে গেল, বাড়িতে দুটো তিনটে গ্যাসের ওষুধ খেয়ে 4 ঘন্টা সময় নষ্ট করলাম, এটা গোল্ডেন পিরিয়ড নষ্ট হয়ে যাচ্ছে। কারণ হার্ট অ্যাটাক হওয়ার সাথে সাথে কোনো বড় হসপিটালে নিয়ে গেলে একটা অ্যাঞ্জিওগ্রাফি করে, অ্যাঞ্জিওপ্লাস্টি করে দেওয়া হয় বা রক্ত গলানোর ওষুধ দেওয়া হয়, থ্রম্বোলাইটিক থেরাপি বলে, যেটা হার্টে, হার্টটাকে, মাসলটাকে অনেক ভালো রাখে। এই রুগী যদি 4 ঘন্টা পরে যায়, যে 4 ঘন্টায় অটোমেটিক্যালি হার্টের মাসলটা ড্যামেজ হয়ে যায়। টাইম ইজ মাসল বলি হার্টের ক্ষেত্রে, আমরা বলি একটা ইংলিশে কথা আছে, টাইম ইজ মাসল, তার মানে যত টাইম আমি সেভ করতে পারছি আমার হার্টের মাসলটা ততটা সেভ হচ্ছে। কারণ একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হয়ে হার্টের পাম্পিং কমে গেল, তারপর ট্রিটমেন্ট হলো, মানে হার্টটা কিন্তু কমজোরি হয়ে গেলো, পেশেন্টটা তো বেঁচে থাকলো কিন্তু কমজোরি হয়েই থাকলো, রিস্ক থেকে যাবে। আর তার যদি মাসলটা ড্যামেজ কম হয়, হার্টের পাম্পিংটা মেনটেন হয়, যত তাড়াতাড়ি আমরা ট্রিটমেন্ট করবো তার হার্টটা অনেক ভালো থাকবে লং টার্মে।
2: একদম ঘড়ির কাঁটা বলছে যে আমরা আপনাকে আর দেড় মিনিট মাত্র পাব। এই আজকের ওয়ার্ল্ড হার্ট ডেতে শহরের একজন প্রখ্যাত কার্ডিওলজিস্ট হিসেবে আমাদের সমস্ত দর্শক এবং শ্রোতাদের প্রতি আপনার টেক অ্যাওয়ে মেসেজটা কি?
0: আমরা বারবারই বলি, এবারও বলছি যে আমরা ইন্ডিয়ানরা কিন্তু অন্য ওয়েস্টার্ন কান্ট্রি, এশিয়ান ইন্ডিয়ান যারা, অনেক ডেঞ্জার জোনে আছে, আমাদের হার্ট অ্যাটাক হওয়ার চান্স অনেক বেশি এবং সেটা অনেক আর্লি এজে হবে। কাজেই আমাদেরকে অনেক সচেতন থাকতে হবে। সচেতন থাকার মধ্যে জিনটার জন্য যেহেতু হচ্ছে, জিনটাকে আমি তো চেঞ্জ করতে পারবো না, আমি আমার নেক্সট জেনারেশন ওই জিনটা ক্যারি করবে, তাহলে আমরা আদার রিস্ক ফ্যাক্টরগুলোকে কমাবো, স্মোকিং করবো না, অ্যালকোহল ছোবো না, আমরা দিনে চেষ্টা করবো সপ্তাহে 150 মিনিট হাঁটতে, চেষ্টা করবো আমাদের ওজন কমাতে, চেষ্টা করবো মেন্টালি ফ্রি থাকতে, চেষ্টা করবো আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে, চেষ্টা করবো সুগার কন্ট্রোল রাখতে, চেষ্টা করবো আমাদের কোলেস্ট্রলটা মেপে নিয়ে সেটা কন্ট্রোলে রাখতে, এবং যাদের এই রিস্ক ফ্যাক্টরগুলো আছে নিয়মিত কোনো ডাক্তারবাবুকে, তিনি MDও হতে পারেন, কার্ডিওলজিস্ট হতে পারেন, অ্যাটলিস্ট ফলো আপ করতে, এই ফলো আপগুলো কিন্তু প্রতি মাসে মাসে করতে হয় না, 6 মাসে একবার করলেই হয়, বা কোনো হসপিটালেও 6 মাস গেলেও হবে ফলো আপ করতে। আর হচ্ছে ডায়েটটা, হাইফাই ডায়েট, গুগল পরে আমি ডায়েট ঠিক করবো না, আমার ঠাকুরদা গুরুজনরা যে ডায়েটটা খেয়ে এসছে সেটাই খাবো, চেষ্টা করবো যে সিম্পল খাবার খাবো, অ্যাডিকোয়েট খাবো কিন্তু বেশি খাবো না, ওভার ইটিং করবো না, এই মোটামুটি এটুকু করলে আমরা লং টার্মে অনেকাংশে কমিউনিটি লেভেল হার্ট অ্যাটাক আটকাতে পারি।
2: অশেষ
0: আর বারবার আমি বলছি, স্মোকিং হচ্ছে বিষ, স্মোকিং যেন কেউ না করে
1: একদম। আমরা যদি স্মোকিং, নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে ভবতারিণী। रक्षा मंत्री राजनाथ सिंह ने कहा है कि बदलती प्रौद्योगिकी, अनिश्चित परिस्थितियों और भौगोलिक चुनौतियों के बीच भारत को अपनी तैयारियों में भूसामरिक सोच और आकस्मिक परिस्थितियों से निपटने की योजना को महत्वपूर्ण स्थान देना होगा। नई दिल्ली में आज भारतीय नौसेना कमांडर सम्मेलन में श्री सिंह ने कहा कि वर्ष 2047 तक विकसित भारत का संकल्प साकार करने में भारतीय नौसेना रणनीतिक आधार के रूप में काम कर रही है। भारत ने संयुक्त राष्ट्र महासभा में जम्मू कश्मीर के संदर्भ में तुर्की के राष्ट्रपति तैयब एर्दोआन की अनुचित टिप्पणियों को खारिज कर दिया है। विदेश मंत्रालय के प्रवक्ता रणधीर जायसवाल ने आज नई दिल्ली में कहा कि जम्मू कश्मीर भारत की क्षेत्रीय अखंडता और संप्रभुता से जुड़ा विषय है।
3: इंडिया रिजेक्ट्स दी अनवॉरंटेड रेफरेंसेस।
4: भारत संयुक्त राष्ट्र महासभा में तुर्की के राष्ट्रपति द्वारा केंद्रीय शासित प्रदेश जम्मू कश्मीर के बारे में अनुचित संदर्भों को खारिज करता है। ये भारत की क्षेत्रीय अखंडता और संप्रभुता से जुड़ा मामला है और इस विषय पर किसी भी भारी पक्ष की कोई भूमिका नहीं है।
3: एंड नो एक्सटर्नल पार्टी हैज एनी लोकस स्टैंडाई ऑन दिस इशू।
1: विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर की सीमा पार आतंकवाद संबंधी टिप्पणी पर श्री जायसवाल ने कहा कि विदेश मंत्री ने इसे गंभीर चिंता का विषय बताया है। अमेरिका के 100% टैरिफ लगाए जाने के विषय पर श्री जायसवाल ने कहा कि विदेश सचिव विक्रम मिश्री ने हाल ही में नई दिल्ली में अमेरिकी कांग्रेस के प्रतिनिधिमंडल के साथ बैठक की थी। फारस की खाड़ी में भारतीय जहाजों के बारे में श्री जायसवाल ने बताया कि वहां भारतीय ध्वज वाले 6 वाणिज्यिक जहाज मौजूद हैं। कृषि और किसान कल्याण मंत्री शिवराज सिंह चौहान ने कहा है कि सरकार किसानों को उनकी उपज का उचित और लाभकारी मूल्य दिलाने के लिए बहुआयामी रणनीति पर काम कर रही है। इसमें फसल प्रबंधन, वैज्ञानिक भंडारण और बेहतर विपणन व्यवस्था को मजबूत करना शामिल है। श्री चौहान ने आज नई दिल्ली में राष्ट्रीय कृषि सम्मेलन रबी अभियान को संबोधित किया। उन्होंने कहा कि तुअर, उड़द और मसूर की न्यूनतम समर्थन मूल्य पर 100% सरकारी खरीद सुनिश्चित की जाएगी।
5: किसान को ठीक दाम मिल जाए हम सबकी जिम्मेदारी है और इसमें दोनों व्यवस्था, एक MSP और एक विदाउट MSP, हम बाजार से कैसे जोड़ दें किसानों को, ये तय किया। तुअर, मसूर, उड़द 100% खरीदेगी सरकार। खरीदने की तैयारी ठीक से करके रखें जिससे 48 घंटे में पेमेंट हो जाए।
1: संस्कृति और पर्यटन मंत्री गजेंद्र सिंह शेखावत ने आज नई दिल्ली में 65वीं राष्ट्रीय कला प्रदर्शनी में पुरस्कार पाने वाले 20 कलाकारों को सम्मानित किया। इस प्रदर्शनी का आयोजन ललित कला अकादमी ने किया। इस मौके पर श्री शेखावत ने रचनात्मकता और पर्यावरण संरक्षण को साथ लेकर चलने की जरूरत पर जोर दिया। उन्होंने कहा कि प्रधानमंत्री नरेंद्र मोदी के जन्मदिन के मौके पर आयोजित सेवा ही संस्कृति पहल इसका अच्छा उदाहरण है।

0: 138তম ডাক আদালত ও পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 CR Avenue কলকাতা 712 বেলা 12:30 গুগল মিটের অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 CR Avenue, কলকাতা 712, এই ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেইল করতে হবে cpmg_wb@indiapost.gov.in, adpgcobwb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট তথা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নম্বর 0332210250 অথবা 0332210612 অথবা 0332210500 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগ ও ইমেলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলো উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল।
1: শুনছেন duniya.com 100.1 FM Golden duniya.com

0: হ্যাঁ, আজ দুনিয়া ডট কমে আপনাদের সঙ্গে রয়েছি সঞ্জয় আর সুস্মিতা। আর সেই সঙ্গে প্রথমেই যে কথা বলেছি আজকের বিষয়, সেটা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ এবং সবচেয়ে রোমাঞ্চকর কিছু রোপওয়ে বা কেবল কারগুলোর কথা বলবো। তার মধ্যে প্রথমেই বলতে হবে তিয়ানমেন মাউন্টেন ঝাংগিজিয়াজি চীনের কথা। এটা বিশ্বের দীর্ঘতম, একটা দীর্ঘতম যাত্রীবাহী হাই মাউন্টেন কেবল কার, যার দৈর্ঘ্য প্রায় 7455 মিটার। এটাকে স্বর্গের রাস্তা বা রোড টু হেভেন বলা হয়, যেটা মেঘ ভেদ করে বিখ্যাত তিয়ানমেন পর্বতের প্রাকৃতিক গুহা হেভেন গেটে নিয়ে যায়। যেমন সেই সৌন্দর্য তেমন ভয়ঙ্কর, আবার তেমন দীর্ঘ একটা রাস্তা, মানে সেক্ষেত্রে এটাকে এক নম্বর বলা যেতে পারে আর কি বিশ্বে। এবং এই অভিজ্ঞতা করার জন্যই মানে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ এখানে যান, এই রকম একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে জীবনে একবার যাবেন বলে। আরও রয়েছে এরপর যেটা রয়েছে সেটা আমাদেরই দেশের।
1: অর্থাৎ আপনি রোপওয়ের কথা যখন জানছেন, তখন ওই যাকে বলে না যে চ্যারিটি বিগিনস অ্যাট হোমের মতোই নিজের দেশে ঘর হতে শুধু দুই পা ফেলিয়া গুলমার্গে তো পৌঁছে যাবেনই। জম্মু কাশ্মীরের গুলমার্গে এশিয়ার সর্বোচ্চ এবং বিশ্বের অন্যতম উঁচুতে অবস্থিত অপারেটিং কেবল কার। হ্যাঁ, যারা গেছেন তারা জানেন, যারা যাননি তাদের জন্য বলি, কাশ্মীরের গুলমার্গে অবস্থিত এই রোপওয়েটি 13,000 ফুটের বেশি উচ্চতায়, অর্থাৎ আফারওয়াত পর্বতের ওই ওখান দিয়ে আরোহণ করে এবং চারপাশের বরফাবৃত হিমালয়ের একটা অপরূপ দৃশ্য আমাদের উপহার দেয়। তাহলে কেমন রোমাঞ্চকর লাগছে এই রাতে রোপওয়েদের গল্প শুনতে

আমরা বলছিলাম সমস্ত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রোপওয়েগুলোর কথা। তার মধ্যে বলেছে চীনের রোপওয়ের কথা, বলেছে আমাদের ভারতবর্ষের গুলমার্গে জম্মু কাশ্মীরের সে বিখ্যাত রোপওয়ের কথা, এবং সেই রোপওয়ে কিন্তু চড়ার অভিজ্ঞতা আমার হয়েছে। এবার চলে যাই বলিভিয়াতে, লা পাজ বলিভিয়া। এটা বিশ্বের বৃহত্তম এবং সর্বোচ্চ শহুরে কেবল কার নেটওয়ার্ক। লা পাজ ও এল আল্টো শহরের প্রায় 30 কিলোমিটার বেশি পথ জুড়ে এটা বিস্তৃত হয়ে রয়েছে, এবং এটা সাধারণ মানুষের যাতায়াতের কিন্তু একটা অন্যতম পথ। এমন নয় কোনো খুব পাহাড়ের উঁচুতে গিয়ে বেড়া

0: ঘুরতে গিয়ে বিশেষ কোনো দিনে আমি যাব, তবে আমি চড়ব, এরকম কোনো ব্যাপার নেই। চাইলেই শহরের মানুষ এই রোপওয়েতে কিন্তু যাতায়াত করেন, মানে রোপওয়েটাও কিন্তু এই গাড়ি বাসে চলে বেড়ানোর মতো একটা স্বাভাবিক যান।
1: তো বলিভিয়ার কথা তো আমরা শুনলাম, অর্থাৎ লা পাজ রোপওয়ে বা কেবল কার নেটওয়ার্ক। এবার তাহলে চলে আসি এশিয়াতে। হ্যাঁ, ভিয়েতনাম, ফু কুয়ক বা ফু কোক দ্বীপে অবস্থিত এই রোপওয়েটি বিশ্বের দীর্ঘতম ননস্টপ থ্রি ওয়ার, অর্থাৎ তিন তারের কেবল কার হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। এর দৈর্ঘ্য কতটা জানেন? 7.9 কিলোমিটার, মানে প্রায় 8 কিলোমিটার, এবং এখান থেকে সমুদ্র ও সুন্দর দ্বীপের অবর্ণনীয় দৃশ্য উপভোগ করা যায়। রোপওয়ের গল্প শুনতে শুনতে আপনার মনে হয়তো একটুখানি ভয় লাগছে, মাঝে মাঝে গায়ে কাঁটা দিয়ে উঠছে, কিন্তু বিশ্বাস করুন, যে বা যারা উঠেছে তারাই জানে সেটা সুন্দর, ভয়ঙ্কর সুন্দর।

0: তাহলে যাই, কত দূর যাই, চলো যাই বলে বেরিয়ে পড়লেই তো হলো না। আমরা আজকে কিন্তু একেবারে রোপওয়ে চড়ে বেড়াতে বেরিয়েছি, বেশ কিছু দেশ আমাদের ঘোরা হয়ে গেছে, আর এবার একবার ফ্রান্সে আসব না তা কেমন করে হয়। ফ্রান্সে চামোনিক্স ফ্রান্স, যেটা আল্পস পর্বতমালার বিখ্যাত মো ব্লাঁ পর্বতের চূড়ার কাছাকাছি পৌঁছানোর সবচেয়ে রোমাঞ্চকর মাধ্যমই হচ্ছে এইটা, চামোনিক্স, স্যামোনিক্স এইভাবে উচ্চারণ করা যেতে পারে। মাত্র 20 মিনিটে এটা প্রায় 2700 মিটার উচ্চতায় উঠে যায় এবং যাত্রীদের 360 ডিগ্রি একটা প্যানোরামিক ভিউ প্রদান করে। মানে ভাবা যায় একটা 360 ডিগ্রির ভিউ দেখছে কোনো ক্যামেরায় না কিছুতে না, ওই কেবল কারে বসে, অর্থাৎ রোপওয়েতে বসে। এবং স্পিডটাও কিন্তু দেখার মতো, 20 মিনিটে 2700 মিটার উচ্চতায় উঠে যাওয়া কম কথা নয়।
1: তাহলে আমরা শুনলাম কোনটা, আমরা শুনলাম রিও ডি জেনিরোর কথা এবারে যাব।

ফ্রান্স থেকে চলে যাব দক্ষিণ আমেরিকার ব্রাজিলে। হ্যাঁ, রিও ডি জেনিরোর এই ঐতিহাসিক কেবল কারটি 1912 সাল থেকে চালু রয়েছে, মানে আজ থেকে প্রায় 124-125 বছর আগে। এটি বিখ্যাত সুগাল্লুফ পর্বতের চূড়ায় নিয়ে যায়, যেখান থেকে রিও শহরের সমুদ্র সৈকত এবং আটলান্টিক সাগরের চোখ জুড়ানো দৃশ্য উপভোগ করা যায়। কিন্তু মাথায় রাখবেন, ওই কেবল কারে করে আপনি চলে যাচ্ছেন সুগাল্লুফ পর্বতের একেবারে চূড়ায়। যাবেন নাকি রিও ডি জেনিরোতে? গেলে নিশ্চয়ই আপনি চড়বেন এই কেবল কারে।

0: আমরাও যেমন কথা দিয়েছিলাম অনেকগুলো কেবল কারের কথা বলবো, অর্থাৎ রোপোয়ের কথা বলবো, সেই কথা রাখতেই অনুষ্ঠানের শেষে এসে আর শেষ দুটি বিখ্যাত রোপোয়ের কথা বলবো। একটা হচ্ছে আমরা যেটা এতে হংকংয়ে, হংকংয়ে লানতাও আইল্যান্ড, এই রোপোয়ের বিশেষ আকর্ষণ হলো এর কাঁচের তৈরি মেঝে বা ক্রিস্টাল কেবিন। এই স্বচ্ছ কাঁচের ওপর দাঁড়িয়ে নিচে সবুজ পাহাড় আর সমুদ্র দেখতে দেখতে যাত্রীরা বিখ্যাত তিয়ানতান বুদ্ধ মূর্তি আর পৌলিন মঠে পৌঁছে যেতে পারেন।
1: এবং আজকে শেষ যে কেবল কারের কথাটা আমরা বলবো তা হচ্ছে সুইজারল্যান্ডের মাউন্ট টিটলেসের। হ্যাঁ, মাউন্ট টিটলেসের রোপওয়েটি বিশ্বের প্রথম ঘূর্ণায়মান বা রোটেটিং কেবল কার। যাত্রার সময় কেবিনটি পুরো 360 ডিগ্রি ঘুরে যায়, যার ফলে যাত্রীরা এক জায়গায় বসেই চারপাশের বরফে ঢাকা সুইস আল্পসের সব দিকের সৌন্দর্য দেখতে পান। তাহলে কেবল কার অর্থাৎ রোপওয়ের বিশ্বের সেরা কয়েকটি রোপওয়ের কথা শোনা হলো। আজকের মতন দুনিয়া .com থেকে বিদায় নিচ্ছি আমরা দুজন, সঞ্জয়
0: সুস্মিতা।

জাগিয়া রয়েছে করি গগনে গগনে অনাহত ধনে ধনে মঙ্গলময় মলিন যা কিছু অকল্যাণ সবারে ঢাকিয়া সেই সুর যেন মুখে ছাপিয়া উঠে মনে ভাসিয়া যায়। আর জাগে ভগবান জাগে নির্গুণ পরম ব্রহ্ম জাগে মুক্তিতা ফুল হতে ফল ফল হতে বীজ বীজ হতে অঙ্কুর অঙ্কুর মেলে পাতা সেই পাতা শুকায় ঝরিয়া পড়ে তারে তিনি দেন কবি জাগে অসত্য সত্য শক্তিমান জাগ্রত ভগবান।

0: 哎呦嘿呦哦哦嘿呦，哎呦嘿。
1: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছেন বাংলা আধুনিক গান।

0: ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখের জলের ভাই, পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান, ময়না কোথায় উড়ে গেল নিয়ে চোখে জলের ভাই।
1: বাংলা আধুনিক গান শুনছেন, উৎপলা সেনের কণ্ঠে শুনছিলেন গান। এবারে বাংলা আধুনিক গানের শিল্পী শ্যামল মিত্র।

শ্যামল মিত্রর কণ্ঠে বাংলা আধুনিক গান, পরপর আরো দুটি গান।

0: চলে যে যায় দিন দিন দিন।
1: বাংলা আধুনিক গান শুনছেন শ্যামল মিত্রর পর এবারের শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

0: মল্লিকা ডেকে বলে প্রজাপতি, লোক চুরি খেল যদি নেই ক্ষতি, মন যদি হয়ে যায় মধুমতি, মন নিয়ে খেলা ভালো তো লাগে না, চুপি চুপি কাছে এসো
1: কাছে এসো কাছে এসো,
0: পারো যদি ভালোবেসো
1: ভালোবেসো ভালো।
0: মল্লিকা ডেকে বলে প্রজাপতি, লোক চুরি খেল যদি নেই ক্ষতি, মন যদি হয়ে যায় মধুমতি, মন নিয়ে খেলা ভালো তো লাগে না, চুপি চুপি কাছে এসো, পারো যদি ভালোবেসো।

0: মল্লিকা ডেকে বলে প্রজাপতি, লোক চুরি খেলো যদি নেই ক্ষতি, মন যদি হয় যায় মধুমতি, মন নিয়ে খেলা ভালো তো লাগে না, চুপি চুপি কাছে এসো
1: কাছে এসো কাছে এসো,
0: পারো যদি ভালোবেসো
1: ভালোবেসো ভালোবেসো,
0: চুপি চুপি কাছে এসো
1: কাছে এসো কাছে এসো,
0: পারো যদি ভালোবেসো
1: ভালোবেসো ভালোবেসো,
0: চুপি চুপি কাছে এসো
1: কাছে এসো কাছে এসো,
0: পারো যদি ভালোবেসো।

বাংলা আধুনিক গানের অনুষ্ঠান এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা DTH বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন। এখন বাংলা ছায়াছবির গান। প্রথমে শুনবেন ত্রয়ী ছায়াছবি থেকে গান। প্রথম গানটি ভূপিন্দর সিং এর কণ্ঠে।

ত্রয়ী ছায়াছবির গান। এবারের গানটি কিশোর কুমার, রাহুল দেববর্মন ও আশা ভোসলের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গান শুনছেন। ত্রয়ী ছায়াছবির পর এবার শুনবেন গোত্র ছায়াছবির গান। প্রথম গানটি সুরদী চট্টোপাধ্যায় ও ইমন চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে।

বাংলা ছায়াছবির গান শুনছেন। এবারে শুনবেন শাহজাহান রিজেন্সি ছায়াছবির গান। প্রথম গানটি অনির্বাণ ভট্টাচার্যর কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান শেষ হল। আকাশবাণী কলকাতা DTH বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে রাত 3:01 হয়ে 8 সেকেন্ড। এখন নানা রঙের গান। আজ প্রথমে শুনবেন রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে বিভিন্ন স্বাদের পরপর কয়েকটি গান। প্রথমে টপ্পা, দ্বিজেন্দ্র গীতি, রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছেন নানা রঙের গান।
1: সামনে বসে আছেন গীতি কবি অতুল প্রসাদ সেন স্বয়ং। অতুল প্রসাদকে দেখে দাদা ঠাকুর গান শোনাচ্ছেন, বলছে ভাই আমি এই গানটি নিয়ে একটু প্যারোডি গান করি। কোনটি? বলে মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা।

0: নানা রঙের গান আজ এই পর্যন্তই। ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।
1: ওইগুলোকে ভুলে যাব না, আর আপনাকে নিয়ে কে হৃদয় রেখে এগিয়ে যাচ্ছি পরবর্তী অনুষ্ঠানের পথে। স্টুডিওর ঘড়ি বলছে এখন ভোর 4:01। শুরু করছি ভোরের রাগে রাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে এখন শুনব মাসিতে রাগ, চারুকেশী শিল্পী সরজিৎ গোপাল গুহের পরিবেশনায়।

বাঁশিতে রাগ চারুকেশী, সরজিৎ গোপাল গুহের পরিবেশনায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এখন শুনবেন তবলায় ঝাঁপতাল ও রূপকতাল, শিল্পী সত্যব্রত চট্টোপাধ্যায়ের পরিবেশনায়।

0: এতক্ষণ শুনলেন তবলায় ঝাঁপতাল এবং রূপক তাল শিল্পী সত্যব্রত চট্টোপাধ্যায়ের পরিবেশনে। এর সঙ্গেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

রাগে রাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। এবারে শুরু করছি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি ভোর ৫টা থেকে। শুনব বিভিন্ন প্রথিতযশা শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আর এছাড়া আর চৈতালি কাব্যগ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করে শোনাব একান্তই আপনাদের জন্য। তাই আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে শুরু হবে আনন্দধ্বনি।

পূর্বের আকাশ হয়তো শুদ্ধ শুদ্ধ আলোকোজ্জ্বল হয়ে উঠেছে, কিন্তু মনের আকাশ আলোয় আলোয় উজ্জ্বল, কারণ সামনের একটা ঘন্টার সময় আনন্দধ্বনি সময়। এই সময়টা আমরা কবিগুরুর গানে সুরে সৃষ্টিতে অবগাহন করব। আজ প্রথমেই শুনে নেব তিনজন, বা বলা যায় তিনটি রবীন্দ্রসঙ্গীত, কিন্তু চারজন বিখ্যাত শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি সাগর সেনের কণ্ঠে, দ্বিতীয় গানটি হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে, এবং তারপরটি লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। এরপরে চৈতালি কাব্যগ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করে শোনাব একান্তই আপনাদের জন্য।

সাধুযোগে স্বর্গে গেল চিত্রগুপ্তে ডাকি, কহিলেন আনমোর পুণ্যের হিসাব। চিত্রগুপ্ত খাতাখানি সম্মুখেতে রাখি, দেখিতে লাগিল তার মুখের কি ভাব। সাধু কহে চমকিয়া, মহা ভুল এ কি, প্রথমের পাতাগুলো ভরিয়াছ আঁকে, শেষের পাতায় যে সব শূন্য দেখি, যতদিন ডুবেছিন সংসারের পাঁকে, ততদিন এত পুণ্য কোথা হতে আসে, শুনি কথা চিত্রগুপ্ত মনে মনে হাসে। সাধু মহারেগে বলে, যৌবনের পাতে এত পুণ্য কেন লেখো দেবপূজা খাতে। চিত্রগুপ্ত হেসে বলে, বড় শক্ত বুঝা, যারে বলে ভালোবাসা তারে বলে পূজা। চৈতালিকা গ্রন্থ থেকে কবিগুরুর পুণ্যের হিসাব কবিতাটি পাঠ করে শুনলাম। এবারে আবার অপরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত পীযূষকান্তি সরকার, মৌমিতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রীকান্ত আচার্যের কণ্ঠে শুধুমাত্র আনন্দধ্বনি অনুষ্ঠানে 107 FM।

দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ জপিতেছে জপমালা বসি নিশি দিন। হেনকালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণ দিন পশিল সে গেহে। কহিল কাতর কণ্ঠে গৃহ মন নাই, এক পাশে দয়া করে দেহ মরে ঠাঁই। সসংকোচে ভক্তবর কহিলেন তারে, আরে আরে অপবিত্র দূর হয়ে যারে। সে কহিল চলিলাম চক্ষের নিমেষে, ভিখারি ধরিল মূর্তি দেবতা আর বেশে। ভক্ত কহে প্রভু মরে কি ছল ছলিলে, দেবতা কহিল মরে দূর।

করি দিলে জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তরে, ফিরি দয়া তরে গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। চৈতালি কাব্যগ্রন্থ থেকে দেবতার বিদায় কবিতাটি পাঠ করে শোনালাম। এবারে আবারও পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত, দেবব্রত বিশ্বাস, সোমলতা আচার্য চৌধুরী এবং মোহন সিং এর কণ্ঠে।